যখন সূর্যের উত্তরায়ণ শুরু হতো তারা আবার ফিরে যেতেন সেই হিমালয়ের কোলে। এরকমও কিন্তু একটা কাহিনীর প্রচলন আছে। তবে এটা যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে যেহেতু তাদের বিভিন্ন রাস্তাঘাট দুর্গম থাকে, সেই জন্যে বর্ষাকালে তারা বেশি মানে স্থানান্তর করতেন না, তারা এক জায়গাতেই থাকতেন। পরবর্তীকালে যখন

মানে সারা পদব্রজে বিভিন্নভাবে ঘুরে তারা যে ভিক্ষা গ্রহণ করতেন শ্রমণরা, তারা কিন্তু এই বর্ষাকালের সময় তারা বেরোতেন না, তারা একটা জায়গায় স্থির হয়ে থাকতেন। এরকম একটা রিচুয়ালস কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যেও রয়েছে। আসলে আমাদের এই যে বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে ঋতুর যে পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরের বিভিন্ন সম্পর্কের পরিবর্তন ঘটে, তার প্রাকৃতিক যে অবস্থা সেগুলোর সঙ্গে মানুষকে প্রতি মুহূর্তে বিভিন্নভাবে যোজিত হতে হয়। তো এইভাবে চলতে চলতে মানুষ কিন্তু কিছু নিয়ম নীতি তৈরি করেছিল সেই সময়, কারণ তখন তো এই আজকের দিনের মতো এত গাড়ি ঘোড়া, এত আচ্ছাদন, এত বাড়ি এগুলো তো ছিল না। খুব স্বাভাবিকভাবেই তখন আমাদের প্রকৃতির মধ্যেই বাস করতে হতো। বৃষ্টির মধ্যে চারদিকে তখন কাদা, চারদিকে গাছপালা অনেক বেড়ে উঠেছে, বিভিন্ন প্রাণী যারা ছোট ছোট সাপ পোকামাকড় ইত্যাদি তারাও তখন বাঁচবার চেষ্টা করছে সেই জল থেকে, যার ফলে মানুষের সঙ্গে অন্য প্রাণীদের তখন একটা অদ্ভুত অভিযোজন হতো এবং তারা পারস্পরিকভাবে এই বাস্তুতন্ত্রটাকে রক্ষা করত। এইভাবেই ধীরে ধীরে আমাদের বিভিন্ন রকমের যে রিচুয়ালসগুলো তৈরি হয়েছে প্রকৃতিকে ধরে, সেগুলোই কিন্তু আমাদের পৌরাণিক কাহিনীর মধ্যে, বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। দাদু যখন এই কথাগুলো বলছিলেন তিতলিকে, তিতলি খুব মন দিয়ে শুনছিল। আমিও শুনে ফেলেছিলাম দাদুর এই গল্প এবং আপনাদেরকে এসে আজকে বললাম। আরও কিছু কিছু গল্প দাদু বলেছিলেন, সে গল্পগুলো না হয় পরে অন্য কোনো দিন শোনাব, বিশেষ করে অগস্ত্যর কথা, কারণ ওই যে যখন যাত্রা শুরু করা হয়েছিল কথা এলো, তখন অগস্ত্যের কথা তো আসবেই, কারণ অগস্ত্য যাত্রা একটা বড় আমাদের প্রভাত বলে কথা, আমাদের বাংলার প্রভাব, তার পেছনের যে গল্পটা সে গল্পটাও দাদু কিন্তু বলেছিলেন। তবে সেটা যেহেতু ভাদ্র মাসের পয়লা তারিখে দাদু শুরু করেছিলেন, তার ফলে বা ওই সময় যেহেতু হয়েছিল অগস্ত্যের এই গল্পটা, তো আমরা সে সময় কোনো একটা দিনে নিশ্চয়ই বলব। তবে এই যে আগস্ট মাস, অগস্ত্যের থেকে অবশ্য আগস্ট আসেনি, কিন্তু অগস্ত্যের সঙ্গে আগস্টের একটা অদ্ভুত মিলও কিন্তু রয়েছে। আমি জানি না যে বিভিন্ন দেশের বিভিন্ন যে আলাদা আলাদা ভাষাগুলো তৈরি হয়েছিল সেগুলোর মূল সুরগুলো কোথা থেকে যেন এক রকমের একটা টিউনিংয়ে বাঁধা থাকে, সেটা কি সেই সময় বিভিন্ন জায়গাকার মানুষেরা এই একই সুর বা একই ধরনটাকে উপলব্ধি করেছিল, আমার সেটা জানা নেই। আসলে এগুলোর অনেকটাই আমাদের সেই সময়টাকে ধরে বিশ্লেষণ করে কল্পনার মধ্যে দিয়ে যেতে হয়। তবে যাই হোক, এই অগস্ট মাস কিন্তু আমাদের অন্তত এই বাংলা কিংবা ভারতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাস, কারণ অগস্ট মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, আমাদের বিপ্লবের মাস, যার ফলে আগস্ট মাসে কিন্তু আমরা অনেক গল্প নিয়ে ফিরে ফিরে আসব, যেগুলোর মধ্যে বিপ্লবীদের কথা থাকবে, যেগুলোর মধ্যে স্বাধীনতার কথা থাকবে। তবে আজকে 9903659992 আপনারা যেসব বার্তা পাঠিয়েছেন সে বার্তাগুলো একটু চট করে পড়ে দেব, কারণ প্রচুর বার্তা আপনারা পাঠান। আর আজকে এই মুহূর্তে একটা গান ছোট্ট শুনে নেওয়া যাক অমর পালের কণ্ঠে, গুরু বস্তু চিনে নে না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 9903652992 তে আপনাদের পাঠানো যে বিভিন্ন বার্তা সেগুলো নিয়ে একটু কথা বলে নি চট করে। সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি লিখছেন, শুভ সকাল দাদা ভাই, গল্প শুনবো বলে অপেক্ষা করে আছি, একদম শুরুর দিকে পাঠিয়েছেন, ধন্যবাদ। সুপ্রভাত, সপ্তাহের প্রথম আজ চিরন্তনী চুপটি করে রেডিওর সামনে শুনি সৌভিক ঠাকুরিয়া থেকে। না, আজকে তো সপ্তাহের প্রথম না, আজকে সপ্তাহে দ্বিতীয়। গতকাল ইন্দ্রাণী ছিলেন, অবশ্য আগামীকালও থাকবেন তিনি। এরপর লিখছেন আনন্দ কুমার পা কর, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু। সত্য কথা বলতে কি, চিরন্তনীর অনুষ্ঠান আপনি এক অতি ইচ্ছা মাত্রায় নিয়ে চলেছেন। আচ্ছা,

আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আনন্দ কুমার কর, আপনাদের ভালো লাগাগুলোই কিন্তু বারবার করে বলি, এটাই কিন্তু আমাদের প্রাণিত করে, ভালো রাখে। ধন্যবাদ অনেক। উৎপল মাইতি বেহালা থেকে উজ্জ্বলদা, চিরকালীন কথায় সাজানো চিরন্তনী, রোজকার মতো আজও শুনছি, আজ গুরু পূর্ণিমা নিয়ে অনুষ্ঠানে দাদু আর তীর্থির গল্প শুনতে বসলাম, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, রাধে রাধে রাধে রাধে। অরিজিৎ দাস অধিকারী লিখছেন বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সেজেদি থেকে। অগস্টের প্রথম দিবসে সপ্তাহের মধ্য দিনে আছি সবে বেঁধে বেঁধে উজ্জ্বলবাবুর স্বনে, কথার ডালা গানের সুরে চিরন্তনীর সুধাতে, গুরুদেবের শুনছি কথা আজকে অরুদ্ধ হতে, অনিত্য এই জীবনে এই বুঝেছি সার, গুরু বিনা এই জীবনের নাইক গতি আর, সবার জন্য গুরুর বাণী সব জীবনে দেয় আলো, সেই মতে সেই পথে সবাই থাকতে চাই ভালো, জগৎগুরুর সাথে গুরুই নারা বাঁধেন জানি, আষাঢ়ী পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা মানি, আদিগুরু ভোলানাথ সবার হৃদয় টানে, জীবনের প্রতিপদে গুরু সরি প্রতিক্ষণে, শঙ্কর থেকে সপ্তর্ষি গুর পরম্পরার ধারা, অজানা তথ্য বহুল উপস্থাপনে সত্যি আত্মহারা, গুরু মানে আলোর তরি ভজন সিদ্ধ দেহ, শ্রী গুরুর কৃপা থেকে বঞ্চিত থেকো না কেহ, গুরুকে মনুষ্য বলে দেখো না কো কেহ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তার আশিস মাথে লহ, শ্রী গুরুর কথনে ঋদ্ধ আজকের চিরন্তনী, তার গুরুর নাম দিয়ে বলেছেন তার আমার গুরু পরে আমি ভীষণ রকম ঋণী। অনেক ধন্যবাদ। অরিজিৎ দাস অধিকারী লিখেছেন বিবেকনগরতে মাথা নিয়ে সবং পশ্চিম মেদিনীপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ছন্দে ছন্দে ভরিয়ে দিয়েছেন। অনঙ্গমোহন রায় পুরসাঘাট বরগোদা গোদার পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ আগস্ট মাসের এক তারিখ শনিবারের চিরন্তনীতে তুমি উজ্জ্বল গুরু পূর্ণিমা সম্বন্ধে দাদুদের গল্প বলছো, আমরা তিন দিনই শুনি এই অনুষ্ঠান, গুরু পূর্ণিমা সম্বন্ধেও অনেক কিছু জানলাম, প্রভাতী শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, এক মিনিট, নিবেদিতা সেন লিখছেন শাহরাগুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি নতুন গল্প গান, তিতলি ও দাদুর সঙ্গে আমরাও গুরু পূর্ণিমার কথা শুনছি, আর আমিও এই গল্প শুনে আমার স্কুলে ও বন্ধুদের শোনাই, এই গল্পের ডালপালা কত দূর চলে যায়, সত্যি সব গল্প সবসময় শুনতে খুব ভালো লাগে। আসলে সত্যি সত্যি তাই, মানে আমাদের ধরুন এই যে গল্প এটাও আমি কোথাও না কোথাও শুনেছি, এইভাবেই কিন্তু আমরা সেই রিলে রেসের মতো ব্যাটন হাতে করে এগিয়ে চলি। এরপর নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, ভোর চারটে উঠে বেরিয়ে পড়েছি ঠিক পঞ্চম মন্দিরের সামনে, প্রণাম করছি, তুমি তোমার টিকলিকে নিয়ে চলে এলে গল্প শোনাতে, আজ প্রভাতে পূর্ণিমার কাহিনী শুনবো এক ধানে এক প্রাণে এক মনে। নিরঞ্জন সাহু অনেক ধন্যবাদ আপনাকে। তিতলির মতো আপনারও তো এক নাতনি আছেন, তার কথা বলেছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ভবানী শঙ্কর রায় ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আলোচনা খুব ভালো লাগলো, গুরু শিষ্য পরম্পরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, এ প্রসঙ্গে প্রেমিক কবি অশ্বিনী গোসাই লিখেছেন, গুরু কি ধন চিনলি না মন, মানব জীবন যায় বিফলে। আসলে সত্যি সত্যি তাই, কারণ আমাদের বিভিন্ন গুরু বিভিন্ন দিকে রয়েছেন, আমাদের চারপাশ থেকে যখন আমরা শিখি, আসলে গুরু শব্দটার মধ্যে গু অর্থে অন্ধকার, রু অর্থে যিনি ছেদন করেন সেই অন্ধকারকে কাটিয়ে আমাদের সামনে আলোর পথ দেখান, তিনি গুরু। এরপরে লিখছেন সুশান্ত পুরুলিয়া থেকে, একদিন কপালকুণ্ডলা জগৎসিংহ গল্পটি শোনার ইচ্ছে রইল। নিশ্চয়ই আপনারা যখন সেই বিভিন্ন রকম চাহিদা তৈরি কর, মানে জানান আমাদেরকে, তখন সেই চাহিদা তো মেটানোর একটা দায়িত্ব আমাদের অবশ্যই এসে পড়ে। নিশ্চয়ই শোনাবো কপালকুণ্ডলা জগৎসিংহ এবং আনন্দমঠ। আমার ইচ্ছে ছিল বা আছে যে এই আগস্ট মাসের কোনো সময়ে, একদিনে তো হবে না, পরপর দু তিনটে ভাগে আমরা আনন্দমঠটাকে শুনবো, কারণ আনন্দমঠ যেহেতু মানে এই সময়কার একটা বন্দে মাতরমের সঙ্গে একটা ভীষণভাবে যুক্ত হয়ে আছে। এরপর লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, আজকের চিরন্তনী শুনছি, তিতলি আর দাদুর গল্প বেশ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, গুরুকৃপা হি কাবেলাম, আদ্য গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু কর্ণদাতা, শিক্ষা গুরুর চরণ বন্দনা, গুরু পূর্ণিমা সপ্তত্ব শুনে ধন্য হইলাম দাদা ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরপরে লিখছেন

মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই। শনিবারের চিরন্তনীর আজকে তিতলি ও দাদুর গল্প, গুরু পূর্ণিমার গল্পর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে। ভালো থাকবেন, আপনারাও সবাই খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন, সুপ্রভাত দাদা, উজ্জ্বল দাদা ভাই, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে? মনের মানুষকে পেতে গুরু খুলে দরজায় নাড়া দিতে হয়। গুরুদেব আলোর পথ দেখান, অন্ধকার থেকে আলোর পথে শিষ্য হাঁটবেন, শেষে আত্মদীপ হব। নিজেকেই নিজের প্রদীপ হয়ে উঠতে হবে। স্বামী স্বরণানন্দ পরমানন্দ মিশন, বনগ্রাম, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনারা এই সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন, শুনেছেন, ভালো লেগেছে জানিয়েছেন, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। এরপর লিখছেন, কে লিখছেন, তপতী বর্মন, সুপ্রভাত। আজ আগস্টের প্রথম প্রভাতে সুন্দর একটি স্তোত্র পাঠ দিয়ে শুরু করলেন উজ্জ্বল ভাই, আর গুরু পূর্ণিমা সম্বন্ধে অনেক কথা ও গল্প শুনে মন ভরে গেল। সবাই বর্ষায় সাবধানে থাকবেন। সত্যি কথা, সবাই ভালো থাকবেন বর্ষাতে, আপনিও খুব ভালো থাকবেন। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি উৎসব থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ও সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন শিবশঙ্কর সাঁতপুয়া গড়হুলিপুর আরবিহার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, শুভ সকাল। সপ্তাহের দ্বিতীয় দিনে মাসের প্রথম চিরন্তনী, উজ্জ্বলবাবুর উপস্থাপনায় মহাভারতের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাহিনী শুনলাম। হ্যাঁ, এই বিভিন্ন রকমের যে গল্পগুলো আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে সেগুলোকেই তুলে আনা আপনাদের জন্য। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, আজ অন্যরকমের উপস্থাপনা, খুব সুন্দর লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন, শনিবারের চিরন্তনীর আসরে আজ তিতলি ও দাদুর গল্প উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আমরা শুনতে বসলাম, কিন্তু অকারণেই নেটওয়ার্ক যেন অগস্ত যাত্রায় চলে গেল। যখন এলো তখন গুরু বস্তু চেনার চিরন্তন আহ্বান। আপনি চিরন্তনীকে যেভাবে ধরে রেখেছেন তাই আমরা সবাই এত উপভোগ করি। তৈরি জিনিস সবাই দেখে, বানায় নানা ফিচার, তার পেছনে রক্ত ঘামের করে না কেউ বিচার। ঘরের মালিক ঘরে ফেরে শান্তি খোঁজে রোজ, বাড়িটাকে ঘর যে বানায় কে রাখে তার খোঁজ। পেছন থেকে সুতো নাড়ার মালিক ঠিকই আছে, তার ইচ্ছায় সব কিছু হয়, প্রণাম জানাই তাকে। সবাই ভালো থাকবেন, বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। কথা বলতে বলতে এত সুন্দরভাবে আপনার কবিতাগুলো চলে আসে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এরপরে লিখছেন, সুপ্রভাত দাদা, আপনার গল্প বলার ধরন অসাধারণ লাগে, আরও নতুন নতুন গল্প শুনতে চাই সৌভিক সরকার কসবা হাজু থেকে। প্রতিদিনই তো নতুন গল্প এবং নতুন নতুন ফরম্যাটে আমরা নিয়ে আসার চেষ্টা করি। এরপরে লিখছেন, মুক্ত আর মুক্তির দ্বারে পৌঁছতে গুরু সাজুজ্য অবধারিত, ডিপি চ্যাটার্জি, বাঁকুড়া। আপনার ছোট্ট একটা ওয়ান লাইনার, খুব সুন্দর, থ্যাংক ইউ। এরপরে লিখছেন, সুপ্রভাত, আনন্দমঠ শুনতে পাবো জেনে ভালো লাগলো, অপেক্ষায় রইলাম, বেলঘরিয়া থেকে তাপস ব্যানার্জি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আপনি মনে হয় যে প্রথম লিখলেন, প্রথম পেলাম, আপনারা যদি লেখেন আমাদের খুব ভালো লাগে, জানেন তো, মানে কত মানুষ শুনছেন, আমরা সবার কাছে তো মানে থেকে জানতে পারি না, কিন্তু যাদের যাদের কাছ থেকে নতুন জানতে পারি তাদের কাছে কিন্তু আমাদের ভালো লাগাগুলো অনেক বেশি তৈরি হয়। এরপরে লিখছেন, স্বপ্ন মাখা দুটি চোখে স্বপ্ন রাশি রাশি, স্বপ্নের খেয়া বাইতে গিয়ে হৃদয় আজ উদাসী, ভোরের আবেশ লাগলো আজই দুটি নয়ন জুড়ে, স্বপ্নের খেয়া পাল তুলেছে এই হৃদয়ের ভিড়ে। পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনার মনের কথাগুলো কবিতায় ছন্দে পাঠিয়েছেন। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, গল্প গানে চিরন্তনী জানায় আহ্বান, শোনো শোনাও এমন প্রিয় অনুষ্ঠান। আমাদের হয়ে কথা বলে দিয়েছেন, খুব সুন্দর, শোনো এবং শোনাও, ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই গট চান্স টু নো অ্যাবাউট গুরু পূর্ণিমা থ্রু চিরন্তনী বাই ইয়র পিওর প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর শোনা। অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীর গানগুলো প্রাণ ভরে দিল, সাথে গুরু পূর্ণিমার কথা, জয় গুরু। ঠিক, কারণ ভালো লাগাগুলো তো এভাবেই ছড়িয়ে পড়ে। এরপরে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল ভাই, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আজ গুরু পূর্ণিমা নিয়ে গল্প গান খুব ভালো লাগছে, এক অন্য মাত্রা যোগ করেছে। আজ আগস্টের প্রথম শনিবার, ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে, এখন দু লাইনে হাওয়া বদল, এই বৃষ্টি এই রোদ, একই অনা সৃষ্টি, অপর কি অপর ওলা কি বিকেলে, নেই কি দূরদৃষ্টি, মুখ ভার আকাশের, মনে নেই সুখ,

পাবলিকের পোড়া কপাল কেবলই সলানো দুঃখ ও ষোলো আনা দুঃখ। আগামী দিনে আবার কথা হবে, হ্যাঁ নিশ্চয়ই আবার কথা হবে, কারণ সময়ও প্রায় ফুরিয়ে এসেছে। এরপরে দেবারতী অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর আজকে উজ্জ্বল আপনাদের কাছ থেকে বিদায় চাইছে। তবে শেষ মুহূর্তে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। এই যে সুন্দর যে অনুভূতিগুলো আপনারা শেয়ার করেন প্রতি মুহূর্তে, সেগুলো কিন্তু খুব ভালো লাগে। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, দারুণ লাগলো আজকের গল্প, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে আমরা বন্দে মাতরম এই গানের মধ্যে দিয়ে চিরাচরিতভাবে আজকের চিরন্তনী শেষ করব। তবে একটা কথা, এই অগস্ট মাস যেহেতু আমরা বলেছি যে বিভিন্ন রকম চেষ্টা করব আমরা বিপ্লবীদের কথা, বিপ্লবীদের গল্প এবং স্বাধীনতার গল্প বলতে, আর তার সঙ্গে সঙ্গে আনন্দমঠটাও করবার ইচ্ছে রইল। সবাই খুব ভালো থাকবেন, আজকের দিন এবং আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, এই প্রার্থনা নিয়েই শেষ করলাম আজকের মতো চিরন্তনী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা 100.1 FM.

100.1 FM Gold কলকাতা শুনছেন আপনারা সকলে। স্টুডিও ক্লক এখন 6:18:30। সঙ্গে রয়েছি আমি অম্বিকা। এই সময়টা আসলে প্রভাত বীণা, এবং প্রভাত বীণার সুরে সুরে আজ রবীন্দ্রনাথের গান, তার সঙ্গে আরও যা যা রয়েছে এই অনুষ্ঠানের সংযোজনে, তা হচ্ছে বেশ কিছু কথা, গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে কথা। আজকের এই তারিখের নিরিখে যদি দেখতে যাই, অনেকটাই হয়তো গল্প বলে মনে হবে, তবে গল্প হলেও তা সত্যি। প্রথমেই বলি, আজ 1 আগস্ট 2026। আজ থেকে বহু বহু দিন, বহু যুগ আগে এক মানুষের জন্ম হয়েছিল, এক শিল্পী মানুষের জন্ম হয়েছিল, শিল্পী মননের জন্ম হয়েছিল 1794 খ্রিস্টাব্দের আজকের তারিখে। বহু যোজন পথ তিনি হেঁটেছিলেন, এবং ঈশ্বর যে বংশে সেই মানুষটিকে পাঠিয়েছিলেন, সেই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভট্টনারায়ণ, যিনি আত্মসম্মান অক্ষুণ্ণ রাখার জন্য রাজাদের দান প্রত্যাখ্যান করতে কোনো মতেই কুণ্ঠাবোধ করেননি, যার ধর্মভাবে মুক্ত হয়ে বিভিন্ন ভক্তগণ মহর্ষি সম্বোধনে আনন্দ লাভ করেন। আমরা সেই মানুষটির কথা আজকে বলবো। একদিকে রয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অন্যদিকে রয়েছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর অবশ্যই দ্বারকানাথেরই পুত্র। আজ জন্মদিন কার? আজ জন্মদিন হচ্ছে 1 আগস্টের একটু আগেই যে তারিখটি বললাম, আজকের এই তারিখে জন্ম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের, যিনি 1 আগস্ট আজকের দিনে কলকাতার সেই বিশাল প্রাচীন সুবিদিত জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা, একজন ব্যবসায় বিনিয়োগকারী এবং উদ্যোক্তা ছিলেন। এবং দ্বারকানাথ ঠাকুরের জীবনযাপন রাজসিক ছিল, জাঁকজমকপূর্ণ ছিল। ব্রিটেনে অবস্থানকালে তার সমকালীনরা তাকে প্রিন্স নামে এই কারণেই অভিহিত করেন, এবং এভাবেই তিনি কলকাতায়ও কিন্তু প্রিন্স হিসেবেই পরিচিতি লাভ করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে আজকে কথা হবে, যেহেতু আজকের এই তারিখে তার জন্মদিন পড়েছে। আর 7টা দিন পর এই পরিবারেরই অংশের চলে যাওয়ার দিন। আমরা চলে যাওয়াটা মাথায় না রেখে, চলে যাওয়াটুকুকে মনে না করে আজ রবীন্দ্রনাথের গানে গানে দ্বারকানাথ ঠাকুরকে স্মরণ করব। এই মুহূর্তে মনে করে নেওয়ার কথা যেহেতু বলা হচ্ছে, অত্যন্ত পরিচিত একটি গান আপনাদের সকলের মনে মনে নিশ্চয়ই এ গান রয়ে গেছে এবং আগামী দিনেও থাকবে। শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতাকে রেখে যাচ্ছি পরের গানে, তবু মনে রেখো। ফিরে আসব প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথায় ঠিক এই গানের ওপারে। সঙ্গে থাকুন অম্বিকার 100.1 FM গোল্ড কলকাতায়। আজ শুনছেন প্রভাত বীণায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সম্পর্কে। থাকবো আমরা 7টা পর্যন্ত।

এ গান শুনলে মনে হয় কোথাও গিয়ে যে হয়তো চলে গিয়েও হয়তো ফিরে আসা যায়, অনেক দূর অবধি পথ হেঁটেও তারপরও বোধ হয় একটা ইউ টার্ন নিয়ে ফিরে আসা যায়। গলার কাছে গলা পাকিয়ে আসে, মনে হয় যে ভীষণ দুঃখের একটি গান, হয়তো কোথাও গিয়ে রবীন্দ্রনাথ অনেক কিছু এই গানের মধ্যে দিয়ে বুঝিয়ে গেছেন আমাদেরকে, চলে গিয়েও ফিরে আসা যায়।

বা হয়তো অনেক সময় ছেড়ে যেতে হয় অনেক কিছু। আমিও অনেক দিন বাদে, দেড় মাস পর আবারও আপনাদের সকলের কাছে ফিরে এসেছি, বেশ কিছু ব্যস্ততা কাটিয়ে ফিরে এসেছি। অনেক দিন পর ফিরে আসার পর এটাই মনে হয়, হয়তো আপনাদেরকেও ভীষণভাবে মিস করছিলাম। অনেকেই আমার কণ্ঠস্বর রেডিওতে শুনতে পাননি, তারাও হয়তো আমাকে খুঁজেছেন। এই আবার ফিরে এসে বড্ড ভালো লাগছে। এভাবেও অনেক আলোচনার সূত্র ধরে অনেক সময় অনেক সিচুয়েশনে অনেক পরিস্থিতিতে আমাদেরকে ফিরে আসতে হয়। আজকের এই তারিখের নিরিখে যদি বলি, পয়লা আগস্ট, একটি মানুষ দৃষ্টান্তমূলক কাজ করে গেছেন, ভারতবর্ষের শিল্প মানচিত্রের একজন অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, তাকে আমরা প্রিন্স বলে সম্বোধন করে এসেছি, তার অবদান অনস্বীকার্য। যিনি যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে গেছেন, আমরা কিন্তু তিনি চলে যাওয়ার পরও আজও তার সৃষ্টিকর্মের হাত ধরে তাকে আবারও ফিরিয়ে এনেছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আমরা তাকে আবারও ফিরে দেখছি, ফিরে চেয়ে আছি তার সৃষ্টিকর্মের দিকে, তার সৃষ্টির নৈপুণ্যের দিকে আবারও চেয়ে চেয়ে থাকি। তিনি আমাদের মধ্যে আজ নেই, চলে গিয়েছেন, তবুও তিনি ফিরে ফিরে আসেন আমাদের গানের এবং কথার অনুষঙ্গে। একটি ঘটনার কথা বলি। হোটেল স্টাকপুল, প্যারিস, 19 শতকের মধ্যভাগ। একটি সান্ধ্য আসর, সাদা পোশাক পরা বেশ কিছু লোকজনের হাতে জ্বলন্ত মশাল, আর সেই আলোয় সাজানো হোটেলের রাস্তা। ফুলে ফুলে সেজে উঠেছে হোটেলের রুম, বলরুমে রূপোর কাজ করা পর্দা, অতিথির জন্য রাখা রয়েছে কাশ্মীরি শাল এবং রত্ন উপহার। আর খাওয়া দাওয়ার আয়োজন তো না বলাই ভালো। যেখানে কাশ্মীরি শাল, রত্ন উপহার, রূপোর পর্দার কথা বলা হচ্ছে, সেখানে বাকিটা বুঝতেই পারছেন আপনারা, আশা করি অনুমান করতে পারছেন। এই সময়টা হচ্ছে 14 মার্চ 1846। লন্ডনের 12 ইঞ্চি দৈর্ঘ্য, 9 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি পত্রিকা, তন্নী সাপ্তাহিক পত্রিকা কোর্ট জার্নাল, পার্টির বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করল। এবং সেখানে ফ্রান্সের একজন সম্রাট ফিলিপ লুইয়ের সুহৃদ, পার্টির আয়োজক ভারতীয় রাজাটি তখনও অলক্ষে হয়তো হাসছিলেন এই বিদেশিদের হ্যাংলাপনা দেখে। খানিক অতিরঞ্জনভাবে হয়তো মনে হচ্ছে আমরা কথাটা বলছি, কিন্তু আমাদের এই রাজাটি, যার কথা আমরা একটু পরেই শুনব এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তিনি কিন্তু দেশে বিদেশে ঘুরে বেরিয়েছেন। ইতালীয় অপেরার প্রশিক্ষিত শিল্পী যিনি ওই পার্টিতে ছিলেন, তিনি হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমরা আজকে সন্ধান করছি সেই মানুষটির আবারও, যিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার গল্প, তার কাজকর্ম আমাদেরকে আবারও অনেক ঘটনার কাছে নিয়ে যাচ্ছে। ঠাকুর বাড়ি জোড়াসাঁকো, এই বাড়িতেই থাকতেন রামলোচন ঠাকুর। মুর্শিদাবাদ থেকে আসা শ্রেষ্ঠ বাইজি সঙ্গীত নৃত্যশিল্পীরা ইংরেজের নবরাজধানী কলকাতার চিৎপুরে বাস জমিয়েছিলেন। এদের শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন রামলোচন, কিন্তু তার স্ত্রী অলকা সুন্দরীর মনে ভীষণ দুঃখ ছিল যে তার কোল যে শূন্য, তার কন্যাটি শৈশবেই মারা গিয়েছে। দিদির দুঃখ জানতেন বোন মেনকাও, তিনি আবার রামলোচনের ভাই রামমণির প্রথম স্ত্রীও। এই দম্পতিরই সন্তান ছিলেন দ্বারকানাথ। জন্মের পরেই ছেলেটিকে দিদির হাতে অর্পণ করে বোন বললেন, একে তুমি পোষ্যপুত্র নাও। যেহেতু দিদির সন্তান ছিল না, তাই তিনি তার দিদির হাতে সমর্পণ করলেন তার পুত্র সন্তানকে। এরপর যেটি হল, মৌলবী পণ্ডিতদের কাছে পাঠ শুরু হল দ্বারকানাথের। কিন্তু বাবা রামলোচন বুঝলেন যে নতুন সময় আসন্ন, ইংরেজি শিক্ষা জরুরি, তাই ছেলেকে ভর্তি করে দিলেন একদম সঙ্গে সঙ্গে চিৎপুর রোডের শেরবোর্ন সাহেবের স্কুলে। ছাত্র হিসেবে খুব নামডাক হলো দ্বারকানাথের, এমনটা নয়, আমরা হয়তো সেটাই ভাবতে চাইছিলাম, কিন্তু শিক্ষার যে মূল মন্ত্রটা তখনই তিনি সংগ্রহ করে নিলেন।

১৬ বছর বয়সে পেলেন গুরু দায়িত্ব। বাবা রামলোচনের মৃত্যুর ৩ বছরের মাথায় জমিদারিতে তার আস্তে আস্তে হাত পাকতে শুরু হলো। তারপর বেশ কিছুদিনের মাথায় সানাই বাজলো ঠাকুর বাড়িতে। ১৭ বছরের প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে ৯ বছরের কন্যা দিগম্বরী রায়ের বিয়ে।

দেখি একজন জমিদারি মানুষ, একজন উদ্যমী পুরুষ, সময় পর্বকে সবকিছু দূরে সরিয়ে যদি দেখি একজন জমিদার শিল্পোদ্যোগী দ্বারকানাথের কিন্তু জন্ম হয়েছে যেমন, তার কর্মটাই যে একমাত্র মন্ত্র ছিল সেটা এবারে ধীরে ধীরে আমরা জানতে পারব। মধ্য উচ্চতা জাদ্রিল গোফওয়ালা তরুণ জমিদার ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এবং তার ভীষণভাবে পরিচিতি ছিল, ভীষণ প্রশংসনীয় তিনি কাজ করতেন যেমন, প্রশংসা তার করা হতো আরও একটি কারণে, তিনি খুব দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তার ভিশন ভীষণ স্ট্রং ছিল। তিনি বুঝলেন যে জমিদারি সামলাতে হলে অত্যন্ত জটিল রাজস্ব আইন সম্পর্কে তাকে ধারণা তৈরি করতে হবে। ছুটলেন ব্যারিস্টার রবার্ট কাটলার ফার্গুসনের কাছে, ধীরে ধীরে শিখলেন নানা আদালতের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, আইনের প্রয়োগ, হিন্দু মুসলিম বিধান সহ নানান রকম খুঁটিনাটি বিষয়। পাশাপাশি তিনি আইনজ্ঞ হিসেবেও পরিচিতি তৈরি করছিলেন। জমিদারি সংক্রান্ত মামলায় পরামর্শ নিতে বাবু দ্বারকানাথের দরবারে প্রায়ই হত্যে দিতে দেখা যেত কাশিমবাজারের কুমার হরিনাথ রায়, যশোরের রাজা বরদাকান্ত রায়, এমনকি ত্রিপুরার মহারাজকেও। আর এই সব পরামর্শ বিনামূল্যে নয়, বরং মোটা টাকা দিয়ে পেতে হয়। এছাড়াও ফার্সি আরবিতে লেখা জমি জমার কাগজ নির্ভুল ইংরেজিতে অনুবাদ করার জন্য যে ফি নেন বাবু দ্বারকানাথ, আর এই সব করেই তার আয় দাঁড়ালো প্রায় 15,000 টাকা। এরপর রয়েছে সঙ্গে সুদের টাকা খাটানো, কোনো জমিদারি নিলামে উঠলে তা কিনে নেওয়া, একের পর এক। আর জমিদারি সামলাতে ব্যবসায়িক বুদ্ধির প্রয়োগেও নজির গড়লেন তিনি। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথা আমরা আরও খানিকটা শুনব। আবারও বলি, এটি গল্প হলেও কিন্তু সত্যি। আজ তার জন্মদিন। আমরা রবীন্দ্রনাথের প্রচুর কথা শুনেছি, আমরা দেবেন্দ্রনাথের অনেক কথা শুনেছি, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে আজ আমরা যেভাবে জানতে পারব সত্যি সেটাও একটা দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। তাই সকলকে বলছি এই শুভ সকাল, সুপ্রভাত জানিয়ে সকলকে বলছি, আজকে প্রভাত বিনা অবশ্যই সকলে সঙ্গে থাকুন। 100.1 FM গোল্ড কলকাতায় অম্বিকা রয়েছে আপনাদের সঙ্গে। স্টুডিও ক্লক এখন 6:37, 7টা পর্যন্ত আজকে প্রভাত বিনায় শুধুমাত্র প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে। চলে যাচ্ছি সরাসরি পরের গানে, তারপর এসে আবারও দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে অনেক কথা রয়েছে আপনাদের সঙ্গে। এবং আরও একটা জিনিস একটু জানিয়ে রাখি, 9903059 এটা FM গোল্ডের নাম্বার, সেই ম্যাজিক্যাল নাম্বার যেখানে আপনারা আমাদের সঙ্গে বেশ খানিকটা আলাপচারিতায় মগ্ন হতে পারেন। আপনাদের যদি কিছু জানানোর থাকে, কোনো মতামত থাকে অনুষ্ঠান সংক্রান্ত, কোনো কিছু জানানোর থাকে, কোনো কিছু মতামত, কিছু প্রশংসা, কোনো রকম কিছু ভাগ করে নিতে চান, ভালো মন্দ সবটুকুই অবশ্যই জানাবেন 9903059 এই নাম্বারে। চলে যাচ্ছি পরের গানে, ফিরে আসবো ঠিক 4:25 পর।

প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে আজ কথা হচ্ছে। আমরা একটা পদমর্যাদার কথা বলি, একটা পার্টিকুলারি হিউম্যানিস্ট পদ্ধতির কথা বলি। যেই হিউম্যানিস্ট পদ্ধতির হয়তো কথা আমরা শুনতে পাই যখন বিদ্যাসাগরের কথা উঠে আসে, বঙ্কিমচন্দ্রের কথা উঠে আসে, এমন বহু চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে তাদের কথায় আমরা বলতে গেলে তখন বলি যে সুপরিচিত হিউম্যানিস্ট পণ্ডিত হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিংবা হিউম্যানিস্ট পণ্ডিত হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। দ্বারকানাথ ঠাকুর কিন্তু সেই পথে যাননি, তিনি সেই কালের তুলনায় অসামান্য বিদ্বান ছিলেন, বিদগ্ধ একজন মানুষ ছিলেন, কিন্তু নিজেকে হিউম্যানিস্ট পণ্ডিত হিসেবে কখনোই আখ্যাপিতে চাননি। তিনি শাস্ত্রের অনুবাদ করেননি অথবা তার নতুন ব্যাখ্যা দেননি, ধ্রুপদী বিদ্যাচর্চাও করেননি, তা সত্ত্বেও তিনি কিন্তু রেনেসাঁর সক্রিয় কর্মী ছিলেন। তার সেই ভূমিকা পালন করার কথা ছিল কিনা জানা নেই, তবে তিনি করেছিলেন ভূমিকা পালন, এবং সেটি ভিন্ন পথে করা হয়েছিল। এবং সেই পথের কথা বলতে গিয়েই খানিকটা তখন পরিচয় দিতে হয় ইউরোপীয় রেনেসাঁর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে আমরা অসামান্য একজন বাঙালি শিল্পপতি হিসেবে জানি, এবং আমরা একটু আগেই শুনেছি যে দেবী অলকা দেবী যিনি ছিলেন, তিনি দ্বারকানাথকে জন্ম দেওয়ার পর কিন্তু কয়েক বছর পর তার বোনের হাতে দ্বারকানাথকে সমর্পণ করে মারা যান। সহস্র কষ্টের মধ্যেও স্বার্থ ত্যাগের ভাব ও তার সঙ্গে সঙ্গে পাকা বিষয়বুদ্ধি বোধহয় দ্বারকানাথ তাঁর জন্মদাতা পিতার থেকেই পেয়েছিলেন বলে আমরা মনে করে নিচ্ছি। দ্বারকানাথের মা এবং দত্তক মা দুজনেই ভীষণ ধর্মনিষ্ঠ ছিলেন, এবং রামমণির যিনি পত্নী ছিলেন দয়াবতী, তিনিও ভীষণ ধর্মনিষ্ঠ ছিলেন। বোনের দুঃখে কাতর হয়েই তো তিনি নিজের সন্তানকে প্রদান করে দিয়েছিলেন।

দ্বারকানাথ চিরজীবন এই দয়ার ভাব নিজের কাজের মধ্যে প্রকাশ করেছেন, এটা বলা বাহুল্য। দ্বারকানাথ খুব ছোট বয়সেই পার্সি এবং ইংরেজি ভাষা ভালোভাবে শিক্ষা পেয়েছিলেন। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী সেকালের পাঠশালার বিবরণ দিয়েছেন এবং দেখা যায় যে তিনি ভদ্র গৃহস্থের গৃহের বাইরে চণ্ডী মণ্ডপে পাঠশালা খুলিতেন এবং সকালে বিকেলে পাঠশালা বসত। সেখানে খুঁটিতে ঠেসান দিয়ে বসে একজন মন্ত্রমুগ্ধের মতো ভাষার চর্চা করতেন শিক্ষক গুরু মহাশয়ের পায়ে বসে। যারা জমিদারি সরকারের কাজ করতে বা বিষয় বাণিজ্যে নিযুক্ত হতেন তারা কিন্তু শেষ পর্যন্ত গুরু মহাশয়ের পাঠশালায় থাকতেন। রাধানাথ ঠাকুর দ্বারকানাথকে রাজকার্যের উপযুক্ত করবেন বলে স্থির করলেন। ব্যাস পাঠশালায় পাণ্ডিত্য লাভের পর তিনিও তখন ওই ভাষা শিখে, একটু আগে আমরা যেমন বলছিলাম ভাষা শিখে ধীরে ধীরে জমিদারি দায়িত্ব যে তার পরিবারের পালন করতে হবে তিনি সেটা মাথার মধ্যে নিয়ে নিলেন এবং ভালো করে ইংরেজিটি আয়ত্ত করেই নিয়েছিলেন বলে ইংরেজি ভাষাটা এতটাই রপ্ত হয়ে গিয়েছিল সেই ইংরেজি জ্ঞান নিয়ে প্রশংসা করেছিলেন লন্ডনের বেশ কিছু নামকরা ব্যক্তিরাও। তিনি তার সঙ্গে মিউজিক জানতেন, শিখেছিলেন পিয়ানো বাজানো। জমিদারি ব্যবস্থার কথা যখন একটু আগে বলছিলাম তখন হয়তো এই কথাটা বলা হয়নি আমার যে আইন কানুন সম্পর্কে তার জ্ঞান প্রথম দিকে অতখানিও গভীর ছিল না। তিনি ধীরে ধীরে জমিদারির বার্ষিক আয় ক্যালকুলেট করতে করতে যখন বিভিন্ন পরিবারের সঙ্গে আলাপচারিতা যুক্ত হলেন তার মধ্যে এমন কিছু মানুষজনও ছিলেন যারা তাকে পরামর্শ দিতেন, তাকে ব্যবস্থায় সাহায্য করতেন, তাদের চেষ্টায়ও কিন্তু কিছুটা সফল তিনি হতে পেরেছেন জমিদারি রক্ষার ক্ষেত্রে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এভাবেই দিনের পর দিন কাটাতে থাকলেন এবং দুটো জমিদারি ছাড়া আরও কিছু জমিদারি তার কাছে নিযুক্ত হলো। সেখানে দ্বারবাসিনী, জগদীশপুর, যশোরের মোহাম্মদ সাহি, কটকের সরগড়া, জমিদারির ভার দ্বারকানাথের কাঁধে আশায় লোকসান না হয়ে লাভই হয়েছে বরং। ভীষণভাবে পারদর্শী হয়ে উঠলেন, কারোর কাছে নির্ভরশীল তাকে হতে হয়নি। কোনো কাজ ভুল করলে সঙ্গে সঙ্গে তার নির্ভুল করার চেষ্টা তিনি করেছেন আর পাঁচজন জমিদারের মতো তিনি আলস্যে মদপান বা টাকা গোনায় দিন কাটাতেন না। তিনি নিজের জীবনে প্রতিবাদ স্বরূপের দণ্ডায়মান ছিলেন এবং অল্প বয়স থেকেই তিনি সময় নষ্ট করতেই জানতেন না, সবসময় সময়ের সদ্ব্যবহার করতেন। জমিদার হিসেবে কতটা দ্বারকানাথ ঠাকুর দক্ষ ছিলেন সেটা তো বুঝতেই পারছেন। শোনা যায় যে প্রজাদের কাছে দ্বারকানাথ ঠাকুর ছিলেন দুর্দান্ত প্রতাপ জমিদার এবং কর্মচারীদের কাছে কড়া একজন মানব। তবে কেউ যদি তার সঙ্গে দেখা করতে আসে বা সাহায্য চাইতে আসে তখনও তিনি ভদ্রতার কোনো ত্রুটি রাখতেন না। তিনি ছিলেন ভীষণ উদার প্রকৃতির মানুষ। গোমস্তা, প্রজা, নায়েব তাদের কাছে দাপুটে জমিদার হলেও দান দক্ষিণায়, ভদ্রতায়, শিষ্টাচারে তিনি ছিলেন অতুলনীয়। শিল্প বাণিজ্যের কথা বলতে গেলে তখন ব্রিটেনের কথা আসে। সেই ব্রিটেন থেকেই তো ব্রিটেনে অবস্থানকালেই প্রিন্স নামে তাকে অভিহিত করা হয়। সেই পরিচিতি তিনি কলকাতাতেও এসে লাভ করেন এবং ইউরোপীয় বণিকদের প্রতিনিধি ও কর্মকর্তা, বাঙালি শিল্প বাণিজ্যের একজন উদ্যোক্তা হিসেবেই দ্বারকানাথ ঠাকুরকে আমরা জানি। কলকাতায় ম্যাকিনটস কোম্পানির সদাগরী কাজের জন্য খ্যাতি লাভ করেন এবং এই কোম্পানির কর্মচারীদের ঘনিষ্ঠতায় এসে দ্বারকানাথের ব্যবসা বুদ্ধি লাভ করাও হয়। এরকম বহু কোম্পানির কথা আমরা বলতে পারি। ব্যবসার সুবিধার জন্য জাহাজকে হুগলি নদীর মুখ পর্যন্ত আনার ব্যবস্থা করার কথাও ভেবেছিলেন দ্বারকানাথ ঠাকুর। ব্যবসায় সাফল্যের কারণে একটি স্টিমারের নামকরণ করা হয় দ্বারকানাথ, এটাও সত্যি। এছাড়াও যদি দ্বারকানাথ ঠাকুরের কথায় আসি, আমরা তাকে স্মরণ করার দিনে আজকের এই তারিখে যেটি বলতে হয়, জনমুখে শোনা যায় যে তিনি ভারতে প্রথম চীন থেকে রেশম আমদানি করে এনেছিলেন। চীনের সঙ্গে আফিমের কারবারও করে। বন্ধু কারকে সঙ্গে নিয়ে দ্বারকানাথ তৈরি করে ফেললেন কার্ট গোরেন কোম্পানি। বড়লাট উইলিয়াম বেন্টিং স্বয়ং এই প্রতিষ্ঠানের অভিনন্দন জানালেন এবং এই প্রতিষ্ঠানটিতেই মূলত দেখা গেল কাঁচা রেশম, রেশম সুতোর কথা আমরা বলছি, রেশমের থান, নীল, চিনি, চামড়া, কাঠ, সোডা প্রভৃতি রপ্তানি করা হতো বিদেশে। বাবুর জমিদারিতে বেশিরভাগ পণ্যই কিন্তু উৎপাদন

উৎপাদন করা হতো। আর ধীরে ধীরে দেশে যে বাণিজ্যিক অবস্থা, বাণিজ্যের জন্য যা যা অবলম্বন করা ছিল তা তিনি করেছেন, এবং বাণিজ্যের প্রধান অঙ্গ ছিল বিলেতের সহিত আদান প্রদান, তাও তিনি সম্ভব করতে পেরেছিলেন। কিন্তু অর্থ সংগ্রহের ক্ষেত্রে যতটুকু বাণিজ্য দরকার তাতেই কিন্তু দ্বারকানাথ কখনোই সন্তুষ্ট হননি। তিনি সমস্ত ভারতবর্ষকে স্বদেশ বলে জানতেন, তাই ভারতের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য সম্পূর্ণ বিদেশ থেকে যে অর্থ সংগ্রহ করে ভারতকে পুনরায় সোনার ভারত করিবার ইচ্ছা তিনি করিয়েছিলেন। ইংল্যান্ডের সঙ্গে তার বাণিজ্যের সম্পর্কের কথা বা আগ্রহের কথা আমরা একটু আগেও শুনেছি। তাছাড়াও প্রবল ঝড়ঝঞ্ঝা হলে জাহাজ ডুবার আশঙ্কা ছিল, দ্বারকানাথ স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের সহায়তায় ইংল্যান্ডের সাথে বাণিজ্য করে স্বদেশের ধন বৃদ্ধি করায় বাণিজ্যের মালপত্র যত তাড়াতাড়ি ইংল্যান্ডে যাতায়াত করতে পারবে ততই এই দেশের সুখ সমৃদ্ধি হবে। এই বোঝাপড়া, এই ম্যাচিওরিটি, এগুলো তিনি ডেভেলপ করতে পেরেছিলেন ধীরে ধীরে জমিদারি ব্যবসায় এবং জমিদারি পরিবার সংক্রান্ত সবকিছু দায়িত্ব নিতে নিতে। এবং কলকাতায় মিনি শিল্প বিপ্লব ঘটার অপেক্ষায় ছিল। দ্বারকানাথ টেগোর এবং আর্লি কলোনিয়াল মানি কালচার শিক্ষক এক বক্তৃতায় বলেছিলেন যে তিনি খুব দূরদর্শী এবং তিনি মনে করতেন ব্যবসার ক্ষেত্রে প্রাথমিক শর্তগুলো ভীষণভাবে মেনে চলা উচিত। আজ বাঙালি সমাজ দ্বারকানাথের কাছে কিন্তু ঋণী, আর ঠিক তাই আমরা কিন্তু, তিনি আমাদের মধ্যে আজ নেই, তিনি চলে গিয়েছেন, কিন্তু চলে গিয়েছেন বলেই বোধহয় ফিরে আসতে পেরেছেন আবারও। এটাও সত্যি, না চলে গেলে বোধহয় ফিরে আসা যায় না, আসার জন্যে যাওয়ার দরকার হয়। আমিও আপাতত একটু একটা গানের বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো আবারও আপনাদের সকলের সঙ্গে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে আরও কিছু কথায়। চলে যাচ্ছি আরও একটি গানে, সোমলতা আচার্য চৌধুরী গাইছেন এই গান, ছোট্ট একটি গান, কারণ অনেক কথা এখনো বাকি রয়েছে আপনাদের সঙ্গে আমার।

আজ নানা কারণে বাঙালি সমাজ কিন্তু দ্বারকানাথ ঠাকুরের কাছে ঋণী। ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করা থেকে শুরু করে সংবাদপত্রের উন্নতি সাধন করা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পথ তিনি খুঁজে বার করেছিলেন। রেলপথ প্রকল্পের প্রণয়ন তার হাতে তৈরি। আফিম, কয়লা, রেশম, লবণ, চিনি, নীল, জাহাজের ব্যবসায় তার ছিল একক আধিপত্য। কারেন্ট গর কোম্পানির কথা আমরা বলেছি। এরকম বহু রকমের ব্যবসা বাণিজ্য শিল্পোদ্যোগের সাথে যিনি ছিলেন তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এবং জাহাজ কোম্পানি যেটা প্রথম খোলা হয়েছিল ভারতীয় হিসেবে সেটাও দ্বারকানাথই প্রথম করেছিলেন। আসামের বাগানে চা শুরু করেন, চাষ, চায়ের চাষ, এবং সেই চায়ের চাষের পর যে বিশাল টি কোম্পানি গড়ে তোলা তাও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে। একের পর এক বলে যেতে পারি যে ইতিহাস হয়তো শেষ হবে না একদিনে, তবে শিল্পপতিদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। বিপুল শিল্পোদ্যোগ করেছিলেন তিনি এবং কুর্নিশ জানাতে হয় তাকে আজ তার জন্মদিন। পরবর্তীকালে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যেই সাংস্কৃতিক পরিমণ্ডল যেই স্থান অধিকার করেছিল, তার যে ভিত্তি রচনা করেছিলেন দ্বারকানাথ, সেটাও বলার অপেক্ষা রাখে না। অর্থ, আভিজাত্য, সম্মান, প্রতিপত্তি, যে পরিবারকে বিশিষ্টতা দান করা সেই বিশেষ মানুষটি কিন্তু পুত্র দেবেন্দ্রনাথ এবং তার পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে। বাঙালির তীর্থস্থান হয়ে যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে যাবে তার পরিণতি আজ এইখানে যে শিল্পের গৌরবতম এবং সাহিত্যের গৌরবতম সুযুক্তিকরণ যিনি করেছিলেন তিনি প্রিন্স দ্বারকানাথ। আজকের দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে এই আলোচনা এখানে শেষ করতে হবে। আমি ফিরে আসবো 8:30 আজ দুজনের জন্মদিন, মীনা কুমারী এবং জহর রয় দুজনকে নিয়ে আজকের দ্বিতীয় অনুষ্ঠান 8:30। আপাতত শেষ করছি এই অনুষ্ঠান। সকলে ভীষণ ভালো থাকবেন। শিল্পী রেজমানাকে দিয়ে গেলাম কানে কানে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 14555 নম্বরে ফোন করুন।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি। মনের মেলোডি।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর.gov.in।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

তোমরা মেঘ, বাতাসের সাথে এসেছিলে, কিছুক্ষণ আকাশে ছিলে, তারপর ফেটে গিয়ে কোনো দূর দিগন্তে মিলিয়ে গেলে। আমরা হচ্ছি পাথর, নিজ নিজ জায়গায় আটকে আছি। জানি যে যারা চলে যায় তারা আর কখনো ফেরে না। এই কথাটি বলেছিলেন যিনি, তিনি হচ্ছেন অবশ্যই একজন কিংবদন্তি শিল্পী, একজন অভিনেত্রী, যার সঙ্গে আমাদের সকলের সৌভাগ্য হচ্ছিল দেখা করার। অবশ্যই স্ক্রিনের মাধ্যমে সবাই যে সশরীরে তার সঙ্গে দেখা করতে পেরেছি তা তো নয়, ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো দেখা করার সুযোগ করে উঠতে পারেননি, কিন্তু তারা স্ক্রিনের প্রেজেন্সে বড় পর্দায় দেখতে পেয়েছেন। আর সেই সময় দিনগুলো ছিল তারকা খচিত। সেই দিনগুলিতে চলচ্চিত্র তারকারা প্রচারের আড়ালে থাকতেন এবং ব্যক্তিগত সাক্ষাৎও ছিল ভীষণভাবে বিরল। আমি যেই শিল্পীর, যে অভিনেত্রীর কথা আজ বলছি, তার আজ জন্মদিন। 1 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন 1932 সালে। জন্মের সময় তার নাম ছিল মেহজাবিন বানু। ভারতীয় চলচ্চিত্রের একজন অভিনেত্রী, একজন কবি, যার বাবার নাম আলী বক্স এবং মূলত বাবার ইচ্ছাতেই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। 1939 সালে 7 বছর বয়সে প্রথম বড় পর্দায় প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করা এবং বাকিটা ইতিহাস, যার কথা আমরা বলছি এবং যার কথা দিয়ে আজকের এই মনের মেলোডি শুরু করলাম, যে অনেক সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর ফিরে আসা হয় না। এই কথাটি বলেছিলেন মীনা কুমারী। মীনা কুমারী সত্যি অন্যান্য অনেক শিল্পীদের মতনই ব্যতিক্রম ছিলেন না, তিনি আরও অনেকের মতনই চলচ্চিত্র তারকা হিসেবে প্রচারের আড়ালে থাকতেন এবং ব্যক্তিগত সাক্ষাৎ ছিল বিরল। জনসমক্ষে দুধের মতো সাদা শাড়ি ও ব্লাউজ পরতেন অথবা বোরখা দিয়ে নিজেকে পুরোপুরি ঢেকে রাখতেন। আজকের তারকাদের মতো তিনি সাংবাদিক বা গণমাধ্যমে যারা কর্মীরা রয়েছে তাদের কাছে সহজে ধরা দিতেন না এবং অতটা সহজলভ্য তিনি ছিলেন না। তার পরিচিতিও ছিল অত্যন্ত মূল্যবান এবং ভীষণভাবে দুর্লভ। পর্দায় হয়তো তার পরিচিতি শুধু ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কুইন হিসেবে খ্যাতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এবং কতখানি গুরুত্বপূর্ণভাবে তিনি ভীষণভাবে সমাদৃত ছিলেন আমরা তা ধীরে ধীরে জানব আজকের মনের মেলোডি জুড়ে অম্বিকার সঙ্গে 100.1 FM গোল্ডে। ডাউন দ্য মেমোরি লেন আমরা ফিরে যাচ্ছি সেই পুরনো দিনের নস্টাইল।

মীনা কুমারী অভিনীত কিছু ছায়াছবি এবং তার গান এবং তার জীবনের কিছু কথা নিয়ে চলে যাচ্ছি পরের গানে। ফিরে এসে তারপর তার জীবন নিয়ে আরও অনেক কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তার পাশাপাশি যেটা বলে রাখি এখনই, একদম শুরুতে বলে রাখি, 9903055992 এই নাম্বারটা খোলা রয়েছে আপনাদের সকলের জন্য। 100.1 FM গোল্ড কলকাতার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। এই পার্টিকুলার নাম্বারে আপনারা আমাদেরকে টেক্সট মেসেজ করতে পারেন, নাম লোকে

আর এই মুহূর্তে পরের গানে চলে যাচ্ছি, ফিরে এসে আবারও অনেক কথা থাকবে আপনাদের সঙ্গে। অম্বিকার সঙ্গে শুনতে থাকুন 100.1 FM গোল্ড কলকাতায় মনের মেলেদি। স্টুডিও ক্লকে এখন 8:42 হয়ে 16 সেকেন্ড। চলে যাচ্ছি সরাসরি পরের গানে।

খুব পছন্দের একটি গান শুনছিলাম আমরা, আজ মনের মেলোডি শুরু করলাম এই গান দিয়ে। অবশ্য এখানে আমরা বারে বারে মনে করে নিই যে দুই চরিত্রকে, প্রথমত মীনা কুমারী, অন্যদিকে তার চরিত্রে যিনি কণ্ঠদান করেছিলেন লতা মঙ্গেশকর। ঠিক যেমনটা একটু আগেই বলছিলাম, 1932 সালের পয়লা আগস্ট অর্থাৎ আজকের তারিখে জন্মেছিলেন মীনা কুমারী। জন্মের সময় নাম ছিল মেহজাবিন বানু এবং ভারতীয় চলচ্চিত্রে জগতে তিনি শুধুমাত্র অভিনেত্রী নন, তিনি একজন গায়িকা, একজন কস্টিউম ডিজাইনার এবং একজন কবিও বটে। কামাল আমরোহি পরিচালিত পাকিজা, আমরা কিন্তু একটু আগে পাকিজা থেকেই গান শুনছিলাম, সেই পাকিজা তার জীবনের শ্রেষ্ঠতম চলচ্চিত্র এবং ছবিটি তার মৃত্যুর 3 সপ্তাহ আগে মুক্তি পায়। মেহজাবিন বানু, অন্য নাম ট্র্যাজেডি কুইন, জীবনে এত ব্যর্থতা, এত দুঃখ, এত শোক তিনি পেয়েছেন, তার কিছুটা হয়তো ইঙ্গিত আজকে আমরা দিতে পারব। তবে তার আগে তার বাবা মায়ের কথা একটু আসি, আলী বক্স এবং ইকবাল বেগম। বাবা আলী বক্স ছিলেন একজন মাস্টার এবং তিনি সুন্নি মুসলিম, যিনি ভেরা অর্থাৎ বর্তমান পাকিস্তান থেকে স্থানান্তরিত হয়েছিলেন। মীনা কুমারীর বাবা হিসেবে তিনি ছিলেন এবং পার্সি থিয়েটারের একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, যিনি হারমোনিয়াম বাজিয়েছিলেন, উর্দু কবিতা লিখেছেন, সঙ্গীত রচনা করেছেন এবং কয়েকটি চলচ্চিত্রেও ছোট ছোট ভূমিকাও অভিনয় করেছেন। মীনা কুমারীর মায়ের কথায় যদি আসি, ইকবাল বেগম, যার আসল নাম ছিল প্রভাবতী দেবী, ছিলেন একজন খ্রিস্টান, তিনি তার বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইকবাল বেগম ছিলেন আলী বক্সের দ্বিতীয় স্ত্রী। আলী বক্সের কিন্তু সাথে সাক্ষাৎ ও বিয়ে করার আগে তিনি একজন মঞ্চ অভিনেত্রী ছিলেন এবং বলা হয় যে তিনি বাংলার ঠাকুর পরিবারের সাথে সম্পর্কিত ছিলেন। এইবার কথায় আসি মীনা কুমারীর। আলী বক্স এবং ইকবাল বেগমের কাছে কুমারী মেহজাবিন নামে জন্মগ্রহণ করেছিলেন যিনি, 1932 সালের পয়লা আগস্ট। এটি একটি বড় হতাশা ছিল, কারণ আলী বক্স চেয়েছিলেন একজন পুত্র হোক। তিনি ছিলেন দ্বিতীয় কন্যা এবং তার দুই বোন ছিল, বড়জনের নাম খুরশিদ জুনিয়র, ছোটটির নাম মহলিকা। তার বাবা তার মায়ের প্রসবের জন্য ডাক্তারকে অর্থ প্রদান করতে পারেননি, তাই তিনি মীনাকে একটি অনাথ আশ্রমে রেখে যান। পরে যদিও তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন, কয়েক ঘন্টা পরে তার বাড়িতে ফিরে আসেন। মীনা কুমারী ফিল্ম ক্যারিয়ার করতে খুব একটা আগ্রহী ছিলেন না, বরং স্কুলে যেতেন। তা সত্ত্বেও তার বাবা মা তাকে কাজের সুযোগের জন্য ফিল্ম স্টুডিওতে নিয়ে যেতে শুরু করে। পরিচালক বিজয় ভাট ফিল্মে মেহজাবিনকে কাস্ট করেছিলেন এবং তার কাজের প্রথম দিনে তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল ভারতীয় মুদ্রায় 25 টাকা। তিনি খুব অল্প বয়সেই বক্স পরিবারের উপার্জনকারী হয়ে ওঠেন। 1962 সালে দেওয়া একটি সাক্ষাৎকারে মীনা কুমারী ব্যাখ্যা করেছিলেন যে 4 বছর বয়স থেকে তিনি তার বাবা মাকে সমর্থন করেছিলেন, যা তাকে অপরিসীম তৃপ্তি দিয়েছিল। তাকে একটি নিয়মিত স্কুলে ভর্তি করা হয়েছিল।

কিন্তু কাজের চাপে ঘন ঘন তার পাঠ্যক্রম বাধাগ্রস্ত হতো এবং তিনি কোনো অর্থপূর্ণ অর্থে স্কুলে যাননি। তাই তার শিক্ষা প্রাইভেট টিউশন এবং স্বশিক্ষা ছিল। মীনা কুমারীর ব্যক্তিগত জীবনের কথা এই খুনি বা এই মাত্র না উচ্চারণ করাই ভালো। ব্যক্তিগত জীবন ভীষণ দুঃখে ভরা এবং তিনি চলচ্চিত্র পরিচালক কমল আমরোহীকে বিয়ে করেছিলেন, যিনি তার থেকে 15 বছরের বড় ছিল। তারপর সেই বিবাহ বিচ্ছেদ ঘটে, ব্যক্তিগত জীবনে নানান রকম অশান্তির কারণ হয়ে ওঠে এবং মীনা কুমারী পরবর্তীকালে দেখা যায় যে লিভার সিরোসিসে আক্রান্ত। চলচ্চিত্রের তালিকার যদি কথায় আসি, গোমতী কি কিনারে, গঙ্গা, পাকেজা, দুশ্মন, মালতি, মেরা আপনা, আনন্দি দেবী, সাত ফেরে, বাহারো কি মঞ্জিল, বহু বেগম, একের পর এক সুপারহিট বেশ কয়েকটা সিনেমা যা আজও আমাদের মনে ভীষণভাবে দাগ কেটে গেছে বলে মনে পড়ে যাচ্ছে, দিলেক মন্দির, সাহেব বেবি অর গোলাম, প্যার কা সাগর, কোহিনূর, বাহানা, প্রচুর ছবির কথা বলা যায়। আমরা ধীরে ধীরে সেই তথ্যের দিকে এগোব, তবে তার আগে আরও একটা গানে যাচ্ছি। গান থেকে ফিরে এসে তার জীবন কতটা দুঃখের ছিল এবং কতটা তারকা খচিত, কতটা আলো ঝলমল করা এক জীবন ছিল, কতখানি ধীর স্থির ছিল, কতটা অলস জীবন ছিল, কতখানি সুমধুর ছিলেন তিনি এবং কতখানি আবেদনময়ী তার কণ্ঠস্বর ছিল, সেই নিয়ে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আবারও বলছি, 9903052992 নম্বরটা আপনাদের জন্য খোলা রইল। অম্বিকার সঙ্গে যদি কোনো কথা বা কিছু মতামত জানানোর থাকে, অবশ্যই সেই আড্ডায় আপনারাও সামিল হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে, ইউজুয়াল জেনারেল নর্মাল টেক্সট মেসেজ করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতেই পারেন। এছাড়াও আমাদেরকে নিউজ অন এআইআর অফিশিয়াল অ্যাপ থেকে শুনতে পারেন। যারা কলকাতার বাইরের কোনো অঞ্চল থেকে শুনতে চান, যাদের কাছে ফোনে রেডিও সেট নেই, কারে রেডিও সেট নেই, তারা প্রত্যেকে নিউজ অন এআইআর প্রসার ভারতীর অফিশিয়াল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে বা অ্যাপেলের স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারেন আমাদেরকে। লাইভ রেডিও অপশনে গিয়ে, FM রেডিও গিয়ে, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে, ক্যালকাটায় গিয়ে 100.1 FM গোল্ড কলকাতা চুজ করবেন। আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক চ্যানেলসগুলোকে আপনারা ফলো করতে পারেন। 100.1 FM গোল্ড কলকাতা হচ্ছে আমাদের ইউজার নেম। চলে যাচ্ছি পরের গানটিতে, অসামান্য একটি গান এবং আমার ভীষণ মনের কাছাকাছি একটি গান, ভীষণ প্রিয় একটি গান। এই গান না শুনিয়ে আমি এই মুহূর্তে আর কোনো কথায় যেতে পারছি না। গান থেকে ফিরে এসে আরও অনেক আড্ডা হবে। স্টুডিও ক্লকে এই মুহূর্তে 8:54 হয়ে 50 সেকেন্ড। আমরা এই গানের পরে একটা ছোট্ট নিউজের বিরতিতে যাব কিছুখানি, কিছুটা সময় সংবাদ, তারপর 5 থেকে 10 মিনিটের মধ্যে আবারও 9:10 চলে আসব নিয়ে মনের মেলোডি, কন্টিনিউ করব এই এপিসোড অন মীনা কুমারী। চলে যাচ্ছে সরাসরি লতা মঙ্গেশকরের অনবদ্য সেই পছন্দের গানটিতে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি।

ফিরে এলাম 100.1 এফএম গোল্ড কলকাতায়, অম্বিকার সঙ্গে শুনছেন মনের মেলোডি। স্টুডিও ক্লকে 9:11:48 আর 9903055992 এই নম্বরে বেশ কিছু মেসেজ পেয়েছি, কিছুক্ষণ বাদে সেগুলো পড়ব অবশ্যই। আমরা কথা বলছি আজ

পয়লা আগস্ট মীনা কুমারীর জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে এবং বেশ কিছু গান যা ইতিমধ্যেই শুনিয়ে দিয়েছি, আরও বেশ কিছু গান আমাদের প্লে লিস্টে রয়েছে যা অবশ্যই আজকে শুনিয়ে তারপর যাব। মেহজাবিন বানু ওরফে মীনা কুমারী, যিনি খুব মূল্যবান একজন মানুষ এবং তার সহজলভ্য কখনোই কোনোদিনই হওয়া যায়নি, তিনি গণমাধ্যমের সামনে কখনো এসে হাজিরা দেননি, যখন তখন যে তাকে খুব সহজেই অ্যাভেলেবল পাওয়া যেত তা নয়, এবং সাংবাদিকদের থেকে সবসময় দূরে থাকতেন, এতটাই তার পরিচিতি মূল্যবান এবং দুর্লভ ছিল। আমরা পর্দায় তার পরিচিতি শুধু তো ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কুইন হিসেবে জানি এমনটাও নয়, তিনি খুব সুন্দর গান করতেন, সুমধুর আবেদনময় একটি কণ্ঠস্বর আছে তার, এবং ধীর ও অলস ভঙ্গিতে সংলাপ বলার সঙ্গেও তিনি ভীষণভাবে যুক্ত ছিলেন। মেহজাবিন বানু ওরফে মীনা কুমারী, তার জীবনের যে সবচেয়ে দুঃখজনক বাস্তবতা সেটা আমরা সকলেই হয়তো জানি, আর যারা জানি না তাদের জন্য বলা, তার বাস্তব জীবনটি পর্দায় করা সমস্ত চরিত্রের সম্মিলিত ট্র্যাজেডির চেয়েও অনেক বড় ছিল। তিনি কখনোই সেই অর্থে, যে একটু আগে বলছিলাম, স্কুলে গিয়েছিলেন কিন্তু পরে স্বশিক্ষিত হয়ে উঠলেন, তার বাবা মায়ের ইচ্ছা ছিল না তিনি স্কুলে পড়াশোনা করুন, যদিও স্কুলে তিনি প্রথম দিকে নিশেলি যাওয়া শুরু করেছিলেন। আসলে তার পরিবারও চরম দারিদ্র পীড়িত ছিল, যার কারণে তার পরিবারের পাশে তাকে উপার্জনকারী সদস্য হিসেবে দাঁড়াতে হয়, এবং অর্থ রোজগার করে আনা, অর্থের আসলে দাম কী, অর্থের অর্থ কী এবং তার প্রভাব কী হতে পারে সেটা বোঝার অনেক আগেই তিনি অর্থ রোজগার করতে শুরু করেন। মাত্র 4 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন চলচ্চিত্র জগতে। তার বাবা এবং তার মা দুজনেই আর্টিস্ট ছিলেন, একজন হারমোনিয়াম বাজাতেন, পার্সি থিয়েটারে অভিনয় করতেন, ছোটখাটো সাইড ক্যারেক্টার্সে অভিনয় করেছেন, মাও তো মঞ্চ অভিনেত্রী ছিলেন, নাটকে অভিনয় করেছেন। যখন তার মা মীনা কুমারীকে জন্ম দেন, আমরা একটু আগে যখন বলছিলাম যে সত্যি তো বাবা তার ডাক্তারের ফি দিতে পারেননি, তখন অনাথাশ্রমে গিয়ে রেখে এসেছিলেন, কতটা ট্র্যাজিক সেটা পরে রিয়েলাইজ করে ফিরিয়ে আনেন, তাকে মত পরিবর্তন হয়, তারপর তাকে বাড়ি নিয়ে আসা হয়। শিশুশিল্পী হিসেবে বিজয় ভাটের লেদার ফেস ছবিতে তার প্রথম কাজ ছিল, 25 টাকা পেয়েছিলেন। 1930-এর দশকে কোনো সামান্য অঙ্ক কিন্তু 25 টাকা ছিল না। শিশুশিল্পী হিসেবে তিনি আরও বেশি বেশি চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে শুরু করলেন, এবং তখন একটি স্কুলে ভর্তি হলেও কাজের চাপে আবারও তার স্কুল ছাড়তে হলো, শি বিকেম এ স্কুল ড্রপ আউট। আর ততদিনে তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, এবং এটি তাকে দারুণ সন্তুষ্টি দিত যে না, ঠিক আছে, বাবা মার পাশে এবং পরিবারের পাশে দাঁড়াতে পারলাম। তিনি বিজয় ভাটের ছবিতে অভিনয় চালিয়ে যান এবং বিজয় ভাটি তাকে মীনা কুমারী নামটি দেন। 11 বা 12 বছর বয়সের মধ্যে তিনি প্রায় 12 থেকে 13টা চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছেন, এবং হিন্দি পৌরাণিক চলচ্চিত্র মহিপালের সঙ্গে আলাদিন ও জাদুই চিরাগ, সেরকম কিছু ইসলামিক ঐতিহাসিক প্রেমের কিংবদন্তিমূলক ছবিতেও তিনি অত্যন্ত জনপ্রিয় একটি মুখ হয়ে ওঠেন। তার কর্মজীবনের শুরুর দিকে বেশ কিছু চলচ্চিত্রে তাকে গানও গাওয়ানো হয়েছিল। ধ্রুপদী অভিনয় যদি বলি, ক্লাসিক্যাল অ্যাক্টিং, জীবনের শুরু হয় সঙ্গীত ধর্মী একটি প্রেমের কিংবদন্তি বাইজু বাওরা 1952-তে যেটা রিলিজ করেছিল, এবং 2টি বড় বিজ্ঞাপনেও তিনি আত্মপ্রকাশ করেন। তারপর একে একে বিমল রায়ের পরিণীতা, যেখানে ললিতার ভূমিকায় তিনি অভিনয় করলেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 4টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করলেন। ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়ে উঠল সাহেব বেবি অর গোলাম ছবিতে, যখন তিনি অভিনয় করে আবারও পুরস্কার জিতলেন। কাজল ছবির জন্যও তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। বাইজু বাওরার যে গান, সে প্রধান জুটির অভিনয়, ছবির গল্প, সব কিছুই যেন ভারতীয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। পাকিজা তো অবশ্যই আছে, এবং একের পর এক মেগা হিট হচ্ছিল। এরপরে পরিণীতা, দিল আপনা অর প্রীত পরায়, কাজল, আরতি, মেরে আপনে, বহু বেগম,
এমনকি তার শেষ ছবি পাকিজা, যেটির গল্পের সঙ্গে তিনি সম্ভবত সবচেয়ে বেশি একাত্মতা বোধ করতেন, মুক্তির সময় নিষ্প্রভ থাকলেও তার মৃত্যুর পর দর্শকরা কিন্তু ছবিটি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। সাহেব বিবিয়র গুলামের ছোটি বউয়ের চরিত্রটি পীরের ফিল্ম গুরুদত্তের, সেখানে প্রচলিত আছে যে মীনা কুমারী কিন্তু ধীরে ধীরে কিছু আসক্তিতে পড়ে যাচ্ছিলেন, সেই কথায় আমরা আবারও আসব। তবে তার আগে কথাটি বেশি বড় হয়ে যাচ্ছে, গান সংখ্যায় কম হয়ে গেলে মুশকিল হবে, তাই পরের গানটিতে চলে যাচ্ছি। এর পরের গানটি গাইছেন গীতা দত্ত সাহেব বিবিয়র গোলাম থেকেই। চলুন শুনে আসি তবে সেই গান, ভীষণ পরিচিত জনপ্রিয় একটি গান এবং আমার ভীষণ প্রিয় একটি গান আমারও।

শুনছিলাম সাহেব বি ওর গোলাম থেকেই, ছবি থেকে একটি গান, না যাও সাইয়া চোরা কে ভাইয়া, গীতা দত্ত গাইছিলেন গানটি। এমনটা আমরা শুনেছি, প্রচলিত আছে, যে মীনা কুমারীর ধীরে ধীরে মদ্যপানে আসক্ত হয়ে পড়ার পিছনে সম্ভবত এই ছবিতে তার ভূমিকারই প্রভাব ছিল। কিন্তু কেউই নিশ্চিতভাবে জানে না তিনি ডাক্তারের নির্দেশে মদ্যপান শুরু করেছিলেন নাকি সাহেব বিয়র গোলামের কাজ করার সময় এমনটা ঘটেছিল। এই ছবিতে দেখানো হয় যে একটি অভিজাত এক বাঙালি জমিদার পরিবারের বউ কিভাবে তার স্বামীকে তার নিয়মিত কোঠেওয়ালির কাছ থেকে দূরে সরানোর জন্য মদ্যপানে জড়িয়ে পড়ে। আমরা মীনা কুমারীর জন্মদিন উপলক্ষে আরও একজনের নাম নিয়েছিলাম, তিনি হচ্ছেন কামাল আমরোহী, যার প্রেমে পড়েছিলেন তিনি এবং অল্প সময়ের জন্য সুখ অবশ্যই তাদের বৈবাহিক জীবনে ছিল, কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হল না। মাত্র চারটি স্মরণীয় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, তার মধ্যে ছিল দায়রা, যা আংশিকভাবে কামাল আমরোহীর সাথে তার জীবনকে প্রতিফলিত করেছিল। এবং আমরোহী যে শুধু বিবাহিত এবং প্রাপ্তবয়স্ক একজন পুত্রের জনকই ছিলেন না, বরং মীনা কুমারীর চেয়েও বয়সে অনেকটাই বড় ছিলেন। সেই বিয়ে টেকেনি, সময়ের সাথে সাথে আমরোহী তার স্ত্রী, তার কর্মজীবন, সামাজিক জীবন এবং আয়ের ওপর যে কঠোর নিয়ন্ত্রণ রাখতেন, খুব ডমিনেটিং ছিলেন, তাতে মীনা কুমারী ভীষণ দমবন্ধ অনুভব করতে শুরু করলেন। এবং তারপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়, তিনি একা থাকতেন যতক্ষণ না আমরোহী তাকে এক টাকার নামমাত্র পারিশ্রমিকে পাকিজা ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। এবং এটি ছিল চমৎকার সঙ্গীত সহ একটি মুসলিম সামাজিক প্রেমের গল্প। মীনা কুমারী রাজি হয়েছিলেন, কিন্তু ততদিনে তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে শুরু করেছিল। যখন পাকিজা বিশাল সাফল্য পায়, তখন আমরোহী বা তার পরিবার এর সাফল্য মীনা কুমারীর অবদানকে স্বীকার করতেও ব্যর্থ হয় এবং সেদিকে মনোযোগও দেয়নি। বিনোদ মেহতা 1972 সালে একটি রচনা করেছিলেন বায়োগ্রাফি মীনা কুমারীর, নাম মীনা কুমারী দ্য ক্লাসিক বায়োগ্রাফি। এই সুগভীর যে গবেষণালব্ধ একটি সাবলীল লেখা, সেই জীবনীতে পড়তে গিয়ে আমরা জানতে পেরেছি এবং খুব কষ্ট পেয়েছি যে তিনি শুধু নিঃস্ব অবস্থাতেই মারা যাননি, বরং যখন তিনি মদ্যপান থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করছিলেন, তখন তার এক বোন ও তার স্বামী কিশোর তার যত্ন নেওয়ার ছলে তার মৃত্যু ত্বরান্বিত করতে এবং তার ফ্ল্যাটটি দখল করার জন্য ওষুধের বোতলে দেশি মদ ঢেলে দিয়েছিল। বড্ড দুঃখের। তার মৃত্যুর পর একটি সম্মানজনক অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কোনো টাকাই ছিল না। এবং বিনোদ মেহতা বিস্তারিতভাবে বর্ণনা করছেন কিভাবে একটি চার চাকার গাড়িতে করে তার মরদেহ সমাধি ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছিল। মানুষের অহংকার, মানুষের লোভ, মানুষের ক্ষমতার প্রতি ভালোবাসা আমাদের যায় না। আমাদের অহংকার, আমাদের ক্রোধ, আমাদের ক্ষোভ, আমাদের রাগ, আমাদের অভিমান, আমাদের মান সব কোথাও গিয়ে ধুলোয় মিশে যায়। আমরা ভুলে যাই যে এই একদিনের, দুদিনের, এক বছর, কিছু বছরের জীবন কোথাও গিয়ে একদিন নিঃশেষ হয়ে যেতে পারে। আজ মরলে দুদিন, কিন্তু আমরা কেউ আমাদের ইগো থেকে সরে আসতে পারি না। আমাদের আমাদের মনে হয় যে আমরাই সর্বশ্রেষ্ঠ মানুষ বোধ হয়। একদিন সব কিছু ফেলে রেখে, সব জিনিসের, সব সম্পর্কের মায়া ত্যাগ করে আমাদেরকে ওই সমাধি ক্ষেত্রে যেতে হবে। তারপরও আমাদের কর্ম মাঝে মাঝে এমন কথা বলে দিয়ে যায় যে আমরা মানুষকে দুঃখ দিই এবং দুঃখ দিয়ে ভালো থাকারও চেষ্টা করি। উপার্জনের কি হলো এ একটা বিরাট প্রশ্ন, কেউ জানে না। তার সংক্ষিপ্ত কর্মজীবনে, অর্থাৎ মীনা কুমারীর সংক্ষিপ্ত জীবনে 70টিরও বেশি চলচ্চিত্রের অভিনয় করা সত্ত্বেও হাসপাতালের খরচ মেটানোর জন্য মাত্র 3,500 টাকাও অবশিষ্ট না রেখে তিনি নিঃস্ব হয়ে মারা যান। তাকে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের সেন্ট এলিজাবেথস নার্সিং হোমে, 3 দিন পর তিনি মারা যান। তার ব্যক্তিগত পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মানুষেরা তাকে ঘিরে ছিলেন, তার বোন ছিলেন খুরশি।

0: মধু ছিলেন। তার বিচ্ছিন্ন স্বামী কামাল আমরোহী এবং চলচ্চিত্র জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ মৃত্যুকালে তার মুখে চামচ দিয়ে মক্কার পবিত্র পানি দেওয়া হয়েছিল, আবে জামজাম যেটাকে বলা হয়। বয়সটা ছিল মাত্রই 39, অ্যাট দি এজ অফ 39 লিভার সিরোসিসে তিনি আক্রান্ত হলেন এবং তিনি তার এই এতটা ট্র্যাজিক জীবন থেকে হয়তো মুক্তিও পেলেন ঠিকই, অসুখী জীবন ছিল তার। আজ জন্মবার্ষিকীর দিন, এত প্রতিভাবান একজন মানুষ, একজন কবি, নাজ ছদ্ম নামে যিনি উর্দুতে কবিতা লিখতেন, যা তিনি তার একসময়ের বন্ধু গুলজারকে উইল করে দিয়ে যান বলে কথিত আছে, এবং সেই উইল অনুযায়ী গুলজারও তার মৃত্যুর পর কবিতাগুলো কিন্তু প্রকাশ করেন। আমরা যে একদম শুরু করেছিলাম একটি কবিতা দিয়ে, তোমরা মেঘ বাতাসের সাথে এসেছিলে, কিছুক্ষণ আকাশে ছিলে, তারপর ফেটে গিয়ে কোনো দূর দিগন্তে মিলিয়ে গেছিলে। আমরা হচ্ছি পাথর, নিজ নিজ জায়গায় আটকে আছি, জানি যে যারা চলে যায় তারা আর কখনো ফেরে না। এই লেখাটি আসলে মীনা কুমারীর এবং তিনি নাজ ছদ্মনামে এই লেখাটি লিখেছিলেন। আমরা সেই দুঃখজনক কিন্তু হ্যাঁ কিছুটা অবশ্যই সফল জীবনের সম্পর্কে জানলাম, আরও অনেকটা জানা বাকি রয়েছে। আমরা আবারও ফিরে যাব মীনা কুমারীকে নিয়ে অনেক আলোচনায়, মেসেজে ফিরব, তবে তার আগে আরও একটা গান আপনাদের জন্য রেখে যাই। 3:42 পর ফিরে আসছি লতা মঙ্গেশকরের এই গান শুনতে শুনতে। 100.1 FM গোল্ড কলকাতায় চলছে মনের মেলোডিতে মীনা কুমারীর বার্থ অ্যানিভার্সারি স্পেশাল এপিসোড। আশা করি অনেকেই যারা এতদিন আমাকে দেড় মাস মতো শুনতে পাননি তারা সকলেই শুনছেন। 9903052 এই নম্বরে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে। প্রভাত বিনায় আমরা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে কথা বলেছি, এই মুহূর্তে আমরা রয়েছি মীনা কুমারীকে নিয়ে, থাকবো 10টা পর্যন্ত। আশা রাখছি আপনারা আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের। গানের অনুরোধ সত্যি ক্ষমা প্রার্থী রাখতে পারবো না, তবে যেটা পারবো সেটা হচ্ছে ভালো ভালো গান আপনাদেরকে শোনাতে এবং মীনা কুমারীর জীবন সম্পর্কে আরও কিছু তথ্য দিতে। সকলেই অম্বিকার সঙ্গে থাকবেন এটুকু আশা রাখি। 9903052 আপনাদের মনের কথাটুকু জানিয়ে দিন। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, গানের বিরতির পর ফিরে আসছে অম্বিকা আবারও।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহ, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: ছড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: কিছু কিছু নক্ষত্রের দূতি আকাশে ঝলকানো আলো দিলেও হারিয়ে যায় বড্ড তাড়াতাড়ি। অভিনয় জগতেও এমন তো নক্ষত্রের দেখা মেলে, আর মীনা কুমারী যে তাদের মধ্যে একজন সেটা আজ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যেহেতু আজ মীনা কুমারীর জন্মদিন উপলক্ষে আমরা তাকে নিয়ে কথা বলছি। জনপ্রিয়তার শীর্ষে চড়েও হঠাৎ মুখ থুবড়ে পড়ার হতাশা এবং খুব কম বয়সেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া, নিজের জীবনের যে নিয়ন্ত্রণ সেটা হারিয়ে ফেলাই ছিল তার মূল কারণ। নাম বদলের মধ্যে দিয়ে বড় পর্দার সকল কুশীলবকেই যেতে হয়, আর এ যেন তাদের ভবিতব্য, আর এর থেকে বাদ পড়েননি মীনা কুমারীও। বলিউডের যে রূপালী পর্দার একসময়ের প্রতিভাময়ী নায়িকা তিনি ছিলেন, যার প্রকৃত নাম ছিল মেহজাবিন বানু, তিনি কিন্তু শৈশব থেকেই বেশ কর্মচাঞ্চল্যে ভরপুর। আমরা শুনেছি সেই গল্পটা, ছোটবেলা থেকে তিনি শৈশব থেকেই তিনি আর 10টা শিশুর মতো করে শৈশব পাননি, তিনি বরং উপার্জন করে গেছেন। পরবর্তী জীবনে তিনি নিজেই বলেছিলেন, আমার কখনো অন্য বাচ্চাদের মতো অনেকগুলো রঙিন মার্বেল ছিল না। সত্যি তো, তার বাবা আলী বক্স এবং মা ইকবাল বেগম দুজনেই থিয়েটার কর্মী হিসেবে কাজ করে গেছেন, বাবা গানের শিক্ষক হারমোনিয়াম বাদক হিসেবে কাজ করে গেছেন, মা সিনেমায় জুনিয়র আর্টিস্ট হয়ে কাজ করে গেছেন, নৃত্যশিল্পী হয়ে কাজ করেছেন, মঞ্চে তার মায়ের নাম ছিল কামিনী। আর পারিবারিক অসচ্ছলতা থাকার কারণেই তো নাচ গান আবহে বড় হওয়ায় দুটো মিলিয়ে যেন তারও জীবনটা অভিনয় জগতে চলে আসা হলো এবং তার উপার্জনের জায়গাটাও তৈরি হয়ে গেল। জ্ঞান বুদ্ধি কোনো কিছু ভালো করে তৈরি হওয়ার আগেই ক্যামেরার সামনে দাঁড়াতে শেখেন তিনি, ট্র্যাজিক কুইন ভারতীয় সিনেমার মীনা কুমারী। লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে পরিচিতি 7 বছর বয়সেই হয়েছিল শিশুটির। স্কুলে তো আর যাওয়া হলো না, বন্ধুদের সঙ্গে আমোদেও ভাসতে পারলেন না, বরং পারিবারিক চাপে পড়ে সেই কাঁদতে থাকা শিশুটি প্রথমে অনাথাশ্রম, অনাথাশ্রম থেকে তারপর আবারও আলোর দুনিয়ায়। মেহজাবিন

অনেক কষ্ট সহ্য করে। এবং সত্যি কথা বলতে কি, মীনা কুমারীর অভিনয় নিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই, যে এত অপূর্ব অভিনয় করতেন, তার স্ক্রিন প্রেজেন্স, তার কণ্ঠস্বর অসামান্য। এবং আরেক বিখ্যাত নায়িকা মধুবালা তার কণ্ঠস্বর আর ডায়লগ বলার ধরনে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, যার সচরাচর দেখা যায় না। এক বন্ধু অন্য বন্ধুর ভালো চাইছে, অন্য বন্ধুর প্রশংসা করছে, আজকাল তো এমনটা পাওয়া যায় না। সবাই ভীষণ কম্পিটিটিভ, ভীষণ কম্প্যারিজন এবং জেলেসিতে বিশ্বাসী। মীনা কুমারীর সাথে কাজ করতে গেলে মুগ্ধতাবশত নাকি ডায়লগ ভুলে যেতেন স্বয়ং দিলীপ কুমারও, এমনই এক জাদু ছড়িয়ে রেখেছিলেন এই অভিনেত্রী। চলচ্চিত্র সমালোচকদের মতে ভারতীয় চলচ্চিত্র জগতে মীনা কুমারী হচ্ছেন সেই ঐতিহাসিকভাবে অতুলনীয়। 33 বছরের একটি ক্যারিয়ার শৈশব থেকে, এবং স্বাভাবিকভাবেই জীবনে যেমন চড়াই উতরাই থাকে তারও ছিল, কিন্তু তার অভিনয় সম্পর্কে আজও কারো মনে কোনো দ্বিধা নেই। 32টি বছর তার অভিনয় সময়টি, 92টি চলচ্চিত্রে অভিনয় তিনি করেছেন, 32 আর 92 তার ঝুলিতে, 32 বছর তার জীবনের ঝুলিতে, অভিনয় জীবনের ঝুলিতে 92টি চলচ্চিত্র তার অভিজ্ঞতার ঝুলিতে। সাহেব বিবি গোলাম সিনেমার কথা বলেইছি, অন্যতম সাফল্য সেটি তার একটি। এছাড়াও মেরে আপনি, আরতি, পরিণীতা, দিল আপনার, প্রীত পরাই, কোহিনুর, এই সিনেমাগুলোও মনে রাখার মতো। আজ আজকের তারিখে 1933 সালে জন্ম নিয়েছিলেন সেই ঐতিহাসিকভাবে অতুলনীয় অভিনেত্রী, যার জীবনের পরবর্তী দিনে উঠে এসেছে অনেক অনেক কষ্ট। প্রচণ্ড রূপ আর অভিনয় প্রতিভা থাকা সত্ত্বেও জীবনে তিনি খুবই কম পেয়েছেন আকাঙ্ক্ষিত প্রেম। তৃষিত মরুভূমিতে এক আঁজলা জল হয়ে এলেন ধর্মেন্দ্র। হ্যাঁ, বড় পর্দা কাঁপানো আরেক মুখ নায়ক ধর্মেন্দ্র। শোনা যায় তাদের প্রেম কাহিনীর গভীরতা সব মীনা কুমারী ছিল না, ছিল ধর্মেন্দ্র তেমন করে হয়তো প্রেমে পড়েননি। সে যাই হোক, কমল আমরোহীর সাথে বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা দুজন এতটাই কাছে এসেছিলেন যে হয়তো প্রতিটি সন্ধেই তাদেরকে জানকী কুটিরে দেখা যেত। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায় এবং জীবনের প্রতি মীনা কুমারীর হতাশা আরও কয়েক ধাপ বেড়ে যায়। আরও ধীরে ধীরে মদ্যপানে ডুবতে থাকেন তিনি। পূর্ণিমা, কাজল, ফুল অর পাথর, চন্দন কা পালনা, ধর্মেন্দ্র মীনা কুমারীর একসাথে করা বেশ কয়েকটা সিনেমার নাম নিলাম। আর মীনা কুমারীর শেষ দিনগুলোতে আর্থিকভাবে কোনো সাহায্য এগিয়ে আসেননি এক সময়ের তার এই প্রেমিক ধর্মেন্দ্র। কেউ থাকে না বিপদের দিনে, এটা সত্যি, আজও একইভাবে সত্যি। তাই জন্যই তো অনেকেই সন্দেহ মনে করেন যে যে দুর্দিনে পাশে থাকে না সে সুদিনে কি আসবে। ধর্মেন্দ্রের সাথে আদৌ সেই সম্পর্কটা কতটা বিশ্বস্ত ছিল সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। তাই বিষাদপূর্ণ একটি গাথা, বিষাদে ভরা তার জীবন, অনেক সফলতার মাঝেও আজ মীনা কুমারীর জন্মদিন উপলক্ষে তাই আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ড, যে মনের মেলোডি জুড়ে রয়েছে তার অভিনীত ছায়াছবির থেকে গান। চলে যাব পরের গানটিতে, তবে তার আগে কয়েকটা মেসেজ একটু দেখে নি, অনেক মেসেজ এবার জমিয়ে ফেলেছি। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, প্রভাত বিনা বাজে যেন হৃদয় কানুন ঘিরে, হৃদয় তাই হারিয়ে যায় দিগন্তের এই তীরে, ছন্দে গানে ভরছে দেখো দিগন্তের রাঙা আকাশ, উথাল ঢেউ হৃদয় কুল ছাপিয়ে যায় রঙিন ফুলের সুবাস। বাহ, থ্যাংক ইউ পায়েল। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, শুভ সকাল, অনুষ্ঠান খুব ভালো, মীনা কুমারী দেবীর ছবির গানগুলো অন্তর ছুঁয়ে যাচ্ছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ আপনাকেও। রমা রয় দাসনগর থেকে বলছেন, আজ মীনা কুমারীর জন্মদিন, অনেক অজানা গল্প শুনছি, অবাক হচ্ছি, কত দুঃখের কাহিনী লুকিয়ে আছে জীবনের অন্তরালে। আজকের বিষয় আমি শুনিনি দিদিভাই, কিন্তু মীনা কুমারী একজন জনপ্রিয় অভিনেত্রী, তার জন্মদিনে প্রণাম ও শ্রদ্ধা। অনেক ধন্যবাদ রমা রায়কে। কিশোর বালি হাওড়া থেকে বলছেন, মীনা কুমারের সম্বন্ধে তুমি জানকারি দিচ্ছ, খুব ভালো লাগলো, আরও কিছু জানকারি শোনার অপেক্ষায় আছি। তবে খুব দুঃখ লাগলো, এত বড় নাম করা অভিনেত্রী, শেষ পরিণতি কি কষ্টের। হয়তো এটাও তো হয়, আপনি নিশ্চয়ই আরও অন্যান্য অনেকের ক্ষেত্রে দেখবেন, তারা হয়তো খুব সাকসেসফুল তাদের জীবনে ছিলেন,

কিন্তু তাদের জীবনের পরিণতি বা সাংসারিক জীবনে তাদের কষ্টের শেষ ছিল না। একা তাদের জীবনে লড়াই করে যেতে হয়েছে। খুব অল্প বয়সেই চলে গেলেন, কিন্তু এত জানকারি শুনতে ভালো লাগলেও কোথাও একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট লাগারই কথা। আমাদের ভীষণ মনের মধ্যে একটা অন্যরকম দুঃখ তৈরি হচ্ছে, বিষাদ তৈরি হচ্ছে যে মানুষের জীবন এমনও হতে পারে যেখানে বন্ধুরা পাশে থাকে না, যাদের সঙ্গে কয়েকদিনের ক্ষণিকের সময়ও আমরা কাটাই, তারা পরমুহূর্তে বিপদ জেনেও পাশে থাকে না। এর থেকে কষ্টের আর কী হতে পারে? মীনা কুমারী একটি ইতিহাসের নাম, তার অনেক উর্দু কবিতার বাংলা রূপান্তর পড়েছি, দেখেছি সাহেব বিবি অর গোলাম, দেখেছি তার কবরের ছবি, দোয়া করেছি তার জন্য। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন উনি। অনেক ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আমাদেরকে শুনছেন, উপার বাংলার একজন কেউ আমাদের শুনছেন ভেবে ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। এর পরের জন নন্দা রায় পোড়েল হাওড়া বিলগাছি আইল রোড থেকে বলছেন, সম্ভবত 16ই মে তোমাকে মনের মেলাতে শেষ পেয়েছি দিদি। না, কোথাও একটু ভুল হচ্ছে, আমি লাস্ট এসেছিলাম 20 জুন, 20th of June শনিবার ছিল আমার অনুষ্ঠান, সেই তারিখেই শেষ আমি করে তারপর আবারও আজ আবার ফিরে এলাম। সুপ্রভাত অম্বিকা, প্রথমেই শ্রদ্ধেয় শিল্পী মীনা কুমারীকে জানাই সশ্রদ্ধ প্রণাম। সত্যি কথা বলতে কি, মীনা কুমারীর কোনো ছবি দেখার সৌভাগ্য আমার হয়নি, নানান ম্যাগাজিন পড়ে ওনার সম্বন্ধে জেনেছি, এটুকু শুনেছি উনি খুব ট্যালেন্টেড শিল্পী, তুমি অনুমতি দিয়েছো বলে কয়েকটা কথা বলতে ইচ্ছা করছে। প্রভাত বিনায় দ্বারকানাথ সম্বন্ধে জানতে পারলাম, তার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ, কিন্তু মন কেড়েছে তোমার একটা সুন্দর কথায়। এতদিন মনে করতাম তরঙ্গের এপারে যারা আছি তারাই শুধু তোমাদের কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে থাকি, আজ তোমার কণ্ঠে আমাদের অপেক্ষায় থাকো শুনে খুব ভালো লাগলো। নিশ্চয়ই এই ভালোবাসা দুই প্রান্তের মিউচুয়াল, আপনারা যেমন আমাদেরকে ভালোবেসেছেন এবং আজও আসছেন, আমরাও আপনাদের সকলকে, প্রত্যেকটি শ্রোতাবন্ধুকে ভীষণভাবে কাছের বলে মনে করি। দেখা আমাদের হয় না, কিন্তু মনের কাছাকাছি আমাদের সেই টান, সেই অনুভবটা এখনও আছে, থাকবেও আশা রাখি। তাই জন্যেই বললাম যে দেড় মাস পরে ফিরে এসেছি, অনেকেই হয়তো এই মনে প্রশ্নটা নিয়ে ফিরেছো যে কোথায় ছিলাম, কি করছিলাম, কেন আসিনি এতদিন। অনেকে রেডিও সেট নিয়ে অপেক্ষাও করেছেন, আমি জানি তাদের কথাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ তোমার কণ্ঠে আমাদের অপেক্ষায় থাকো শুনে খুব ভালো লাগলো। খবরের জন্য টিভি চলে, কিন্তু ভোর 4টে থেকে আমাদের বিনোদনের সঙ্গী একমাত্র বেতার। নানান স্টেশনে রাত 10টা পর্যন্ত চলে। আমি খুব জোরের সঙ্গে বলছি, তোমাদের এমন আন্তরিক ব্যবহারের জন্যেই সবথেকে মনের মেলোডি এত জনপ্রিয়তায় পৌঁছেছে। সুন্দর সুন্দর গান শুনে মন ভরে যাচ্ছে। এভাবেই আমাদের পাশে থেকো, মেলবন্ধন অটুট থাকুক, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার প্রণাম নেবেন। নন্দা রায় পোড়েলকে বলছি হাওড়া বিলগাছিয়া থেকে, উনি লিখছেন, আপনি এত মন দিয়ে শুনেছেন আমাদেরকে, সকাল থেকে শুনছেন, এটা সত্যি ভেবে মনে আনন্দ হচ্ছে। আমরাও অনেক দুঃখ জীবনে বহন করতে করতে জীবনে চলি, আমাদেরও মনের মধ্যে অনেক না পাওয়ার কষ্ট বা পেয়েও হারানোর কষ্ট বা অনেক কিছু না হওয়ার কষ্ট, অনেক কিছু পেন্ডিং থাকা, ভালো মন্দ মিশিয়ে তো জীবন। সব কিছুর পরও না যখন এই ভালোবাসাটুকু পাই তখন মনে হয় জীবন সার্থক। আমাদেরও কিন্তু মনে দুঃখ হয়, আমাদেরও কিন্তু মনে কষ্ট হয়, আমাদেরও কিন্তু মনের মধ্যে অপেক্ষা থাকে, এটুকু আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। সবটুকু চেষ্টা করি শুধুমাত্র কণ্ঠস্বরের মাধ্যমে, আর তো কোনোভাবেই উপায় থাকে না। তাই সৌভিক সরকার কসবাহালতি থেকে বলছেন, আপনার পুরনো বাংলা গানের আলোচনা সত্যিই অনন্য, প্রতিটি পর্বে শুধু গান নয়, তার অন্তর্নিহিত ইতিহাস, সৃষ্টি প্রেক্ষিত, শিল্পীদের অজানা কাহিনী এবং সঙ্গীতের নান্দনিক বিশ্লেষণ আমাদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সৌভিক, বিশেষ করে আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে সোনালী অতীতের সঙ্গীত ঐতিহ্যের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করে, কৌতূহল এবং অনুরাগ জাগিয়ে তোলার ক্ষেত্রে আপনার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনার উপস্থাপনা অতীতের সুরকে বর্তমানের হৃদয়ে পুনর্জীবিত করে। থ্যাংক ইউ, আপনি এত গুছিয়ে সুন্দর লেখেন, আপনাকে অশেষ ধন্যবাদ, না জানিয়ে পারছি না, সাধুবাদ জানাই আপনাকে। আমরা শুনছিলাম এতক্ষণ সৌভিকের মেসেজ, এর পরে লিখছেন শুভ্রা ভট্টাচার্য, সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও, বাজরণী কলকাতা 70 থেকে বলছি। রূপালী পর্দার ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর ব্যক্তিগত জীবনটাও যে গভীর এক ট্র্যাজেডিতে ভরা ছিল তাঁর জীবনের পাতা উল্টালেই বোঝা যায়, কিন্তু সমস্ত দুঃখ কষ্টকে একপাশে সরিয়ে উনি পর্দায় যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন তা চলচ্চিত্র

ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। বিশেষ করে সাহেব বিবি অর গোলাম বা পাকিজা, মায়াবী চোখ, অভিনয়ের গভীরতা আজও আমাদের চোখে জল এনে দেয়। উই হ্যাভ টু লিভ ফর দ্য মোমেন্ট অ্যান্ড লিভ ফর দ্য স্টোরি। আমার ভীষণ মনে হয় যে জিনিসটাই করছি সেটা ভীষণ ভালোবেসে যত্ন করে করতে পারলে সেটা না মানুষের কাছে ধরা দেয়, বোঝা যায় যে আমরা উজাড় করে দেওয়ার চেষ্টাটুকু করছি। বাইজু বাবরা আর মেরে আপনি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল, চোখে জল এনে দিয়েছিল, নিজের ভেতরের একাকিত্বকে যেন ফুটিয়ে তুলেছিলেন তিনি। আজকের এই নস্টালজিক আড্ডার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসা, অনেক ধন্যবাদ শুভ্র ভট্টাচার্যকে। মীনা কুমারীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই। দীপঙ্কর মাল বলছেন গঙ্গাধরপুর থেকে, উনি একজন দক্ষ অভিনেত্রী ছিলেন, ওনার অভিনয় দেখলেই বুঝতে পারি অনেক ছবি আছে, অসাধারণ অভিনয় যেখানে তার। কোন ছবি ছেড়ে কোন ছবির নাম বলবো, আর ওনার প্রতিটি ছবির গানগুলি অসাধারণ। দিদি আপনার অনুষ্ঠান খুব ভালো লাগছে, ধন্যবাদ দীপঙ্কর মালকে। অর্পিতা ম্যাডাম লিখছেন, আচ্ছা জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে উনি শুনছেন আমাদেরকে, গুড মর্নিং। মীনা কুমারীকে ট্র্যাজেডি কুইন বলা হতো কারণ উনি পর্দায় কখনো অভিনয় করতেন না, বরং নির্দিষ্ট চরিত্রের মধ্যে ঢুকে যেতেন। ছবিতে ওনার কান্নার দৃশ্যগুলিতে ওনাকে গ্লিসারিন ব্যবহার করতেই হতো না, স্বতঃস্ফূর্তভাবেই ওনার চোখে জল এসে যেত। যদিও ওনার সব রোলেই মনে রাখার মতো, তবু আমার কাছে ওনার শ্রেষ্ঠ অভিনয় বিমল মিত্রের কাহিনী অবলম্বনে সাহেব বেবি অর গোলাম, ছবিতে ছোটে বহু চরিত্রে। এছাড়াও আরও অনেক ছবি রয়েছে, যদি সম্ভব হয় ওনার অভিনীত ছবি থেকে কোনো একটা গান। আচ্ছা গানের রিকোয়েস্ট আমি রাখতে পারছি না জয়, আপনি বলেছেন ঠিকই, সরি এটা আমার পক্ষে সম্ভব হবে না, আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম। শুভ বৃষ্টি ভেজা সকাল মিষ্টি কণ্ঠে অম্বিকা দিদি ভাই, আমি পুনে থেকে উৎপল মুখার্জি, থ্যাংক ইউ এইভাবে বলার জন্য। মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে সুন্দর গান শুনে মন ভালো করছি। আমি মীনা কুমারী অভিনীত অনেক হিন্দি সিনেমা দেখেছি, দিলেক মন্দির, পাকিজা, মেরে আপনি, তার ন্যাচারাল অভিনয় আমার খুব ভালো লাগে, তবে সবচেয়ে ভালো লাগে তার অভিনীত মেরে আপনি। অম্বিকার কাছে আজ তার সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগছে অম্বিকা, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। উৎপল মুখার্জি পুনে থেকে লিখছেন আমাদেরকে, শুনছেন আপনি অত দূর থেকে, থ্যাংক ইউ। অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে বলছেন, সুপ্রভাত অম্বিকা, অনেক দিন পর তোমাকে এই অনুষ্ঠানে পেলাম। হ্যাঁ ঠিক ধরেছেন আপনি, তার মানে আপনি রেগুলার শুনছেন আমাদেরকে, সেটা বোঝা যাচ্ছে। আমি প্রায় দেড় মাসের কাছাকাছি একটু একটা ছোট্ট বিরতিতে ছিলাম, মাঝে মাঝে বিরতিরও প্রয়োজন পড়ে, অন্যান্য কিছু ব্যস্ততাও ছিল, সবটুকু মিলিয়ে আসা হয়নি, তবে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। এই যে আপনাদের ভালোবাসা, আপনাদের টানে, অনেক দিন পর তোমাকে এই অনুষ্ঠানে পেলাম। শ্রেষ্ঠ অভিনেত্রী মীনা কুমারীর আজ জন্মদিন, জানাই প্রণাম। আমার কলেজ জীবনে ওর আর বেশ কিছু ছায়াছবি দেখেছি, অভিনয়ের মধ্যে গভীরতা ছিল অবশ্যই, অবাঞ্ছিত উচ্ছলতা ছিল আবার ছিল না, আরও অনেক গুণের অধিকারিণী ছিলেন তিনি। অম্বিকা তোমার অনুষ্ঠান পরিচালনার মধ্যে সুন্দর গভীরতা ও স্পষ্ট ভাব রয়েছে, যেটা আমরা বলি ক্লিয়ার অ্যান্ড বোল্ড কমিউনিকেশন। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না আমি এতখানি পাওয়ার যোগ্য কিনা, বাট এভাবে আপনারা বলছেন এটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। অনেক কিছু বলার থাকে কিন্তু সব শ্রোতা বন্ধুদের সুযোগ দিতে হয়তো বলা হয়ে ওঠে না। ভালো থেকো অমিতাভ হোর গলফ গার্ডেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সকলে ভালোবেসেছেন আমার অনুষ্ঠানকে, এটা আমার জন্য ভীষণ বড় একটা প্রাপ্তি। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে বলছেন, সুপ্রভাত দিদি, আমার খুব প্রিয় নায়িকা, যেমন সুন্দরী তেমনি তার অভিনয়, আজ দিলেক মন্দিরের কথা মনে হচ্ছে, তাকে প্রণাম জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। আবার কবে আসবে জানাবে লিখছেন পূর্ণা ঘোষ, এখন আমি আজকের অনুষ্ঠান শেষ করে বেরোতে পারিনি, নিশ্চয়ই জানাবো, পরের সপ্তাহে আবার শুনতে পাবেন আমাকে। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, শুভ সকাল অম্বিকা, শুভ সকাল আপনাকেও, ভালোবাসা জানাই তোমাকে, অনেক দিন পর তুমি এলে, আশা করি তুমি সুস্থ আছো। হ্যাঁ আমি সুস্থ আছি, ভালো আছি, ভালো থাকার চেষ্টা প্রতিনিয়ত আমাদের করতে হয়। আজ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং ব্যক্তিত্বময়ী শিল্পী মীনা কুমারীর জন্মদিনে তাঁদের নম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। তোমার কাছ থেকে আজকে অনেক নতুন তথ্য জানতে পারছি, তোমাকে অনেক ভালোবাসা জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ পূর্ণা ঘোষকে বলছি। আবার কবে আসবে জানাবে যখন এটা লিখছেন আপনি, বলে রাখি আমি আবার সামনের সপ্তাহে শনিবার দিন এই সময় থাকব 6:10 থেকে একেবারে টানা 10:00 পর্যন্ত। যাদবেন্দ্র পাণ্ডা উনি বলছেন,

দেন জুকিয়া বাজার থেকে নমস্কার অম্বিকা, প্রভাতী শুভেচ্ছা। ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি। 93তম জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। অনেক দিন পর আবারও মিষ্টি গলা শুনলাম, যাহা শোনার অপেক্ষায় ছিলাম আমি। ভীষণ ভালো লাগলো, খুবই ভালো থাকবেন আপনি সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রণাম নেবেন, যাদবেন্দ্র পাণ্ডাকে বলছি। অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ আমাদের শুনছেন, সময় ব্যয় করছেন আমাদের জন্য, এটা আমাদের জন্য কিন্তু বিরাট এক পাওয়া। আবারও বলছি, কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করে দেবেন। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখছেন, শুভ সকাল অম্বিকা। প্রথম গানটা আগেও শুনেছি, মীনা কুমারীকে স্মরণ করা হচ্ছে। খুব সুন্দর, খুব ভালো গলা তোমার, অনেক অজানা তথ্য তোমার মাধ্যমে জানতে পারছি, সমৃদ্ধ হচ্ছি। আর মীনা কুমারী এতটাই বিখ্যাত ছিলেন যে পরবর্তী প্রজন্মেও তার নাম সবাই না হলেও শুনেছে। তবে আমার একটা কথা ছিল, গীতা দত্ত উনি জুলাই মাসে পৃথিবী ছেড়ে চলে যান, অসম্ভব ভালো গাইতেন, পরবর্তী প্রজন্ম অনেকেই ওনার অনেকগুলি গানের সঙ্গে আজও পরিচিত। আমাদের বাঙালি মেয়ে ছিলেন, ওনাকে নিয়ে কোনো অনুষ্ঠান আমি অন্তত শুনিনি। আমার স্বনির্বন্ধ অনুরোধ, যদি ওনাকে নিয়ে কোনো অনুষ্ঠান করা হয় নিশ্চয়ই মাথায় রাখলাম। 23 নভেম্বর যদি আমার অনুষ্ঠান থেকে থাকে এবং আমি যদি কলকাতা শহরে থাকি, আমি নিশ্চয়ই আপনাদেরকে 23 নভেম্বরের অনুষ্ঠানে গীতা দত্তর ওপর একটি এপিসোড সাজিয়ে দেব, এই আমার কথা রইল। এবং কথার খেলাপ আমার একেবারেই হয় না, আমি প্রমিস যখন করি আমি সে কথা রাখার চেষ্টা করি। আমি তারিখটি মাথায় রাখলাম, 23 নভেম্বর যদি আমার ডিউটি পড়ে এবং আমি যদি এখানে অনুষ্ঠান করতে আসি, যদি আমি তখন কলকাতা শহরে থাকি এবং আমি যদি সুস্থ থাকি, আমার যদি অনুষ্ঠানের ডিউটি থাকে, আমি আপনাদেরকে নিশ্চয়ই গীতা দত্তের উপর একটি অনুষ্ঠান উপহার দেব, এ আমার বলা রইল। অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে বলছেন, নমস্কার, শুভ সকাল, অনেক অনেক অনেক দিন পর কথা হচ্ছে, খুব খুব খুশি হলাম আপনি এসেছেন জেনে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনিও ভীষণ ভালো থাকবেন, আপনার সকলে ভীষণ ভালো থাকবেন। অনেকগুলো মেসেজ একটানা পড়ে দিয়েছি, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আপনাদেরকে, সেই কারণে একসঙ্গেই পড়ে দিলাম। চলে যাচ্ছি আরও একটি গানে, প্রচুর প্রচুর গান রয়েছে কিন্তু এই গানটা একটু শুনিয়ে দিই, তারপর দেখি আর সময় থাকে কিনা। দেখতে দেখতে সময়ও কিরকম পেরিয়ে যায়, 9:54 হয়ে 16 সেকেন্ড হয়ে গেছে।

চন্দ্রাবলী সেন বলছেন, গীতা দত্তের কথা আজ ভীষণ মনে পড়ছে, কারণ গীতা দত্তের জীবন এবং মীনা কুমারের জীবন একই রকম, ভীষণভাবে দুঃখী। আমরা দুঃখের কথা আর বলবো না, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কথা বলতে বলতে অনেক দূর পৌঁছে গিয়েছিলাম। শেষ করছি মনের মেলোডি এখানে, গানে গানে। আপনারা সকলে ভালো থাকবেন, অন্য আরেকটি এপিসোডে আবারও কথা হবে। শেষ করছি আশা ভোসলে এবং মোহাম্মদ রফিকে দিয়ে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, কারো প্রতি অশালীন শব্দ প্রয়োগ, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন অভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ অনুসারে যারা আবেদন করেছেন তাদের হাতে রাজ্য সরকার নাগরিকত্ব শংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওড়িশার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাত্রী টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী গ্রিনফিল্ড বিমানবন্দরটি হেঁটে প্রদক্ষিণ করেন। শ্রী মোদী বিমানবন্দরের খুঁটিনাটিও পর্যালোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ঐতিহ্যপূর্ণ থিমসা নাচের অনুষ্ঠান পরিদর্শন করেন প্রায় 13,500 আদিবাসী মহিলা। এই অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের আদিবাসী সংস্কৃতির একাধিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস এবং সূচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে সভাস্থলে রওনা দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। তিনি প্রথমেই অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে 460 কোটি টাকারও বেশি মূল্যে নির্মিত এএসআইপি সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই কেন্দ্রটি বছরে প্রায় 9,60,00,000 সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করবে। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কুর্নুল ফোর পুনর্নবীকরণ শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতার প্রথম পর্যায়ের ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রী মোদী। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্বামী বিবেকানন্দ সংস্কৃতি যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এক সমাবেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারো প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান

0: হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যমে অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানী যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাকে এবং তার প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল সূত্রে নেওয়ার একটি পর্যায়।
1: বচপন মে গলতিয়া হতি হ্যায় আর বচপন মে গলতিয়ো সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এ গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সাজা দেনা, আদালতো কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं, समाज भी मेरी इस बात को स्वीकार करे। मैं इन बच्चों को कहता हूं, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে আনা পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতন কঠোর শাস্তির সংস্থান রয়েছে এই আইনে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে। একটি সংসদীয় কমিটির সামনেও এই দলকে হাজিরা দিতে হবে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার কেলাম এলাকায় সন্ত্রাসী হামলায় আহত এক শ্রমিক শ্রীনগরের একটি হাসপাতালে আজ সকালে মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল 2। গতকাল সন্ধ্যায় এক ইটভাটায় কর্মরত এই 2 শ্রমিকের ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রমিকদের হত্যার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের নিকট আত্মীয়দের জন্য মুখ্যমন্ত্রী তাওন তহবিল থেকে মাথাপিছু 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের কথাও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পুনেতে এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে লোকমান্য তিলক মেমোরিয়াল জাতীয় পুরস্কার প্রদান করবেন। 2 দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গতরাতে পুনে পৌঁছেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর রাজশ্রী পুরুষোত্তম দাস ট্যান্ডন গ্যাপ দাসকে জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী সিং জানান, রাজশ্রী পুরুষোত্তম দাস ট্যান্ডন ভারতের স্বাধীনতা সংগ্রামে এক বড় ভূমিকা পালন করেছিলেন। তার লিখনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জাগ্রত করার পাশাপাশি জাতীয়তাবাদ প্রকাশ পায়। হিন্দি ভাষার ওপর তার দখল অবিস্মরণীয়। শ্রী সিং জানান, জাতির প্রতি তার আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে 2টি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ে শুরুতেই আজ থেকে 15 অগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 অগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। মুখ্যমন্ত্রী সুমিত অধিকারী আজ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে গণনা কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য রাজ্যের নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন।
2: এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যা

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।
2: गाने कथाएं गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো
4: তোমায় গান শোনাবো
3: 100.1 FM Gold তোমায় গান শোনাবো
4: তোমায় গান শোনাবো
3: 100.1 FM Gold
5: স্টুডিওর ঘড়ি বলছে 1:13 হয়ে 20 সেকেন্ড। আর এই সময়টা আপনাদের অনুরোধ মতো

0: আমাদের গানের ডালি সাজাই, গানের ডালি সাজিয়ে চলে এসেছি আমরা দুজন, আমি এমিলিয়া,
1: জয়শ্রী মুখোপাধ্যায়। আর সত্যি কথা বলতে, একটা শনিবারের দুপুর বেশ নিজের মনের মতো গান শোনা, এ সেজন্য দূর দূরান্তের বন্ধুরাও কিন্তু আমাদের এই আসরের অপেক্ষায় থাকেন। সেই রকমই কিছু বন্ধু অবশ্যই আছেন, পাশেরও বন্ধু আছেন, যারা সপ্তাহান্তে একদম শেষে রিকোয়েস্ট করেছেন। শুরু করবো নাকি?
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: দেখো, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে আমরা শুরু করি। আর শুনতে চেয়েছেন সুজয়, সুদীপ্ত, সানা মণ্ডল, ঠাকুরপুকুর, কলকাতা থেকে, কলকাতা দেশরটি। এই গানে যাবার আগে আমরা তো ঢুকছি সবে, একদম শুরুতেই কি যাবার আগে বলবো? নিশ্চয়ই দিতে পারি, কারণ আমাদের এই যাওয়ার আশা, এটাই জীবন, তাই না?
0: একদম একদম।
1: শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: গানটি শুনতে শুনতে বলে রাখা দরকার যে গানটির কম্পোজার কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় নিজেই, আমরা তাঁরই কণ্ঠে শুনলাম এবং কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়।
1: আমরা পরের গানে চলে যাই।
0: হুম হুম, নিশ্চয়ই।
1: তানসেনের তানপুরা থেকে গান শুনতে চেয়েছেন, গান শুনতে চেয়েছেন কারা? গান শুনতে চেয়েছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। আর
0: হাওড়া থেকেই এনারা যে গানটা শুনতে চেয়েছেন শুনিয়ে দিই তাহলে। বেশ একটু আনকমন গান কি? আর কি লিখেছেন যে শুভদীপ প্রহরের শুভেচ্ছা, নিশ্চয়ই দুপুর তো হয়েই গেল। আর গতকাল শুনতে চেয়েছিলাম, বাজানো হয়নি তাই অনুরোধ করলাম, একই হলো তো, একটা রাত্রির তফাৎ মাত্র শুনিনি।
1: পিউ মুখোপাধ্যায় এবং জিমুত রায়ের কণ্ঠ।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা কিন্তু গান শুনতে শুনতে মাঝে মাঝে মোহিত হয়ে যাই, তাই না? এই যে ধরো এই গানটি কে শুনতে চেয়েছেন সেটা কিন্তু বলতে হবে এখন, তাই তো?
1: একদম।
0: শুনতে চেয়েছেন প্রতিভা ভট্টাচার্য, অনন্তা ভট্টাচার্য তারকেশ্বর থেকে। আর এই গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারা বলেছিলেন যে কোনো একটি গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনানোর জন্য। আর এই গানটি লিখেছেন সুবীর হাজরা এবং সুরকার বাপিলারি।
1: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন জয়ন্ত সাহা, শুক্লা সাহা বারাসাত থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে, পথে হলো দেরি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: গান শুনতে শুনতে সময় বলছে, হ্যাঁ প্রায় আধ ঘন্টা না 20 মিনিট আর কি আমাদের চলে গেছে, কিন্তু আধ ঘন্টা সময় এখনও বাকি রয়েছে। তাই আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের কিন্তু ফেসবুকে একটা পোস্টার তো আসেই যেখানে আপনারা অনুরোধ করেন, আর সেই অনুরোধ কিন্তু এখনও খোলা। অর্থাৎ শনিবার যদি মনে হয় যে কোনো গান শুনতে চান, এই মুহূর্তে হঠাৎ করে আবেগমথিত হয়ে করতেই পারেন, তবে হ্যাঁ একটা শর্ত নিশ্চয়ই রয়েছে যে আপনারা কিন্তু এই সপ্তাহে আর একটাও গান, আপনার রিকোয়েস্টের গান শুনতে পাননি বা শোনেননি বা লিখেছেন ইত্যাদি, অর্থাৎ আপনার নাম ঘোষিত হয়নি ইত্যাদি ইত্যাদি সব প্যাকেজের মতো বিষয়টা। তো এই রকম একটা নতুন গান আপনার যদি ইচ্ছে থাকে, আজকেই সপ্তাহে একবারও আপনার নাম এবং আপনার গান শোনানো হয়নি, তাহলে নিশ্চয়ই এক্ষুনি লিখে ফেলতে পারেন। শুধু পোস্টারে লিখবেন তা নয়, আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার
1: রয়েছে, একদম 9903055992, 9903055992, এই নাম্বারেও কিন্তু আপনারা আপনাদের অনুরোধ পাঠাতে পারেন।
0: একদম। তো বিষয় হচ্ছে যে আমরা তো এসে এই হোয়াটসঅ্যাপের আর কি একটি রিকোয়েস্ট কিন্তু শোনাচ্ছি এই মুহূর্তে। মৃণাল চক্রবর্তীর কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন বাদল ভট্টাচার্য বেহালা কলকাতা 34 থেকে, তাহলে সেই গানটা শোনাই।
1: বেশ,

কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো নিয়ে আমরা দুজনে আজ হাজির হয়েছি আপনাদের সঙ্গে। জয়শ্রী মুখোপাধ্যায়,
2: এমিলিয়া,
1: আর সঙ্গে কিন্তু আপনারাও রয়েছেন, এখনো পোস্টারের পাতা লিখছেন, লিখতে পারেন এবং সেই সঙ্গে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আপনাদের পছন্দের গান নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি। আর তার ফাঁকে একটু বলি, মৃণাল চক্রবর্তীর কণ্ঠে আপনারা যে গানটি শুনেছিলেন সে গানটি লিখেছেন শ্যামল গুপ্ত এবং সুরকার মৃণাল চক্রবর্তী, অর্থাৎ শিল্পী নিজেই।
2: পরের গান হেমন্ত মুখোপাধ্যায়, না পরের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনতে চেয়েছেন মৈনাক ব্যানার্জি, শ্রীরামপুর হুগলি থেকে। মন নিয়ে ছবি থেকে মুকুল দত্তের কথা, হেমন্ত মুখোপাধ্যায় সুরে, লতা মঙ্গেশকর।
1: তাহলে শুনেনি সেই গান।

0: দিন তো অনেক কিছু বলে, তাই না?
1: একদম। আর আমাদের সময়ে ঘড়ির কাঁটা খুব দ্রুত এগোচ্ছে, চলে যাই পরের গানে। অখিল বন্ধু ঘোষের কণ্ঠে যে কোনো গান মানে আমাদের পছন্দের উপরে পছন্দ ছেড়েছে। গোপা চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, ডানকুনি হুগলি থেকে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শিল্পীর নিজের সুরে।
0: আর সত্যি কথা বলতে এই গানটা কিন্তু আমরা যেই অখিল বন্ধু ঘোষ পেয়েছি আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি এই গানটার জন্য।
1: একদম, দুজনে মিলে একসাথে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: 100.1 FM গোল্ড, আর এই সময়টা তোমায় গান শোনাবো। জয়শ্রী মুখোপাধ্যায়,
2: এমিলিয়া।
1: দেখো এমিলিয়া, তোমায় গান শোনাবোটা সত্যি, দেখো কেউ কাউকে তো শোনাতেই পারে।
2: আর
1: এই সময় একটা দারুণ, ধরো এখন বাজে 1টা বেজে ঠিক 44,

0: মিনিট। এই সময় কিন্তু এমন একটা এসে আমাদের হাতে পড়েছে, কয়েক মিনিট আগেই পড়েছে দাদার। তিনি আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন এবং বলেছেন, দিদি আমি প্রথম একটি গানের অনুরোধ করছি এবং সেটা তোমায় গান শোনাবো বলে। আমার মেয়ে ঐশীকে শোনাতে চাই, আয় খুকু আয়। অমলেন্দু সাহু, দুর্গাপুর, রানা প্রতাপ রোড থেকে। কনগ্রাচুলেশনস, আপনি প্রথমবার এসছেন এবং প্রথমবারই ছক্কা
1: একদম। আর শনিবারের একদম উইকেন্ডে জমিয়ে গান শুনুন।
0: আর শুধু তাই নয়, মেয়ের মনকে ভালো করবেন। মেয়ে কি একটু দুষ্টুমি করছে কি জানি, শুনুন গানটা।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বিবল সারার সুরে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্রাবন্তী মজুমদার ডুয়েট।

মেয়ে আর বাবার যে এই যে একটা সুন্দর গানের সুর আমরা পেলাম, আসলে গান তো নানা কারণে নানা সময় গাওয়া যেতেই পারে, মনের সেই ভাব এসেই পড়ে, সেই কারণে অনুরোধও এসে পড়ে বিভিন্ন জায়গা থেকে, যেমন বেলঘরিয়া থেকে ইন্দ্রতনু মুখোপাধ্যায় যে গান শোনাতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, মনের ব্যথার কথা, ভালোবাসার কথা, বুঝবে না কেউ। তাহলে কি এত একটা সুন্দর বাবা মায়ের সম্পর্কের পরে আমাদের একটু দুঃখ দুঃখ গান শুনতেই পারি? বেশ, চলো।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তাই না?
2: একদম।
1: আর এখানে সত্যি কথা বলতে আজকে তো আমরা অনেকের গান শুনলাম পরপর, শিল্পী যেমন হেমন্ত মুখোপাধ্যায়, শ্রাবন্তী মজুমদার, তেমনি মৃণাল চক্রবর্তী ছিলেন।
2: আবার একদম এখনকার শিল্পীদের, যেরকম আমরা পিয়ু মুখোপাধ্যায় জিমুত রায়ের ডুয়েট শুনেছি, ভীষণ পুরনো নতুনের মেলবন্ধনে আজকে গান শুনছি আমরা।
1: একদম। আর সত্যি এই গান বিভিন্ন তো আপনারা অনুরোধ করেন, কখনো সেটার মধ্যে হয়তো একটা ফিল্ম ছোঁয়াও থেকে যায়, আর এক একটা মুডে এক এক রকম গান। যেহেতু সপ্তাহ প্রায় শেষ হতে চলেছে, সেই জন্য অনেকেই হয়তো রিকোয়েস্ট করেছেন, কিন্তু আপনাদের গান আগেই শোনানো হয়ে গেছে, তাই আমরা খুঁজতে খুঁজতে এখন যেখানে এসে পৌঁছে গেছি সেটি হলো কোন গান।
2: রাহুল দেব বর্মনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপে শুনতে চেয়েছেন নির্মল পাল কাঁচড়াপাড়া থেকে, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের নিজের সুরে।
1: আচ্ছা, এই গানটা তো শুনবই, তার আগে একটু করে আমার একটু বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে বুঝবে না কেউ বুঝবে না, এই গানটা কিন্তু আমরা শুনলাম এই আগেই সলিল চৌধুরী কথায় সুরে এবং কবিতা ছবি থেকে। আর এবার তাহলে ওই গানটি।

0: তাহলে অনুরোধের গান এখন এই পর্যন্তই, কেমন? কিন্তু আমরা আবারও ফিরে আসবো, আমি মানে জয়শ্রী মুখোপাধ্যায়,
1: এমিলিয়া, সুরেলা স্বপন নিয়ে 2:30 মিনিটে আমাদের সঙ্গে থাকতে হবে,
0: একদম টিউন করে থাকতে হবে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ 80 থেকে 90।

0: দেখতে দেখতে আবার কিন্তু সময় বলছে যে দুটো বেজে 32 মিনিট হয়ে গেছে। আমরা দুজনে আবার হাজির হয়েছি আপনাদের সাথে, আর এবারটা কিন্তু একদম অন্যরকম। কারণ এখানে আমরা যখন এসেছি আজকে এখানে, আমাদের সঙ্গে আপনাদের একটা কীরকম একটা মিলন হয়ে যায়, তাই না? আমরা বসি, আমরা গান শোনাই, আমরা কথা বলি। এই যে বহুদিন ধরে আস্তে আস্তে আপনাদের সঙ্গে চিঠিপত্র, কথাবার্তা, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কই কিন্তু আমাদের জন্য বারবার এখানে আসার তাগিদ। এই সম্পর্কই কিন্তু একটা পরিবার, একটা বৃহত্তর সমাজ তৈরি করে। যাই হোক, আমরা শুরুতে ভাবছি সবাই, এমিলিয়া, যে হঠাৎ জয়শ্রী এত সম্পর্ক নিয়ে কেন কথা বলছে?
1: এবং সম্পর্কের নানা রকম, নানা দিক, নানা রকম ভেদ তো রয়েইছে, সম্পর্কে নানা স্তর রয়েছে। কিন্তু একেবারে নিপাট সম্পর্ক হিসেবে যদি সম্পর্ককে আমরা দেখি বা ভাবি, তাহলে যে কোনো সম্পর্কই ভীষণ সুন্দর, ভীষণ মধুর।
0: সেই সম্পর্কটাকে তৈরি করা, আর এর জন্য সিনেমার কিন্তু জুড়ি নেই, জানেন তো। বাস্তব জীবনে আমাদের সম্পর্ক যা যা সমীকরণ সেগুলো ভাঙে, বাড়ে, কমে, আর সেগুলোই যদি একদম নিপাট সেলুলাইডে চলে আসে তাহলে কথা নেই। আর সেইটা যদি 80-90 হয় তাহলে কেমন হয়? খুব ভালো,
1: ভালোই হয়,
0: একটু অন্যরকম। কারণ দেখো, এটাও ঠিক, সমীকরণ পাল্টাচ্ছে। যাই হোক, এইসব আমরা পরে

শুনবো, কিন্তু এই আশিতে পা দিয়েই একটা ছবির কথা আমার মনে হয়, যে অনেক ছবির কথা মনে হয়, মার্কাটটা হিন্দি বাংলা, আমরা সেই সব নিয়েই কিন্তু আজকে আশি থেকে নব্বইতে আছি, আর আছি সম্পর্কে নানান রং নিয়ে। কেমন? প্রথমেই কিন্তু এই রংটাতে একটুখানি রাঙিয়ে নিই নিজেদের।

0: আচ্ছা, এই যে ধরো কেউ বলতেই পারে যে সারা দিতে বই গেছে, কিন্তু এই গানটা শুনলে এক কথাই সবাই বলবে এ ছবির নাম দাদার কীর্তি। আর সত্যি কথা বলতে আমরা যখন 80 থেকে স্টার্ট করেছি একদম পারফেক্ট টাইমিং, বুঝলে এমেলিয়া, 1980 মুক্তি পেয়েছে এই ভারতীয় বাংলা চলচ্চিত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প। আর এখানে তরুণ মজুমদার পরিচালক, আর যেখানে আমরা তাপস পাল তাকে এন্ট্রি নিতে দেখেছি, সঙ্গে মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়ন বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা রায়, অনুপ কুমার, কালী বন্দ্যোপাধ্যায়, উমা ঘটোদকর, বিরাট, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় তো আছেন। তো এই ছবিতে কিন্তু আমরা এই সম্পর্কের একটা সমীকরণগুলো ঠিক একটু আলাদা হতে হতে ভালোবাসায় আটকে যায়, তাই না?
1: একদম।
0: ধরো কেদার, সে তাপস পাল যে চরিত্রে করেছিলেন সেখানেই তার এন্ট্রি প্রথমবার। সাদা সিধা সরল মনের ছেলে, বিয়ে পাশও করতে পারছে না, তাই কাকার কাছে এলো এই কেদার, এবং সেখানে অয়ন বন্দ্যোপাধ্যায় তার যে সন্তু তার সঙ্গে হাসি ঠাট্টা করা। এইখানে এদের যে নেতা তিনি হলেন ভম্বল দাদা অনুপ কুমার, এবং মহুয়া রায়চৌধুরীর সরস্বতী, কেদার সরস্বতীর প্রেমে পড়ে, সরস্বতীর বোন আবার বিনি, দেবশ্রী রায় যাতে অভিনয় করেছেন, সেও আবার তার সঙ্গে

কিন্তু প্রায় বিয়ে ঠিক। এই যে ভোম্বল এবং তার দলের কলকাঠিতে কিন্তু কেদার বিপর্যস্ত, সরস্বতী এবং কেদারের যে কোথাও একটা ভুল বোঝাবুঝি, এবং সেখান থেকে আলটিমেট কেদারের কিন্তু গান গাওয়ার যে একটা ভীষণ ভালো গুণ সেটা বেরিয়ে পড়ে। এইখানে বলতে গেলে সম্পর্কগুলো কিন্তু খুব মজা, একটা বাঙালি ধরো একটু প্রবাসী তারা, তো সেইখানে যে

0: কোনো কোনো সম্পর্ক থেকে বম্বল যা করেছিল বড্ড কষ্ট দিয়ে ফেলেছিল কেদারকে। তার মানে কখনো কখনো বলা যায় যে এই বাড়ির সম্পর্কগুলোই যে দাদা ভম্বলদা তাকে তো বিশ্বাস করছে, কিন্তু সেই দাদাই প্রায় তাকে জলে ফেলে দিল, আবার সেই দাদাই একটা সময় দলটল মিলে কেদার সরস্বতীর মিলনও ঘটালো। এই সম্পর্কগুলো কিন্তু আমরা আগে দেখতাম, এখন দেখতে
1: এখনো দেখি
0: দেখি না
1: একটু তো দেখি,
0: মাঝখানে বেশ জুড়ে যায় যে আরে এই ওর দিকে তাকাচ্ছে ওর দিকে তাকাচ্ছে, চলো একটু হয় মিলন করে দিই নাহলে একটু ঘুরিয়ে দিই।
1: কিন্তু ওই যে সব ভালো যা শেষ ভালো, সেই রকম ভাবেই ছবিটা শেষ হয়
0: একদম।
1: আর কালকে তো ফ্রেন্ডশিপ ডে, তাই দস্তানার কথা না বললে চলে,
0: কারণ
1: 80 সালেরই ছবি, তুমি 80 সালেই ছিলে, আমিও 80তেই ঢুকে পড়ি, একটা অ্যাকশন ড্রামাতে ঢুকে যাই, বরং ফ্যামিলি ড্রামা থেকে অ্যাকশন ড্রামায় ঢুকি। সেখানে দুই বন্ধু, মানে দুই বন্ধু অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহা, আর বন্ধুত্বটাও ভাবো, একজন ইন্সপেক্টর একজন অ্যাডভোকেট, তো অ্যাডভোকেট অবভিয়াসলি বেল পাওয়ায়, আর ইন্সপেক্টর অবভিয়াসলি ক্রিমিনালদের ধরে
0: ধরে দেয়।
1: এই দুই বন্ধু তাদের মধ্যে হ্যাঁ ভুল বোঝাবুঝি একটা ঘটবে বটে, কিন্তু ওই আবার সব ভালো যা শেষ ভালো, এখানে একটা উল্লেখযোগ্য জায়গা সেটা হচ্ছে যে প্রযোজনা, মানে প্রযোজক হিসেবে যশ জোহরের এটা প্রথম ছবি ছিল এবং সেটাই সুপারহিট, যেটা বলে সুপারহিট সাবিত হওয়া, সেটা হয় এবং ভীষণ একটা প্রফিটেবল ডেবিউ হিসেবে তার প্রডিউসার ক্যারিয়ার তৈরি হয়েছিল যশ জোহরের। এবং এখানে আমরা ওই ভিলেনের ভূমিকায় প্রেম চোপড়াকে পেয়েছিলাম, দাগা তার নাম। আর অন্যদিকে কিন্তু অমরেশ পুরি এবং প্রাণকে পজিটিভ রোলে পেয়েছিলাম। এবার এই যে বন্ধুত্বটা, অর্থাৎ অমিতাভ বচ্চন মানে বিজয় এবং শত্রুঘ্ন সিনহা অর্থাৎ রবি, এই বিজয় এবং রবির এই যে দুজনের বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা না, মানে যেটা সবথেকে বেশি এই ছবির আমার কাছে মনে হয়েছে লেয়ার হিসেবে, যে একজন আরেকজনকে সাহায্য করছে আরেকজন জানেই না, যখন শেষ পর্যন্ত বুঝতে পারলো যে এই যে মানুষটা তার পিছনে সাপোর্ট হিসেবে, একে অপরের সাপোর্ট হিসেবে থেকেছে, এবং সেই যে বন্ধুত্বটা আবার একটা অটুট জায়গা ফিরে পায়, এইটাই এটাই বন্ধুত্বের মজা, এটাই বন্ধুত্বের আসল নির্যাস
0: একদম। আমাদের একটা আমার কথা মনে হলো, তারপরে আমরা গান শুনব দোস্তানা, সেটা হচ্ছে যে ধরো একটা কাহাওয়াত আছে যে কেউ কাউকে ভালোবাসলে তো ভালোবাসলো, যে একে অপরের হৃদয় অনুভব করছে, দুজন দুজনের কাছে চাইছে দেখো তুমি আমার জন্য বা ইত্যাদি আর কি, সেও বুঝলো সে করলো। কিন্তু বন্ধুত্ব এমন একটা সমীকরণ যে তোমাকে বলতে হবে না, তার আগেই বন্ধু কিন্তু বুঝে যাবে যে তোমার ভেতর কি চলছে, তোমার কি দরকার। এই গল্পটা তুমি যেটা বললে দোস্তানার, সেখানেও তাই, যে গোপনে বন্ধুর পাশে এসে দাঁড়ানো বা তার জন্য ভাবা, এটাই বন্ধুত্বের আসল ওই যে নির্যাস। তো দোস্তানার কথা হচ্ছে, আমার তো মনে হচ্ছে এই গানটাই শুনবো, দেখো তুমিও যেটা শোনাতে চাইছো কিনা, চলে যাই আমরা। এছাড়া

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই।
1: সুরেলা সফরে আমরা রয়েছি আপনাদের সঙ্গে 100.1, আর রয়েছি জয়শ্রী মুখোপাধ্যায়,
2: এমিলিয়া।
1: দেখো, আমরা তো ফ্রেন্ডশিপের কথা বলছিলাম, আমরা গল্প করতে করতে দুষ্টু একটু, কিন্তু বেশ একটা গ্যাং, হ্যাঁ, দাদা ভাইয়ের, তার মধ্যে থেকে বেরিয়ে আসা, যে কিনা একদমই দাদার কীর্তিতে দেখেছি, খুব কেদার, বোকা বোকা, সে কিন্তু পরে আবার তার নিজের মতো হয়ে গেল। এই রকম সময় এগিয়ে যেতে যেতে এইটি যে ধরো আমরা এন্ট্রি নিয়েছি, এই সময় একটা বলা যায় স্পোর্টস

0: ড্রামা ফিল্ম এলো 81 সালে। বাংলায় হলো শুধু নয়, পরে এটা হিন্দিতেও হয়েছিল। তো এই ছবিটির নাম হচ্ছে সাহেব। আসলে এখানে আমরা দেখতে পাই যে তাপস পাল এখানে অভিনয় করছেন সাহেব। আর একটা কথা বলতে হয় যে এটার আগে কিন্তু এটা একটা রেডিও ড্রামা হয়েছিল এবং তারপরে বিজয় বসু এই ছবিটি কিন্তু পরিচালনা করলেন। এই গল্পটার মধ্যে মারপ্যাঁচ এটাই যে প্লটটা এইরকমই যে সাহেব অত্যন্ত জোভিয়াল, অত্যন্ত ফ্রেন্ডলি এবং খুব মানে হয় না যে একটা ফ্যামিলিতে থাকতে গেলে সে খুব সবাইকে মানিয়ে নিয়ে চলে, আসলে ফুটবল খেলে এবং তাকে সবাই কিন্তু একটু তোর কিছু হবে না জাতীয় ব্যাপার স্যাপার। অনলি সেখানে তার এই ফ্যামিলির মধ্যে দেখা যায় যে একজন বৌদি রয়েছেন, এই বৌদি খুব সাপোর্ট করে এবং তার যে বোন হচ্ছে বুলটি, যেটি মহুয়া রায়চৌধুরী করেছেন আর অভিনয় করেছেন, এবং যে বৌদি সেটি মাধবী মুখোপাধ্যায়। তো একমাত্র তারা কী করেন, অ্যাপ্রিসিয়েট করেন এবং এই খেলাটাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে দেখে, তাকে একটু লুকিয়ে লুকিয়ে তার সেবা করে, তাকে একটু খেয়াল রাখে। কিন্তু বাড়িতে সবাই জানে আসলে সে গোলকিপার, কিন্তু গোলটাই দিতে পারে না জীবনের। এই যে সাপোর্ট নেই একটা পরিবারের মধ্যে, তার একটু মন খারাপ হয় কিন্তু তাতে সাহেবের কিছু যায় আসে না, সে তার লক্ষ্যপথে এগিয়ে যায়। এই সময় দেখা যায় যে বুলটির বিয়ে ঠিক হয়, সেই রকম একটা ফ্যামিলি মধ্যবিত্ত, সেখানে বাজেটে তার মানে সে বিয়ের একটা খরচ যেন কম পড়ে, তখন সাহেব কী করে তার কিডনি মানে দান করতে যায়, কিডনি বিক্রি করতে যায় এবং সে তাতে তার ফুটবল কেরিয়ার শেষ হলেও হবে এই রকম একটা জায়গায় সে পড়ে এবং এটা একটা ড্রামাটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে। তো এই যে আমরা গল্পটা অসম্ভব সুন্দর, বেশ সে কিন্তু খেলে টেলে শিল্ড কাপ নিয়ে আসছে বাড়িতে, বৌদি কিন্তু খুব গর্ব হয়, বোনটিরও গর্ব হয়। একটা ফ্যামিলিতে এইরকম একজন বৌদি থাকলে বা ছোট বোন থাকলে ভাইদের বা দাদাদের কোনো কষ্ট নেই কিন্তু,
1: একদম।
0: আজকাল ধরো আমাদের চারদিকে তাকালে আমরা সেলুলয়েডেও দেখতে পাই তার প্রতি আর কি বিম্ব, যে সবসময় কিন্তু এই সম্পর্কগুলো যেভাবে গাঁথা ছিল 80-এর দশকে, 80 থেকে 90-এর যে ছবিগুলোর কথা আমরা বলছি, যে সেখানে এত টেক কেয়ার করা, তার যে দেওরকে এত দেখা, এই যে ভাবনাগুলো কত আন্তরিক, এবং লুকিয়ে চলে যাওয়া, এবং সে সেখানে কিডনি বিক্রি করছে বোনের জন্য, ভাবা যায় না এত বড় একটা স্যাক্রিফাইস। এই সম্পর্কগুলো তাই অনেক গভীরে পোঁতা, এই গভীরতা আমাদের জীবনে সবসময় দরকার সম্পর্কগুলো রাখবার জন্য, তার মধ্যে যে বিশুদ্ধতা, তার মধ্যে যে ভালোবাসা জারিত রয়েছে সেটাকে জাগিয়ে তোলার জন্য। তাহলে একটা গান শুনি এই ছবির?
1: বেশ,
0: এখানে কিন্তু ওই আর কি জিতে আসার গান, তরুণ বন্দ্যোপাধ্যায়।

0: গানটি শুনতে শুনতে মনে হচ্ছে এটাই জিন্দেগি, এটাই জীবন, যেখানে সম্পর্ক পাল্টে যায়, সম্পর্ক তৈরি হয়, শেষ হয়, আবার তৈরি হয়। সদমা ছবি থেকে গানটি শুনতে শুনতে কিন্তু আমরা আবার একটা খবরে চলে যাব, তাই তো?
1: খবরের বিরতির পর আবারও ফিরব,
0: ফিরব আমরা জয়শ্রী মুখোপাধ্যায়,
1: এমিলিয়া, সুরেলা সফর নিয়ে
0: 100.1।

0: Is Huang Yu Sun 21-17, 21-11 in straight games to book her place in the title clash. Tanvi will now take on Vietnam's world number 21, Thuy Linh Nguyen in the final. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold সুরেলা সফর সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: ফিরে এলাম আবারও আপনাদের সাথে, জয়শ্রী মুখোপাধ্যায়, এমিলিয়া আর সঙ্গে আপনাদের। আজকে আমরা 80-90 অর্থাৎ সুরেলা সফরের এই অংশে দ্বিতীয় পাঠও বলতে পারেন, কিন্তু গান অলরেডি আমরা শুনেছি একটি, খোপার ওই গোলাপ দিয়ে মনটাকে কেন এত কাছে ডাকলে, আহা ভালোবাসা ভালোবাসা ছবির এই গান। এখানে আমরা আজকে সম্পর্কের বিভিন্ন রং নিয়ে কথা বলছি, তো ভালোবাসা ভালোবাসা মানে সেখানে তো নিশ্চয়ই ভালোবাসারই গল্প। তবে কেয়া তার গল্প যেমন, সেখানে অরূপ এসে পড়ে। অরূপের বাবা তাকে ফেলে রেখে চলে গেছে, কিন্তু অরূপের মা ভালো গান করেন আর কেয়াও গান করে। এখানে আসলে সম্পর্কগুলো ভালোবাসার টানে একটু একটু করে জুড়বে, জানা যায় অরূপ গান, অরূপও মায়ের মতো ভালো গাইতে পারে, কেয়াও একটি গান শেখার জন্য একটা জায়গায় যায়, একটি গানের স্কুলে। এইখানে কিন্তু গানের স্কুলের মাস্টারমশাই এবং তার স্ত্রী, আমরা দেখেছি সুমিত্রা মুখোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, তারা কেয়াকেও ভালোবাসেন। অরূপের সেখানে আসা, অরূপের সঙ্গে পরিচয় ইত্যাদি ইত্যাদি, সে একটি, অরূপ একটি ব্যবসা করে। এই যে ধরো এমিলিয়া, দেখো আমরা অনেকেই ছোটবেলায় দেখি, আমাদের ছোটবেলায় আমরা গান শিখতে যেতাম, নাচ শিখতে যেতাম, এখানেও কিন্তু যার কাছে শিখতে যেতাম সেই মাস্টারমশাই বা গুরুদেব যাই বলুন, তাদের সঙ্গেও কিন্তু একটা পারিবারিক সম্পর্ক হয়ে যেত
4: একদম।
3: এবং সেখানে একটা গানের অনুষ্ঠান হওয়া বা নাচের অনুষ্ঠান হওয়া মানেই আমার পরিবার এবং সেখানকার সব ছাত্রছাত্রী সবাই মিলে সরস্বতী পুজো করা, এই গানের অনুষ্ঠান, এই একটা না আমাদের বাঙালিদের মধ্যে একটা দারুণ কি বলবো, গেট টুগেদার বলো বা ট্রাণপণ খেটে একটা দারুণ অনুষ্ঠান করা, এই যে জায়গাগুলো।
4: আরেকটা জিনিস দেখবে, যেটা আমরা পাড়া তুতো ভাই বোন দাদা দিদি বলি, সেইটা উৎসবের সময় মনে হয় না যে পরিবারের একজন সদস্য তারা নন, এক একজন সদস্য তারা নন
3: একদম। এই যে বৃহত্তর একটা পরিবার তৈরি হয়ে যায় কেয়া আর অরূপ, তার মধ্যেও কিন্তু এসে পড়ে এবং তারপরে দুজনের মধ্যে সেই প্রেম, সেই সম্পর্ক, প্রথমে বন্ধুত্ব এবং অরূপকে আবার তার যে একটা, তার মধ্যে অনেকগুলো ব্লক ছিল, সেই ব্লকগুলো আস্তে আস্তে সরিয়ে তাকে মেন স্ট্রিমে আনা, এই জায়গাগুলো তো অবশ্যই কেয়া আর অরূপের বন্ধুত্ব এবং তারপরে তার বৃহত্তর জীবনের দিকে ভাবনা, সেখানে অনেক বড় গল্প। কিন্তু আমাদের আজকে যেহেতু সম্পর্কের রং নিয়ে কথা, তাই বোধ হয় বলা যায় যে এদের যে মিটিং পয়েন্ট, অর্থাৎ যারা এসে একটা গানের স্কুলে জড়ো হচ্ছে, দুজনে গান গাইছে, একই সেতু, সেইটা বেঁধে দিচ্ছেন কিন্তু মাস্টারমশাই তার স্ত্রী, এই যে এই জিনিসগুলো, বা এদের ভালো মানাবে বা এদের জুটিটা ভালো। এইখানে আমরা কিন্তু গানটা সেখানেই, যেখানে অরূপ গানটা গাইছে আর কি, খোপার ওই গোলাপ দিয়ে, অর্থাৎ একটা ছোট্ট গোলাপ ছুঁড়ে দেওয়া হয়েছে, কেয়া ছুঁড়েছে। এই বন্ধুত্বের কথা তো বলতেই হবে, সামনে বন্ধুত্ব দিবস,
4: কালকেই, সামনে মানে কালকেই, আগামীকাল,
3: একটু ঘন্টা হিসেব ধরলে একটু সামনে আর কি। তুমি কি উত্তেজিত?
4: হ্যাঁ, কারণ যেহেতু ফ্রেন্ডশিপ ডে, এটা অন্তত আমি তো সারা বছর অপেক্ষা করে থাকি এই ফ্রেন্ডশিপ ডেটা, কারণ কলেজের বন্ধুর সঙ্গে দেখা হবে, এই যে পুরনো দিনে ফিরে যাওয়া, সেই পুরনো দিনে একটু ফিরে যেতে গিয়ে আমরা সিনেমাতে যদি দেখি 1981 একটা ছবি ইয়ারানা, মানে যেখানে ছবিটার নামই ইয়ারানা, মানে ছবিটার নামই ফ্রেন্ডশিপ, হ্যাঁ, সেখানে আমার এই ছবিটার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল আমজাদ খানকে, একদম অন্য রকম আমজাদ খানকে আমরা পেয়েছিলাম, পজিটিভ রোলে আমরা পেয়েছিলাম সেখানে আমজাদ খান এবং অমিতাভ বচ্চন, অর্থাৎ বিশান এবং কিষান দুই বন্ধু। এবার দেখো, বিশান সে হচ্ছে নিরক্ষর এবং তার নিরক্ষরতার কারণে বিভিন্ন সমস্যার মধ্যে তাকে পড়তে হবে এবং সেই সমস্যাগুলোর সঙ্গে, মানে না থাকতে চাইলেও কিষান, অর্থাৎ অমিতাভ বচ্চন, তার যে একদম বোজম ফ্রেন্ড, তার ভূমিকা কোথাও থেকে যাবে। এবং শেষ পর্যন্ত যেটা হয়, যে শুরুতেই যে বন্ধুত্বের জায়গায় বলেছিলাম যে নীরবে পাশে থাকে।

0: ধাক্কা সাপোর্ট দেওয়া। কিষাণ এবং বিশান, মানে বিশান যেহেতু নিরক্ষর, কিষাণের বাবা তাকে ঠকিয়ে তার জমি নিয়ে সেখানে হোটেল তৈরি করেন, যে হোটেলটার মালিক হচ্ছে এই কিষাণ। পরবর্তী সময় বিশান চ্যালেঞ্জ নেয় যে সেও এর থেকে বেশি ধনী, এর থেকে বেশি হোটেল, বড় হোটেলিয়ার হয়ে নিজেকে প্রমাণ করবে, এবং সে প্রমাণও করে। কিন্তু শেষ পর্যন্ত এই যে বৈরিতা, সেই বৈরিতা আসলে জানতে পারে বিশান যে কিষাণ তার ব্যাকগ্রাউন্ডে, মানে সেই ব্যাংক থেকে যে লোনগুলো নিয়েছিল সেই লোনগুলো ব্যাক করেছে যে মানুষটি, সে হচ্ছে কিষাণ, এই অমিতাভ বচ্চন তার বন্ধু, সে জানেই না। এবং তারপরে বন্ধুত্বটা অবশ্যই আবার ভুল বোঝাবুঝি কাটিয়ে তারা
1: নতুন পথে
0: পথে, হ্যাঁ একদম। এবং মাঝখানে ওই যে দুষ্টু লোক থাকে, সেই দুষ্টু লোক মানে রঞ্জিতকে আমরা পেয়েছিলাম জগদীশের ভূমিকায়, মানে স্ক্রিন নেম ছিল তার জগদীশ। এবার এই যে দুষ্টু লোককে দুই বন্ধুতে চিনবে এবং বুঝতে পারবে এবং সাইড করবে এবং তাদের বন্ধুত্ব অটুট হবে, এই নিয়েই ছবিটা। কিন্তু সেই ছবির একটা গান শুনতেই হবে
1: নিশ্চয়ই।

0: আমাদের সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসায় আরও অনেক সম্পর্কের কথা বলতে বেশ ভালো লাগছিল। চটপট একটা গল্প একটু বলি, সেটা হচ্ছে যে সুবর্ণ গোলক, এই ছবিটার কথা বলতে হবে। এবং এখানে একদম শিব লর্ড, মানে ভগবান শিব, একটা সুবর্ণ গোলক ছুঁড়ে দিয়েছিলেন এবং অ্যাক্সিডেন্টালি সেটা গিয়ে যখন পড়ল, তখন বাবু কালীকান্ত, যেটি দীপঙ্কর দে অভিনয় করেছিলেন, তিনি হাতে করে নিলেন এবং সেটা এক্সচেঞ্জ হলো। যিনি মানে তখন তিনি যাচ্ছিলেন তার শ্বশুরবাড়ি এবং সঙ্গে যাচ্ছিলেন তার সর্বক্ষণের সঙ্গী ভৃত্য রবি ঘোষ। তো যাচ্ছেন যখন হঠাৎ হাতে এসে পড়লো এবং দুজন দুজনের সঙ্গে এক্সচেঞ্জ করে নিলেন ওই সুবর্ণ গোলকটা। এবং এক্সচেঞ্জ মানে এ ওর হাতে দেওয়া মাত্র দেখা গেল ভৃত্য হয়ে গেলেন বাবু আর বাবু হয়ে গেলেন ভৃত্য। এবং তারপরে যথারীতি গিয়ে শ্বশুরবাড়িতে এক ঝামেলার কথা। এই গল্পটা ছবিটা মানে যারা দেখেছেন গল্পটা নিশ্চয়ই মাথায় এসে পড়ছে এতক্ষণে। এবং সবথেকে বড় হচ্ছে যে এই ছবিটার মধ্যে সম্পর্কগুলো যখন ওলটপালট হয়েছে, মানে মনটা যখন হচ্ছে সেই তার মতো করে কথা বলছে, অসম্ভব সুন্দর মজার গল্প। কিন্তু একটি বাবু এবং তার যে সর্বক্ষণের সঙ্গী ছায়ার সঙ্গী ভৃত্য, তাদের যে কত সুন্দর এবং মজার, বলা যায় একদম মানে কমেডি ছবি বলতে এক্স্যাক্টলি যা মিন করা যায় ছবিটি তাই, এত সুন্দর তাদের মধ্যে যে সম্পর্ক। এবং এখানে মহুয়া রায়চৌধুরী হচ্ছেন সেই কালীকান্তর স্ত্রী কমলা, এবং এখানে অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দীপু এবং দেবশ্রী রায় বিমলা, এগুলোর উল্লেখ করতেই হবে। আছেন সুলতা চৌধুরী তরঙ্গ, যে গোবরার বউ, গোবরা হচ্ছেন চিন্ময় রায়। সেই সব কিছু নিয়ে এত সুন্দর সম্পর্কের টানা পড়েন, সম্পর্কের রং, এবং পাল্টে গেলে সম্পর্কগুলো কি সাংঘাতিক কমেডি তৈরি করতে পারে, এই গল্পটা দেখতেই হবে। এবং এর মধ্যে এই এই গানটি শুনে নিই আমরা।
1: শুক্লপক্ষ।

0: 한잔 한잔 한잔 거리다.
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে সুরেলা সফর সুরেলা সফর

0: আজ মীনা কুমারীর জন্মদিন। তার জন্মদিনে এই স্বল্প সময়ের জন্য তিনি এসেছিলেন, জয় করেছিলেন, এবং এত এত ছবি, এবং সেই ছবির যে প্রত্যেকটা চরিত্র, যে চরিত্রগুলো তাকে আমরা পেয়েছি, হ্যাঁ, তাকে অফিসিয়ালি বা তাকে ওই পুঁথিগতভাবে বলা হয় ট্র্যাজেডি কুইন, কিন্তু যে চরিত্রে তিনি অভিনয় করেছেন সেই চরিত্রটাই মানে এমন একটা যে অন্য চরিত্রে অভিনয়ের থেকে এই চরিত্রটা আলাদা। এবং শুধু অভিনয় কেন, গানের দিক থেকে যদি তার গাওয়া গান আমরা যখন শুনি, যে সেটা একটা দুটো হলেও, তার গাওয়া গান কিংবা তার লেখা যে শায়েরি, সব দিক থেকে, এমনকি কস্টিউম ডিজাইনও করেছিলেন।
1: একদম। আসলে না, কিছু কিছু মানুষ থাকেন জীবনে এত উন্নতি, তাকে ও তার অভিনয়ের প্রশংসা, মৃত্যুর সময় পর্যন্ত তার সৌন্দর্য, একটা অদ্ভুত অলিখিত। এবং জানো, এই আজকে তার কথা বলতে গেলে, নার্গিস ছিলেন তার খুব বন্ধু, প্রাণের বন্ধু। তো নার্গিস তার যখন চলে যাওয়া, মানে জন্মদিন যদিও, কিন্তু খুব স্বল্প সময়, 33 সাল থেকে 72 সাল, এই সময়ের মধ্যে তার যাতায়াত।
0: এবং একদম সেই ছোট্ট গুড়িবেলা থেকে সিলভার স্ক্রিন জয় করেছেন, তারপর পরিণত হয়েছেন, মানে সিলভার স্ক্রিনের সঙ্গে সঙ্গে তার বয়সটা বেড়েছে, তার আরো ম্যাচুরিটি বেড়েছে।
1: একদম। এবং তার বন্ধুত্বের যে কথাটা কালকে বন্ধুত্ব নিয়েও আমরা প্রোগ্রাম করলাম, যে একজন বন্ধু কি করেন যখন আরেকজন চলে যান, তখন সেটা বলি যে আমরা যে আহা হারালাম, কিন্তু জীবনটা যার এত সুন্দর একটা, মানে এত কি বলবো, ট্যালেন্টেড অভিনেত্রী, কিন্তু জীবনটা বড় ওঠাপড়া ছিল, এবং তাই তার ঘনিষ্ঠ বন্ধু, কাছের বন্ধু, বন্ধুর থেকে বড় দিদি, তিনি কিন্তু বলেছিলেন যে নার্গিস চলে যাওয়াটাই দরকার ছিল, মানে ইটস আ সেলিব্রেশন অফ লাইফ, এটা বললেন যে আমি কখনো কাউকে বলিনি। কিন্তু একজন মানুষ সেই ছোট্টবেলা থেকে, তুমি যেটা বলছো, বাবার হাত ধরে, বাবাও তো গান গাইতেন, মানে তবলা এরকম, মানে এর সঙ্গে যুক্ত ছিলেন আর কি, তো সে কারণে তার হাত ধরে নিয়ে গিয়েছিলেন অভাবের সংসার, সেখান থেকে তার যে বিবাহ, পরবর্তী জীবন, যাই হোক, সেই চলাটা বড় স্মুথ ছিল না, কিন্তু তাই বলে যে কাজ কম ছিল তা তো না, এত কাজ করেছেন। কিন্তু তার মাঝখানে এই মানুষটির আজকে জন্মদিন, যখন আমরা সেই অভিনেত্রী মীনা কুমারীর আরেকটা দিকও দেখতে পারি, সেটা হচ্ছে তার লেখা কবিতা, তাই তো? তিনি সেই কবিতা লিখেছেন, সেই কবিতা সুর হয়েছে, তারপর গেয়েছেন তিনি নিজেই।

0: আমরা শুনছি তার জন্মদিনে তার কথা, তাকে আমরা একটুখানি অন্যভাবে দেখছি। তিনি মীনা কুমারী, যাবো তাঁর কথায়। আরও গান, এটা তার কণ্ঠে তাঁরই লেখা গান। আর আজকে এই মুহূর্তে আরও ধরুন দু তিন ঘন্টার মধ্যে কলকাতার কিছু অংশে উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রামের কিছু কিছু অংশে 2:50 থেকে তার পরবর্তী দু তিন ঘন্টা, এবং সেই সঙ্গে মুর্শিদাবাদেরও কিছু অংশে রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা। স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত, যদিও সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা তার কথাও বলা রয়েছে, এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে যে জায়গাগুলি বললাম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এছাড়াও কলকাতার কিছু অংশ উত্তর চব্বিশ পরগনায়।
1: মীনা কুমারীর মানে তার যে কেরিয়ার, সেটা যত অল্প সময়ের জন্যই হোক, অনেক ছবি সেখানে, কিন্তু আরেকটা জায়গা ভাবতে খুব ভাল লাগে, যে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটাকে আমাদের ভারতীয় সিনেমায় একটা বিশেষ জায়গা রাখে, সেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড চালু হয়েছিল তাকে দিয়ে। তিনি প্রথম রেসিপিয়েন্ট, এবং পরপর দুবার, এটাও একটা রেকর্ড সৃষ্টিকারী, বৈজু বাওরার জন্য 1954 সালে তিনি ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক তার পরের বছর 1955 পরিণীতার জন্য তিনি আবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। এভাবে, এবং বৈজু বাওরার যে মানে তাতে তার যে অভিনয়, যে মানে প্রথম বলা যায় তাকে সেইভাবে, তার আগে অনেক ছবি করেছেন, কিন্তু এই ছবিটা ভীষণ রিমার্কেবল তার কেরিয়ারে। এবং

0: যে অভিনয়, সেই যে মানে ট্র্যাজেডি কুইন হয়ে ওঠার সোপান বলা যায় বাইজু বাওরাকে। এবং পরবর্তী সময়ে ওই বললাম পরিণীতাতেও তিনি আবার ফিল্মফেয়ার পেলেন। আর যে ছবিটার উল্লেখ এই স্বল্প সময়ের মধ্যেও করতে হবে সেই ছবিটা অবশ্যই সাহেব বেবি গোলাম।
1: একদম একদম, এবং গানও শুনতে হবে। তার অনেকগুলো ছবি, অত নামও আমরা এই মুহূর্তে বলে উঠতে পারবো না, কিন্তু এই গানটি

0: দেখো, এই যে গানগুলো শুনতে শুনতে আমাদের মনে হচ্ছিল যে একজন অভিনেত্রী প্রাণ দিয়ে অভিনয় করেছে, মানে আমি গানগুলো তুমি আমরা আলোচনা করছি, যখনই শুনছি মনে হচ্ছে যেন মীরা কুমারী আমাদের স্টুডিওর মধ্যেই রয়েছেন, তাকিয়ে রয়েছেন। হাতের একটা আঙুল কিন্তু হারিয়েছিলেন অ্যাক্সিডেন্টে, এবং সেজন্য সবসময় সেটা কাপড় দিয়ে ঢেকে রাখা, অর্থাৎ একটা তার সারাক্ষণের মধ্যে সেই অভিনয়ের মধ্যে থাকা। কিন্তু বাস্তবিক জীবনে তিনি কিন্তু একটা খুব সুন্দর সংসার চেয়েছেন, এবং ওই বন্ধু আর কি নার্গিসের কথা যখন ওঠে, তিনি লিখেছেন যে একবার চাইনিজ খাওয়ার কথা উঠলো, তো তিনি বললেন তাঁর তো আগেই খাওয়া, তোমরা বরং যাও, আমি তোমাদের ছেলে মেয়েদের দেখব। মীনা কুমারী যতক্ষণ তারা বাইরে ছিলেন দেখভাল করলেন সেই সঞ্জয় নম্রতা। তো এই যে মানে গল্প করতে করতেই বলছেন যে এই যে সম্পর্ক, এগুলো চেয়েছেন তিনি জীবনে। একজন অভিনেত্রী তার সারা জীবন শুধু অভিনয় নয়, তার সঙ্গে তিনি আরও যে একটা সকলের সঙ্গে মানে মিলেমিশে থাকার যে ভাবনা, এসব কিছুও কিন্তু তার জীবনের পরতে পরতে ছিল। একটা কমপ্লিট লাইফ লিড করতে পারতেন, কিন্তু বড় তাড়াতাড়ি তিনি চলে গেলেন। তো এই যে চলে যাওয়া, এটা একটা হঠাৎই, কিন্তু তার মধ্যেই বেদনার স্বাক্ষর রয়ে গেছে নানা কিছুতে। ওই যে আমরা বলছি না যে আমার ওনার গলায় ওনার কবিতা তার সেগুলো গান হয়ে যাওয়া, সেরকমই কি আরেকটা শুনবো?
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: কারণ আমরা সত্যি কথা বলতে এত গান এত হিট, কোনটা ছেড়ে কোনটা ভাবছিলাম। শুনুন তার কণ্ঠে।

0: মনটা সত্যি উদাস হয়ে যায় যখন এমন কোনো অভিনেত্রীকে আমরা আনি তার জন্মদিনে। তিনি অভিনয় করেছেন, তার অনেক সেই অভিনয়ের কথা আমরা কিছু কিছু বললাম। যে উচ্চতায় পৌঁছানো যায় সেটা তিনি উচ্চতায় পৌঁছেছেন, তার সৌন্দর্য, তার নিজেকে পরিবেশনা, তার কস্টিউম ডিজাইনিং, তার গান, তার লেখা শেয়ার এবং সেখান থেকে তার যে গান, এই সব কিছু মিলিয়ে তিনি সত্যি অনন্য।
1: এবং তিনি চলে যাওয়ার পরেও যখন পাকিজা মুক্তি পাচ্ছে কিংবা পরবর্তী সময়, মানে অনেক অনেক বছর পরেও তাকে নিয়ে কাজ হয়, আজও তাকে নিয়ে ভাবনা চিন্তা করা হয়, তাকে নিয়ে কাজ করা হয়। এবং তিনি অনেক অনেক রেকর্ড ভেঙেছেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের যেরকম রেকর্ড তৈরি করেছেন, এরকম অনেক রেকর্ড তিনি তৈরি করেছেন। এবং তাকে নিয়ে কাজ বোধহয় আগামী দিনেও হবে,
0: একদমই হওয়া উচিত। তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে শেষ করব। শুনতে থাকুন চল।

0: চলতে তে এই গান ছাড়া আর কি বলবো। পাকিজা, ছিলাম আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায়,
1: এমিলিয়া।
0: ভালো থাকবেন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্য ঘর।
4: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর অধীনে আবেদনকারীদের শংসাপত্র প্রদান করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নিউটাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। মাসখানেকের মধ্যেই এ ব্যাপারে রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আবেদনের প্রক্রিয়া আরও সরলীকরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত নদিয়া জেলায় সবথেকে বেশি 10,151টি এবং উত্তর চব্বিশ পরগনায় 8,930টি শংসাপত্র প্রদান করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া 27 লক্ষের মধ্যে 20 লক্ষ মানুষ বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে নিজেদের ভোটার

0: দেশের নাগরিক হিসেবে দাবি জানাননি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জনগণনার প্রথম ধাপে আজ সল্টলেকে সেচ দপ্তরের বাংলোতে সেলফ এনিউমারেশনের কাজ সম্পূর্ণ করে তিনি বলেন, জনগণনা হলে এই 20 লক্ষ মানুষের প্রকৃত অবস্থান বোঝা যাবে। কোনো অনুপ্রবেশকারী এই রাজ্যে থাকবে না, কোনো শরণার্থীকে বিতাড়িত করা হবে না বলে তিনি স্পষ্ট জানান। শ্রী অধিকারী বলেন, সেলফ এনিউমারেশন প্রক্রিয়ায় রাজ্যবাসী দেওয়া তথ্য গোপন এবং আইনগতভাবে সুরক্ষিত থাকবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আজই জনগণনার কাজ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে 2টি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনিউমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। 15 আগস্ট স্বশুমারি পর্ব শেষ হওয়ার পর 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা। রাজ্যপাল আর এন রবি জাতীয় জনগণনায় রাজ্যের সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ লোকভবন থেকে প্রকাশিত এক বার্তায় রাজ্যপাল বলেন, এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। দেশের জনসংখ্যা ও পরিবার সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া গেলে তা আগামী দিনে উন্নততর পরিকল্পনা গ্রহণ, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে বিশেষ সাহায্য করবে। রাজ্যে আগামী 3 মাসের মধ্যে 2.5 লক্ষ পড়ুয়া ইসকনের মিড ডে মিল পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তারাতলায় আজ ইসকন অন্নামৃত ফাউন্ডেশনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করে তিনি বলেন, অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে স্কুলে স্কুলে মিড ডে মিল পৌঁছে দেবে ইসকন। ঐতিহ্য এবং সংস্কৃতিকে পাথেয় করে ত্রুটিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে সপ্তাহে 2 দিন আলাদাভাবে মিড ডে মিলে পড়ুয়াদের ডিম দেওয়া হবে বলে তিনি জানান।
1: আজকে যে 44,000 শিক্ষার্থীকে খাওয়ার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা শুধু মুখের হয়নি, পরিবর্তনটা শুধু নামের ব্যক্তির হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, মিড ডে মিলের রাঁধুনিরা কর্মচ্যুত হবেন না, মিড ডে মিল রান্না এবং বিতরণের কাজে তাদের নিযুক্ত করা হবে। চলতি মাস থেকেই তাদের বেতন 2,000 টাকা থেকে বেড়ে 3,000 টাকা হবে। রাজ্যে বেসরকারি বিএড কলেজের নামে রমরমিয়ে ব্যবসা চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ছাত্রছাত্রীদের পড়াশোনার মান নিয়ে কলেজগুলো আদৌ কতটা চিন্তিত সেই নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। অভিযোগ, বিভিন্ন জেলায় বেসরকারি কলেজে শিক্ষাবর্ষ শুরু হয়ে যাওয়ার প্রায় বছরখানেক পরেও নেওয়া হচ্ছে ভর্তি। এই সংক্রান্ত বেশ কয়েকটি মামলার প্রেক্ষিতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি জাতীয় শিক্ষক শিখন সংস্থা এনসিটিই কর্তৃপক্ষকেও তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী 1 অক্টোবর আদালতে রিপোর্ট দিতে হবে। বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের প্রচুর হোয়াটসঅ্যাপ চ্যাট ও অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই চ্যাট বিশ্লেষণ ও হামিমকে জেরা করেই অর্পিতাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, হানি ট্র্যাপ বা মধুচক্রের ফাঁদ পেতে রাজ্যের প্রভাবশালী ব্যক্তি ও মন্ত্রীর ছেলেকে টার্গেট করা হতো। অর্পিতা ও হামিমের চ্যাটে রাজ্যের এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ছক কষা হয়েছিল বলেও জানা গেছে। যাত্রী সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম WBTC কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি রুটে শেষ বাস পরিষেবার সময়সীমা বাড়িয়ে রাত 10টা করেছে। হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ এবং কামালগাছি, ডানলপ থেকে বালিগঞ্জ, রাজাবাজার থেকে মৌরিগ্রাম, উল্টোডাঙ্গা থেকে ইকোস্পেসের মধ্যে S30, বারাসাত থেকে গড়িয়া রুটে শেষ পরিষেবা রাত 10টায় করা হয়েছে। মেরামতির কাজের জন্য আগামীকাল 2 আগস্ট বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ আরও এক দফায় বন্ধ রাখা হবে। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওই সেতুতে কোনো রকম যান চলাচল করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। ভোগপুরমে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন তিনি। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: খুবসুরত ইকশা, জো হ্যায় ক্লাসিক্স কে নাম।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে দেশের ষোড়শ জনগণনা সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানুষকে জনগণনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ ইস্কনের মিড ডে মিল প্রদান কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী তিন মাসের মধ্যে রাজ্যে 2,50,000 পড়ুয়া ইস্কনের মিড ডে মিল পাবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি বাবদ 7,866 কোটি টাকা বরাদ্দ করেছে। বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিদ মণ্ডল দিল্লির যন্তর মন্তরে হামলা ছক কষেছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিমের বান্ধবী অর্পিতা সরকারের 14 দিনের পুলিশ হেফাজত। মেরামতের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ থাকছে। আসি বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে দেশের ষোড়শ জনগণনা সেলফ এনুমারেশন বা সব গণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নে জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর এটি অষ্টম জনগণনা। জনগণনা সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায় চলবে 15 আগস্ট পর্যন্ত। ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। আগামী 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর ফিল্ড এনুমারেশন করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনায় নিযুক্ত সরকারি কর্মীরা। রাজ্যপাল আর এন রবি জাতীয় জনগণনায় রাজ্যের সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ লোকভবন থেকে প্রকাশিত এক বার্তায় রাজ্যপাল বলেন, এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। দেশের জনসংখ্যা ও পরিবার সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া গেলে তা আগামী দিনে উন্নততর পরিকল্পনা গ্রহণ, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি নিজেও সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করেছেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। এদিকে মুখ্যমন্ত্রী জনগণনা কর্মীদের সঙ্গে সব রকমের সহায়তা করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় রাজ্যবাসী দেওয়া তথ্য গোপন এবং আইনগতভাবে সুরক্ষিত থাকবে।

0: এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান পরিকল্পনা উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। এই যে ব্যাপক একটি অভিযান যা আমাদের সংবিধান স্বীকৃত বিকশিত ভারতের লক্ষ্যে, সেন্সাস সফল হোক এই প্রার্থনা করছি।
1: গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের শীঘ্রই নিষ্পত্তি করতে পারবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। আজ নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে সার্টিফিকেট প্রদান করেছেন। সিএএতে আবেদন প্রক্রিয়া আরও সরল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত তৃণমূল কংগ্রেস সরকার সিএ এর নামে মানুষকে ভুল বুঝিয়েছিল বলেও তিনি জানান। শ্রী অধিকারী বলেন, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন। এখনও পর্যন্ত 2,30,605 জন সিএএ এর আওতায় নাগরিকত্বের আবেদন করেছেন, 23,956 জন তাদের শংসাপত্র পেয়েছেন। নদিয়া জেলায় সবথেকে বেশি 10,151টি শংসাপত্র দেওয়া হয়েছে বলেও আজ মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে আগামী 3 মাসের মধ্যে 2,50,000 পড়ুয়া ইস্কনের মিড ডে মিল পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার তারাতলায় আজ ইস্কন অনামৃত ফাউন্ডেশনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করে তিনি বলেন, অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে স্কুলে স্কুলে মিড ডে মিল পৌঁছে দেবে ইস্কন।
2: আজকে যে 44,000 শিক্ষার্থীকে খাওয়ার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে।
1: কলকাতা পুরসভা এলাকার 500 স্কুলে 44,000 ছাত্রছাত্রীকে আজ থেকে মিড ডে মিল দেওয়া শুরু হয়েছে। পড়ুয়াদের রাজ্য সরকার আলাদাভাবে মিড ডে মিলের ডিম পৌঁছে দেবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। ইস্কন মিড ডে মিল সরবরাহ করায় রাঁধুনীদের আশঙ্কার কোনো কারণ নেই বলেও মুখ্যমন্ত্রী জানান।
2: একজন রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না, ইস্কন তার রান্নার প্রক্রিয়াতে বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে, এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2,000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1,000 টাকা বাড়িয়ে 3,000 টাকা করে দিয়েছি।
1: আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, মুখ্য সচিব মনোজ আগরওয়াল প্রমুখ। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রদেয় করের অতিরিক্ত কিস্তি বরাদ্দ করেছে। আগামী 10ই আগস্টের নির্ধারিত নিয়মিত কিস্তির পাশাপাশি রাজ্যগুলির জন্য অতিরিক্ত 1,09,019 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। এই অর্থ পরিকাঠামো উন্নয়নের কাজে রাজ্যগুলি ব্যয় করতে পারবে বলে জানা গেছে। তোলাবাজি নিয়ে দলের নেতাকর্মীদের ফের সতর্ক করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য। আজ রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে উদ্যমী সমাগম অনুষ্ঠানে যোগ দিয়ে সমীকবাবু একথা বলেন।
3: আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্ছুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্ছুতিকে দীর্ঘদিন মানা যাবে। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারি।
1: প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্রছাত্রীদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেসের 2টি শাখা আজ কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে। আইএনটিইউসি সেবা দল এবং প্রদেশ মহিলা কংগ্রেস আজ মধ্য কলকাতার বউবাজারে মিছিলের আয়োজন করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতার ছক কষেছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন এসটিএফের আইজি গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি একটি গোষ্ঠী মুখ্যমন্ত্রীকে টার্গেট করার ছক কষেছিল।
4: আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে, এবং কিছু যদি আনগার্ডেড টার্গেট যেখানে হতে পারে সেই মুভমেন্ট।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: শুনছেন আপনার কথা, মৌসুমি রয়েছি আপনাদের সাথে। আর আজকের যে বিষয়টা নিয়ে কথা হবে, যারা ফেসবুক দেখেছেন অনেকে কমেন্টও করে দিয়েছেন অলরেডি আমাদের কমেন্ট সেকশনে আজকের পোস্টারে, জানি তারা জেনে গিয়েছেন। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে নাকি মানুষকে প্রযুক্তি নির্ভর করে তুলেছে, এই বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন আপনার কথা। তাই আপনার কথাই শুনব। জানাবেন কিভাবে, জানাবেন 9903055992 এই নাম্বারে। আর এছাড়া আজকের ফোন নাম্বারটি একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে 2213-1341 এই নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে ফোন করে সরাসরি কথা বলতে পারেন। নাম্বারটা আরও একবার বলে দিই, 2213-1341 এই নাম্বারে কিন্তু সরাসরি আপনি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। ফোন দেখে নি কে আছেন আমাদের সাথে। নমস্কার। না, এই মুহূর্তে কেউ নেই, কেউ ছিলেন আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে ফোনে নেই, তবে আছেন আমাদের সাথে অনেকেই। যেমন ফেসবুকের অনেকগুলো কমেন্ট সেকশনের কমেন্ট রয়েছে, সেই কমেন্টগুলোতে যদি যাই তাহলে জানাই যে কল্যাণ কুমার সান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 759 থেকে তিনি বলছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। ইন্টারনেট মানেই বিশ্বের সাথে বিভিন্ন বিভাগে সরাসরি সদা সংযুক্ত থাকা। তা ইন্টারনেটটা হচ্ছে কি করে, আচ্ছা ইন্টারনেটটা হচ্ছে কি করে, না স্যাটেলাইট আর প্রযুক্তির সহায়তায়। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ালো, ইন্টারনেট যেমন চলমান চলন্তিকা আমাদের প্রাত্যহিক জীবনে, তেমনি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। যে মানুষ্য গোষ্ঠী যে পথে চলবেন,

হাজার একটা পথ খোলা আছে, জীবনকে সরল করতে পারে, আবার কালো পথে কালো কাজে যুক্ত হতে পারে। আর এই বিভিন্ন বা এই ভিন্ন দুটি কাজ ও প্রযুক্তিও নির্ভর মানুষের। আজ তাই প্রযুক্তি থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই। অটোমেশন, কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি না, করব না, এটা হতে পারে না। তাই ইন্টারনেট মানুষকে প্রযুক্তি নির্ভর করেছে, আর বাকিটা মানুষের উপর নির্ভর করে সহজ থাকবে না বাঁকা থাকবে। ধন্যবাদ। আর অবশ্যই শুনছেন, আচ্ছা মোবাইল নিয়ে প্রযুক্তি নির্ভর নিজের কথা বলছে, যে মোবাইল নিয়েই তো বলছি আমরা, সেটাও ঠিক। এরপরে আমাদের ফোন যেমন আসছে ঠিক তেমনই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপেও বেশ কিছু মেসেজ আছে, সেগুলোতে যাব। তার আগে ফোনে দেখি কথা হচ্ছে কিনা। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, না কথা হচ্ছে না এই মুহূর্তে। 2213-1341 এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি ফোন করতে পারেন, এবং সরাসরি ফোন করে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারেন। কে আছে দেখে নিই আরও একবার, চেষ্টা করে যদি কথা বলা যায়। নমস্কার, হ্যালো, না চলে যাই বরং আমরা একটুকুনি হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কে আছেন বা কারা আমাদের সাথে কথা বলছেন সেইগুলো বরং একটু দেখে নিই আমরা। আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যাব, কিন্তু তার আগে আরও একবার বলি যে যারা সবেমাত্র অন হলেন তাদের জন্য যে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করে করেছে নাকি মানুষকে প্রযুক্তি নির্ভর করে তুলেছে, জানাবেন 9903052992 এই নাম্বারে। আর তার সাথে সাথে ফোন নাম্বারটা আজকের যেটা সেটা হচ্ছে 2213-1341 এই দুটো নাম্বারে কিন্তু আপনারা আমাদেরকে জানাচ্ছেন যে ঠিক কি ভাবছেন আপনি সেটা। যাবো হোয়াটসঅ্যাপে, কিন্তু তার আগে আরও একটা আমাদের ফেসবুকের মেসেজ রয়েছে, কমেন্ট সেকশনে আর কি কমেন্ট রয়েছে, সেইটাতে একটু যাই। নমস্কার, শুভ সন্ধ্যা। আসলে বিজ্ঞানের ভালো মন্দ উভয়ই আছে। আধুনিক সভ্যতায় ইন্টারনেটের ব্যবহার ভীষণ জরুরি, যার ব্যবহার মানুষের জীবনধারা সহজ করে দিয়েছে, কিন্তু কেউ যদি তা অপব্যবহার করে সেটা তো ক্ষতিকর অভিশাপ হয়েই উঠবে। বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া কোনো কিছুই সহজলভ্য নয়। অফিস থেকে শিক্ষা, সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমই হলো ইন্টারনেট। ইন্টারনেট আছে বলে দূর থেকেও আকাশবাণীর অনুষ্ঠান শুনতে পাই, আজকের রাজ্য বা ঘরের খবর নিতে পারি, প্রিয়জনের সঙ্গে কথাও বলতে পারি। এসএন বাপি মণ্ডল কোড়া কোটি সন্দেশখালি থেকে কিন্তু তিনি আমাদেরকে এই হোয়াটসঅ্যাপটা করেছেন, কমেন্ট সেকশানে আর কি কমেন্ট করেছেন। এছাড়াও আমাদের বেশ কিছু হোয়াটসঅ্যাপ, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে বেশ কিছু হোয়াটসঅ্যাপও কিন্তু আমাদের কাছে আছে, এবং সেই হোয়াটসঅ্যাপগুলোতেও আমরা আস্তে আস্তে যাব। হোয়াটসঅ্যাপ করেছেন এই মুহূর্তে আচ্ছা হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি, আমার মতে প্রযুক্তি নির্ভর করেছে, জীবন সহজ করেছে, তথ্য, যে কোনো তথ্য এখন হাতের মুঠোয়, দূরের যোগাযোগ, দূরের মানুষের সাথে সহজে কথা বলা যায়, শিক্ষা ও কাজ, অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যাংকিং, আর সেবা যেমন হচ্ছে কেনাকাটা, টিকিট, চিকিৎসা সব অনলাইনে, প্রযুক্তি নির্ভর করেছে। আসক্তি, মোবাইল ইন্টারনেট ছাড়া চলতে পারি না। আবার সামাজিকতা যদি বলেন কমেছে, তাহলে বলি সরাসরি আড্ডার বদলে কিন্তু এখন চ্যাট হয়ে দাঁড়িয়েছে। ছোট কাজেও নির্ভরতা, ম্যাপ, ক্যালকুলেটর, নোট সব কিছুর জন্যই নেট। সময় নষ্ট, অপ্রয়োজনীয় স্ক্রলিং এবং গেম, এই সব কিছুই কিন্তু উনি খুব সুন্দর করে লিখেছেন যে ওনার কী মতামত। এবং লাস্টে একটা কথাই বলবো যে ইন্টারনেট জীবন সহজ করেছে ঠিকই, কিন্তু অতিরিক্ত ব্যবহারে আমরা কিন্তু প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়েছি, জানিয়েছেন কে? সুশান্ত সেনগুপ্ত এইটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ফিরছি আপনাদের কথা নিয়ে, আপনাদের
আপনার

কথার আজকের যে বিষয়, সেই বিষয়ে আপনারা কি মতামত রাখছেন সেই বিষয় নিয়ে। ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে নাকি মানুষকে প্রযুক্তি নির্ভর করে তুলেছে সেই নিয়ে কিন্তু আমরা সরাসরি যাব। ফোনে কি কেউ আছেন একবার দেখে নি। নমস্কার, হ্যাঁ কে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন। না, উনি বোধহয় অন্য কোথাও ফোন করতে চাইছিলেন। ছোট্ট একটা গানের পরে ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: আজকের কথা হচ্ছে আপনাদের সাথে যে ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে নাকি মানুষকে প্রযুক্তি নির্ভর করেছে, এটা জানতে চেয়েছি আপনার থেকে। মৌসুমী রয়েছে আপনাদের সাথে, জানছি এই বিষয়ে আপনাদের মতামত ঠিক কি। আপনারা আমাদেরকে জানাচ্ছেন আমাদের 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আজকের অনুষ্ঠানের মানে পয়লা আগস্ট দিয়ে যে পোস্টারটা রয়েছে, যে বিষয়টা এক্ষুনি আপনাদেরকে বললাম, সেই পোস্টারের নিচে কমেন্ট করে আপনি জানাতে পারছেন। পারছেন 9903052992 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেক্সট করে আমাদেরকে আপনি জানাচ্ছেন। আর যারা ফোন করতে চাইছেন তাদের বলি যে 2213-1341 এই নাম্বারে কিন্তু আপনারা আজকের ফোন করবেন। এরপরে চলে যাই একটু হোয়াটসঅ্যাপের মেসেজে। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা।

0: কলকাতা থেকে তিনি কি বলছেন? তিনি বলছেন, জবরদস্ত জাল বটে, নামটি তার ইন্টারনেট, প্রায় সবাই দিয়েছি ধরা, করেছি সহজে মাথা হেঁট, মাথা খাটিয়ে ভেবে চিনতে হারিয়েছে উত্তর খোঁজা, ইন্টারনেট সহায় থাকলেই সেই রাজার রাজা, ইন্টারনেটই কেবলম, মানেই তো প্রযুক্তি নির্ভর, অতি অল্প সময়ে প্রাপ্ত যাবতীয় প্রশ্নের উত্তর, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতেই হয়, বলছে ওরা সম্ভবসরে, না হলে পিছিয়ে যেতে হয়। বিশ্বজিৎ কর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে এটা লিখে পাঠিয়েছেন, আর তার সাথে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি বলছেন যে, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকেও। ইন্টারনেটের মাধ্যমে খুবই সহজে যেমন তথ্য পাওয়া যায় ও দ্রুত কাজ করা যায় এবং দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যায়, ঠিক তেমনই এর অতিরিক্ত ব্যবহারে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। ফলস্বরূপ মানুষের নিজস্ব চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার দূরত্ব বাড়ছে, সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্য দুই নষ্ট হচ্ছে। ঠিক তাই আমি মনে করি প্রয়োজনের অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করা উচিত নয়। ভালো থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা আমাদেরকে কিন্তু এই মেসেজটা করেছেন হোয়াটসঅ্যাপে, এরপরে মানে হোয়াটসঅ্যাপের মেসেজ তো রয়েছেই, তার সাথে সাথে আরও একটা যে মাধ্যমে আপনারা বারবার করে আমাদেরকে জানাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশন। ফোনে কি কেউ আছেন? হ্যাঁ, হ্যালো। নমস্কার, বলুন।
1: আমি নাচনকোনা পূর্ব নাচনকোনা খাবড়াকোন বাঁকুড়া থেকে বলছি, দিদিভাই প্রবীর কুমার মন্ডল।
0: হুম, বলুন।
1: হ্যাঁ দিদিভাই, দেখুন ইন্টারনেটে আমাদের এখন ওরা করে দিয়েছে, ইন্টারনেটে সবকিছু এখন সহজ সুলভ আর কি, এবং দেখুন ইন্টারনেট এমন আমাদের খোঁড়া করেছে, সব সময় ইন্টারনেটকে নিয়ে ঘেঁটে, ইন্টারনেটে ব্যবসা, ইন্টারনেটে পড়াশোনা, ইন্টারনেটে বাণিজ্য কেনাকাটা, সব ইন্টারনেটে। তো ইন্টারনেট আমাদেরকে একদম চোখে কাপড় দিয়ে কাপড় বেঁধে দিয়েছে যে ইন্টারনেট ছাড়া আর কোনো কিছু করা যাবে না। দেখুন ব্যাংকিং কাজ, সেটাও ইন্টারনেটে। হ্যাঁ, টাকা পাঠাতে হবে আপনাকে, দু মিনিটে আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম। এই যে সুলভ যে জিনিসগুলো করে দিয়েছে, এটার জন্য অজস্র ধন্যবাদ ইন্টারনেটকে। হ্যাঁ, এবং আপনাদেরকেও এই যে প্রোগ্রাম করছেন এর জন্য আপনাদেরকেও অজস্র ধন্যবাদ দিদিভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। 2213-1341 আজকের এই নাম্বারে কিন্তু আপনারা আমাদেরকে ফোন করবেন, ফোন করে জানাবেন আজকের যে বিষয়টা রেখেছি সেই বিষয়টার আপনার কি মতামত, আপনার কথা থেকে সেটা কিন্তু আমরা জেনে নেব। যেমন ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে নাকি মানুষকে প্রযুক্তি নির্ভর করে তুলেছে, এই বিষয় কিন্তু আপনাদের থেকে আমরা মতামত নিচ্ছি। যেমন এই মুহূর্তে দত্তপুকুর থেকে শুভ দত্ত, তিনি আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, বলছেন যে আজকের বিষয় ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে নাকি মানুষকে প্রযুক্তি নির্ভর করে তুলেছে। এই নিয়ে আমার মত হলো যে ইন্টারনেট নিঃসন্দেহে আমাদের জীবনকে অনেক বেশি সহজ এবং গতিময় করেছে। আজ ব্যাংকিং, কেনাকাটা, খবরাখবর থেকে শুরু করে পড়াশোনা বা যে কোনো জরুরি তথ্য, সব কিছুই হাতের মুঠোয় চলে এসেছে। যে কাজটা করতে আগে ঘন্টার পর ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হতো বা দূরে যেতে হতো, সেটা এখন এক ক্লিকেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা প্রযুক্তি নির্ভর হয়েছি ঠিকই, তবে সেটা জীবনকে আরও মসৃণ ও উন্নত করার জন্য, একে নেতিবাচক না দেখে সময়ের সাথে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। শুনছি অনুষ্ঠান মন দিয়ে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকেন আমরা জানি, তাও এইভাবেই কিন্তু আমাদের সাথেই থাকবেন যেমনটা এই মুহূর্তে আছেন আপনারা। এবারে চলে যাই আবার একটু হোয়াটসঅ্যাপের মেসেজে। হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করেছেন কিশোর বালি হাওড়া থেকে, বলছেন ইন্টারনেট মানুষের জীবনকে যেরকম সহজ করেছে, অনেক প্রযুক্তি বেরিয়ে পৃথিবীতে একজন কাছে পৃথিবী একদম কাছে চলে এসেছে, সহজ করলে কি হবে কম বয়সী ছেলে মেয়েদের মাথা খেয়েছে। আচ্ছা, তারা যখনই মোবাইল ঘাঁটছে আমরা বড়রা বলছি যে মোবাইলটা রেখে একটু পড়াশোনা কর, বলছে এই পড়াশোনা

0: অয়েল দিয়েই চোট দিয়েই দিয়েছে। আচ্ছা, মাথায় ব্যথা, চোখে ব্যথা, এইসব তো হচ্ছে, আমরা বড়রা কোনো অংশে কম যাচ্ছি না। আমি নিজেও নেশাগ্রস্ত হয়ে গিয়েছি, আর আড্ডা মারা হয় না আগের মতো, একেবারে ঘর আচ্ছা ঘর কোনো হয়ে গিয়েছে। মোবাইল দিয়ে কি হয় না বলুন তো, ট্রানজাকশান, আপডেট, কারেন্ট বিল, একটা চা খেয়েও মোবাইলে পয়সা মিটিয়ে দিই, মোবাইলটা থাকলেই হবে আমাদের কাছে, এত সুবিধা কোথায় পাবো। কোথাও দু তিন দিন ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হয় কোথাও, আবার মোবাইল দেখলে দু তিন ঘন্টা কখন যে চলে যায় বোঝাই যায় না, বোর ফিল হয় না। কখনো কখনো মনে হয় আর একটু লাইন বড় হলেই ভালো হতো, বেশিক্ষণ হয়তো আমরা মোবাইলটা দেখতে পারতাম। চলে যাব আরও একটা হোয়াটসঅ্যাপের মেসেজে। প্রভাতী ভট্টাচার্য, তিনি বেহালা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন। তিনি হোয়াটসঅ্যাপে বলছেন, ইন্টারনেট ব্যবহার আশীর্বাদ মানব জীবনে, কঠিন কর্ম সাধনে সাবলীল প্রতিক্ষণে, কোন সুদূরে বসেও দেখা মেলে ভিডিও কলে, প্রযুক্তির কল্যাণে আধুনিক যুগ এগিয়ে চলে, পরিমিত ব্যবহারে কল্যাণকর সমাজ উন্নয়নে, প্রযুক্তির দাস না হয়ে ঋদ্ধ জীবন যাপনে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে কিন্তু তিনি আমাদেরকে এই হোয়াটসঅ্যাপটা করেছেন। এরপরে চলে যাই আরও একটা হোয়াটসঅ্যাপে, শঙ্খ অধিকারী বাঁকুড়া থেকে, সাবরাকোন বাঁকুড়া থেকে, তিনি বলছেন, ইন্টারনেট মানুষের জীবনকে সহজ যেমন করেছেন তেমনই প্রযুক্তি নির্ভরও করেছেন। আসলে আজকের এই ছুটন্ত সময়টা যে বড্ড প্রযুক্তি নির্ভর, আবার ইন্টারনেট সংযোগ আছে মানেই প্রযুক্তির ওপরে ইন্ডিভিজুয়াল নির্ভর হয়ে পড়েছে তা কিন্তু নয়। প্রযুক্তি নির্ভর তখনই বলা যাবে যখন একটা মানুষ তার জীবনের প্রাত্যহিক কাজকর্মে, সেটা ব্যক্তিগত থেকে শুরু করে অফিসিয়াল যে কোনো হতে পারে, তাতে প্রযুক্তির ব্যবহার অধিকাংশ সময় করে থাকবে। কিন্তু আমার মনে হয় সেই ধরনের নির্ভরতা মানুষের মধ্যে এখনও আসেনি যে কোনো কাজের। যেমন অনলাইন পদ্ধতি আছে, ঠিক তার পাশাপাশি অফলাইন ব্যবস্থাও কিন্তু এখনও চালু রয়েছে। যেমন এই আকাশবাণীর একটা জনপ্রিয় অনুষ্ঠান প্রাত্যহিকীর কথাই ধরুন না, এখানে চিঠি পাঠানো যেমন ইমেলের ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনই ডাকযোগেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তবে ধীরে ধীরে যা ট্রেন্ড চলেছে তাতে আমরা ক্রমশ প্রযুক্তির নির্ভরতার দিকে এগোচ্ছি ঠিকই, কিন্তু এখনও আমরা সেই এগোনোর পথেই আছি, কোনো গন্তব্যে কিন্তু এখনও পৌঁছতে পারিনি। শঙ্খ এই কথাটি কিন্তু জানিয়েছেন বাঁকুড়া থেকে, শঙ্খ অধিকারী। যার মাধ্যমে মানব জীবন সহজ সুন্দর হয়ে উঠবে তার উপর নির্ভরশীল হবে, এটাই স্বাভাবিক। সুতরাং প্রযুক্তিবিহীন মানব জীবন কিন্তু অসম্ভব বলে আমি মনে করি। সঙ্গমিত্রা কাকিনাড়া থেকে কিন্তু তিনি জানিয়েছেন। এরপরে আমরা একটুকুনি চোখ রাখবো আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে, সেখানে বলছেন সুচেতা মণ্ডল, বলছেন, ইন্টারনেট আসাতে মানুষের জীবন সহজ হয়েছে, এখন সবার হাতে ফোন, ঘরে বসে গৃহিণী, গ্যাস বুকিং, দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় জিনিস এক ক্লিকেই দোরগোড়ায়, এসব তো সুবিধা আছেই, কিন্তু ভালো যা কিছু তার সাইড এফেক্টও থাকে। এই যেমন মানুষ বই ভুলে রিলসে এখন বিজি হয়ে পড়েছেন, দুপা হেঁটে যে জিনিসটা আনা যাবে তা না করে হোম ডেলিভারিতে স্বচ্ছন্দ বোধ করছেন, আর প্রযুক্তি নির্ভরও হয়ে পড়েছেন মানুষ। কিন্তু বর্তমান সময় ইন্টারনেট ছাড়া এগুলো কিন্তু একদম সম্ভব না, এটা কিন্তু মানতে হবে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, তিনি কিন্তু এই হোয়াটসঅ্যাপটা আমাদেরকে করেছেন। এরপরে চলে যাব আরও একটা ফেসবুকের কমেন্ট সেকশনে, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, তিনি বলছেন, যেভাবেই তুমি বিচার করো, যতই যুক্তি দাও, ইন্টারনেট বন্ধু তোমার, আমার এবং সবার, সব কিছুই পাই হাতের কাছে, ইন্টারনেটে সব কিছু আছে, বন্ধুর খোঁজ মুহূর্তে পাই, কাগজ কলম ছাড়া লিখে যাই, এর চেয়ে আর সুবিধা কি চাই? পৃথিবীটা খুব সুন্দর, ছোট হয়ে গেছে জানি, পৃথিবী আজ হাতের মুঠোয়, হাত বাড়ালেই সব কিছু পাই, ইন্টারনেট তুমি এতদিন কোন দেশে ছিলে ভাই? কাজী আবু জাফর, তিনি কিন্তু বেশ সুন্দর ছন্দে ছন্দে ইন্টারনেটের আজকের যে বিষয়টা রেখেছি সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি আমাদেরকে জানালেন। এরপরে আবার একটু আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু চোখ রাখবো, কিন্তু তার আগে দেখে নি ফোনে যদি কথা বলা যায় কে আছেন আমাদের সাথে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? না, কেউ নেই এই সময়। চলে যাই হোয়াটসঅ্যাপে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন যে শুভ সন্ধ্যা। ইন্টারনেট মানুষের জীবনকে যেমন সহজ করেছে, ঠিক তেমনই মানুষকে প্রযুক্তি নির্ভর করে তুলেছে। এটি জীবনযাত্রা গতিশীল ও তথ্যপ্রাপ্তিকে দ্রুত করেছে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার মানুষকে নির্ভরশীল ও কর্মবিমুখ করে তুলেছে। পরিশেষে বলা যায়, ইন্টারনেট একটি আশীর্বাদ যদি এর সঠিক ও পরিমিত ব্যবহার করা যায়। তাই ভারসাম্য বজায় রাখাটাও জরুরি। খুব ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। এরপরে চলে যাই যে হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপ কিন্তু করেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। বলছেন, ইন্টারনেট মানুষের জীবনকে নিঃসন্দেহে সহজ করে তুলেছেন। যে কোনো প্রয়োজনে মানুষ ডিজিটাল জগতে বিচরণ করতে থাকে এবং প্রয়োজনীয় কাজ খুব সহজেই করে ফেলে। অথচ একটা মানুষ ছিল যখন ইন্টারনেট ছিল না, মানে একটা সময়ও ছিল তাও যখন কিন্তু ইন্টারনেট ছিল না, সে সময়ও মানুষ প্রয়োজনীয় কাজ করেছেন। ইন্টারনেট ব্যবহার করতে করতে মানুষ আজকাল সঙ্গত কারণেই প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, কেননা প্রযুক্তির সুফল থাকলেই উপভোগ করতে চায়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে কিন্তু এটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। চলে যাই বাবাই সিংহ বারাসাত থেকে, তিনি কি বলতে চেয়েছেন দেখে নিই। বলছেন যে, আজকের বিষয়ের সাথে আমি পুরোপুরি একমত যে ইন্টারনেট আমাদের চরম প্রযুক্তি নির্ভর কিন্তু করে তুলেছে। এখন সমস্যা হিসাবের জন্যেও, সামান্য হিসাবের জন্যেও আমাদের কিন্তু ইন্টারনেটের সাহায্য নিতে হয়। ছোটোখাটো তথ্য মনে রাখার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। সহজ করার নামে ইন্টারনেট আমাদের এতটাই অলস করে দিয়েছে যে সংযোগ কিন্তু একটু বিচ্ছিন্ন হলেই মানুষের দৈনন্দিন জীবন অচল হয়ে পড়ে। সুবিধা তো কিছুটা অবশ্যই রয়েছে বা হয়েছে, কিন্তু তার চেয়েও বড় সত্যি কথা হলো, ইন্টারনেট আমাদের জীবনে নিয়ন্ত্রণ কাজের হাতে তুলে দিয়েছে, নিয়েছে নিজের কাছেই কিন্তু তুলে নিয়েছে, এবং আমাদের সম্পূর্ণভাবে তার দাসও কিন্তু বানিয়ে ছেড়েছে। আজকের আলোচনা ভালো লাগছে, বাবাই সিংহ বারাসাত থেকে কিন্তু আমাদেরকে এটা লিখে পাঠিয়েছেন। আর বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস কি বলছেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছেন যে, বিষয় হচ্ছে ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করে দিয়েছে নাকি প্রযুক্তি নির্ভর করে তুলেছে, এটা এক কথায় খুব কঠিন। ইন্টারনেট আমাদের জীবনে আশীর্বাদ ও অভ্যাস দুটোই। কোনো তথ্যর জন্য ছুটতে হতো বাইরে আগে, এখন গুগল সার্চ করে কয়েক সেকেন্ডেই আমরা সেগুলো পেয়ে যাচ্ছি। অনলাইন শপিং, লেখা পড়া, ব্যাংকিং ব্যবস্থা সব হাতের মুঠোয়। তেমনি মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়েছে, সামনাসামনি বন্ধু কমেছে, কর্মক্ষমতা কমিয়ে দিয়েছে। প্রযুক্তি যেন আমাদের মালিক না হয়, আমরা প্রযুক্তির মালিক হই। দিনে কিছুটা সময় প্রযুক্তিকে সরিয়ে রাখতে পারলেই কিন্তু সেটা হবে, বিষ্ণুপুর হবে আশীর্বাদ। আচ্ছা, বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস কিন্তু আমাদেরকে এই হোয়াটসঅ্যাপটা করেছেন। এরপরে কিন্তু চলে যাই আমরা একটুকুনি আমাদের ফেসবুকের যে কমেন্ট আছে সেখানে আমাদেরকে রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন, ইন্টারনেট মানুষের জীবনকে যেমন সহজ করেছে তেমনই মানুষকে প্রযুক্তির ওপরও কিন্তু বেশি নির্ভরশীল করে তুলেছে। এটা একাধারে যোগাযোগ ও তথ্য প্রাপ্তিকে দ্রুত করেছে, আবার শারীরিক শ্রম ও স্মৃতি শক্তি ব্যবহারও কিন্তু কমিয়ে দিয়েছে, জীবনকে সহজ করেছে। যেভাবে দ্রুত যোগাযোগ ঘরে বসেই ইমেল ও ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়, সহজে তথ্য সংগ্রহ, পড়াশোনা, চাকরি বা দৈনন্দিন যে কোনো তথ্য এক ক্লিকেই ইন্টারনেটের মাধ্যমে পাওয়া সম্ভব। অনলাইন সেবা, ঘরে বসেই খাবার অর্ডার, বিল পরিশোধ এবং কেনাকাটা করা যায়, প্রযুক্তি নির্ভর করে তুলেছে, যেভাবে অলসতাও কিন্তু বৃদ্ধি করেছে। সামান্য হিসাব বা ছোটোখাটো তথ্যের জন্য মানুষ কিন্তু এখন পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল। ভালো থাকবেন আপনি, রমা রায় ভি রোড দাসনগর থেকে কিন্তু তিনি এইটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দেখে নিই একবার ফোনে পাই কিনা বন্ধুকে। কে বলছেন আমাদের সাথে, কে আছেন? কে আছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: বর্তমানে ইন্টারনেটের ব্যবহার মানুষের জীবনকে প্রযুক্তি নির্ভর করলেও জীবন অনেক সহজ হয়েছে। আমরা লক্ষ্য করি অনেক দৃষ্টিহীন মানুষও এখন ইন্টারনেটের সাহায্য নিয়ে প্রযুক্তি ব্যবহার করে অনেক শিক্ষার ক্ষেত্রে, রেফারেন্স ওয়ার্কের ক্ষেত্রে ডিজিটাল লাইব্রেরির সাহায্য নিতে পারছেন, ক্যাব বুক করে বিভিন্ন জায়গায় যেতে পারছেন।

নিজেরাই করতে পারছেন, এবং এমন এমন ভয়েস আছে যে ভয়েসের মাধ্যমেই ক্যাবটা বুক করে নেওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে ধরুন এই যে রেডিওর অনুষ্ঠান শোনা, এখন অনেক সময় দেখা যায় যে মিডিয়াম ওয়েভ শুনতে গেলে অনেক সমস্যা হয় যে রেডিওতে, সেগুলো এই মোবাইলের মাধ্যমে অনেক ভালোভাবে শোনা যায় ইন্টারনেট ব্যবহার করে। এছাড়াও রয়েছে যে দৃষ্টিহীন মানুষরা আগে একটা সময় প্রত্যেকটা ব্যাপারে অন্য রিডার

0: local youths. Already we know Andhra Pradesh, Telangana and some other states, they contribute a lot of talented youth to various technology projects, not just in India. You go to the Silicon Valley or you go to anywhere, you'll find a lot of these young people are from these states.
1: Yes.
0: Where along with the people from other parts of our country have been making fantastic contribution. And the Prime Minister believes that the various schemes, you know, whether it is airport connectivity, airport infrastructure or port connectivity, ultimately the idea is the logistics is optimized, and along with that the development that will benefit also the agriculture sector, you know, it will empower our farmers and significantly boost the ease of doing business.
1: Right.
0: So that is why all the projects that were, they will ensure that there is the local talent pool is directly involved in regional development.
1: Mr. Shekhar Iyer, thank you so much for joining us in Akashvani's Spotlight program and sharing your views on this issue.
0: Thank you very much.
2: You were listening to a discussion on Prime Minister's visit to Andhra Pradesh and inauguration of developmental projects. The participants were Shekhar Iyer, senior journalist, and Anubha Rothke, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044.
3: Spotlight. কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. ভারতীয় বায়ু সেনা মে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান বনে। প্রি রেজিস্টার্ড ভর্তি দিল্লি ও বেঙ্গালুরু মে 31 আগস্ট সে 9 সেপ্টেম্বর 2026 তক আয়োজিত কি যা রহি হে। অধিক জানকারি কে লিয়ে www.iafrecruitment.edcil.co.in পর যায়।
4: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
5: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
4: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: হর ঘর সূর্যঘর।
7: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold-এ। বাংলার ক্যানভাস।
1: বাংলার ক্যানভাস নিয়ে মৌসুমি হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে, আপনাদের কাছে। আর আজকের বাংলার ক্যানভাসে ওই বাঙালিদের না খুব প্রিয় একটা বিষয়, সেটা অবশ্যই খাবার দাবারের। বাঙালিদের কথা বলছি মানেই মানে ভোজনরসিক বাঙালির কথা বলছি, এবং সেখানে একটু বাংলার ক্যানভাসে খাবার দাবার নিয়ে চর্চা হবে না, কথা হবে না, সেটা কি করে হয় বলুন। শহরের অলিগলি, কলেজ স্ট্রিটের আড্ডা, পার্ক স্ট্রিটের আলো, কিংবা উত্তর কলকাতার পুরনো বাড়িগুলোর মতোই কিছু খাবারের দোকান আজও কিন্তু বয়ে নিয়ে চলেছে অনেক দিনের ঐতিহ্য, কিছু কিছু আবার শতবর্ষও পেরিয়েছে। কোথাও জন্ম নিয়েছে বিখ্যাত কাঠি রোল, কোথাও আবার এক কাপ শরবত হয়ে উঠেছে গ্রীষ্মের স্মৃতি, আবার কোথাও কচুরি সিঙ্গারার সাথে জড়িয়ে আছে কয়েক প্রজন্মের গল্প। কলকাতা শুধু সংস্কৃতি, সাহিত্য বা ঐতিহ্যের শহর তো নয়, কলকাতা এক অনন্য খাদ্য সংস্কৃতিরও কিন্তু শহর, যেখানে ইতিহাসের গন্ধ মিশে আছে খাবারের সুবাসেও। তাই এমন কিছু খাবারের কথা বলবো, মানে খাবারের জায়গার কথা বলবো, যেটা কিনা বহু দিন ধরে হয়ে এসেছে বাঙালির রসনাতৃপ্তির এক অন্যতম অঙ্গ। সেই রকম বেশ কিছু খাবারের কথা বলবো, যেমন আপনাদেরকে বলছি, ঠিক তেমনই গানও থাকবে তার মতোই। অবশ্যই গান, যে গানে কিছু কিছু জায়গায় খাবার

এর কথা তো আছে বইকি, মৌসুমি রয়েছি আপনাদের সাথে। কথা হচ্ছে আজকের বাঙালির বেশ কিছু পুরনো খাবার জায়গার, যা কিনা বাংলার বুকে, কলকাতার বুকে হবে, সেগুলো নিয়েই কথা।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
1: বাংলার ক্যানভাস শুনছেন আপনি। আর আজকের এই বাংলার ক্যানভাসে আমরা কলকাতার বা কলকাতার কাছাকাছি যে বাংলায় জায়গাগুলো রয়েছে সেইখানে বেশ কিছু এমন খাবারের দোকানের নাম বলবো যা কিনা বহু পুরনো, কিছু কিছু তো 100 বছর পেরিয়ে গিয়েছে। হ্যাঁ, সে কথাও তো বলবো বলেছি আপনাদের। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, মৌসুমী রয়েছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমরা একটু চলে যাব শোভাবাজারের দিকে। হ্যাঁ, আর সেখানে গিয়ে যেটা খাবো সেটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই বা ফাউল কাটলেটের একটা প্লেট। এবং কলকাতার যে সমস্ত কেবিন ক্যাফেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম, যেটা কিনা 1920 সালে স্থাপিত হয়েছিল, মানে 100 বছর কিন্তু পেরিয়ে গিয়েছে, বলছি মিত্র ক্যাফের কথা, যেখানে ওই ডায়মন্ড ফ্রাই এবং ফাউল কাটলেট বেশ লোভনীয়, লোভ সামলাতে পারবে এইগুলো দেখে এমন লোক কিন্তু খুঁজে পাওয়া বেশ মুশকিল। আর 1920 সাল নাগাদ যখন বাংলার মানুষজন সবে রেস্টুরেন্টে বসে খেতে যাওয়া শুরু করেছে, ঠিক তখনই মিত্র ক্যাফে এবং তার সমসাময়িক যে রেস্তোরাঁগুলো আছে তার প্রথম রেস্তোরাঁগুলোর মধ্যে দেখা পাওয়া যায় কেবিনগুলোর পর্দায় ঘেরা ছোট চৌকো ঘর বা কেবিনগুলোর মূল উদ্দেশ্য ছিল যাতে বনেদি বাড়ির মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে নির্বিঘ্নে খাবার উপভোগ করতে পারেন। আস্তে আস্তে বাঙালি মধ্যবিত্ত সমাজ সময়ের সাথে এগিয়ে চলে, কেবিনগুলো ব্যবহারেও আসে বদল। তারপর থেকে এই কেবিনের চার দেওয়ালের ঘেরা টোপে ব্রেন চপের প্লেটের স্বাদে আল্লাতে বেড়ে উঠেছে অসংখ্য প্রেম কাহিনী। চেখে দেখুন মিত্র ক্যাফের মটন চপ, বা সাহস থাকলে খেয়ে একটু দেখতেই পারেন ব্রেন চপ। তবে তাড়াতাড়ি যাবেন, কেননা এইখানে গিয়ে আপনি শুধুমাত্র যে খেয়ে আসবেন এমনটা তো নয়, খেতে খেতে কিন্তু আপনাকে আড্ডাও দিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু খাবেন এমন নয়, খেতে খেতে আপনাকে আড্ডাও দিতে হবে। আর বিভিন্ন মাটনের আইটেম, ব্রেন চপ, এইগুলো কিন্তু এখানে খুব বিখ্যাত। খরচ মোটামুটি ওই ধরুন দুজন মিলে যদি যান, একটা করেই যদি কোনো ডিশ নেন তাহলে 300 মতো তো পড়বেই। আর এর অ্যাড্রেস যতীন্দ্র অ্যাভিনিউ, শোভাবাজার। আমি জানি অনেকেই জানেন, বা এখনই গুগল ম্যাপের যুগে হয়তো আলাদা করে বলে দিতে হয় না,

তাও শোভাবাজারের এই মিত্র ক্যাফে বহু দিন ধরে বাঙালির কিন্তু রসনা তৃপ্তি করে আসছে। কথা বলবো এরকম আরও বেশ কিছু ক্যাফে, রেস্তোরাঁ বা খাবারের ছোট্ট দোকান যেটা কিনা এখনো পর্যন্ত মানুষের রসনা তৃপ্তি করছে, সেই প্রায় 100 বছর আগে থেকেই তারা কিন্তু রয়েছে। ফিরছি গানের পরে।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
1: শোভাবাজার থেকে আবারও একটা এরকম কেবিনের দিকে যাওয়া, মানে খাওয়ারের জায়গা যাওয়া, যে কিনা প্রায় 94 বছরের কিন্তু পুরনো এবং কোনো আড়ম্বর নেই, বিশ্বাস করুন। সেই দোকানটা দেখতে দেখতে এই আড়ম্বরহীন দোকানটা 90 বছর পেরিয়ে গেছে। নাম অনাদি কেবিন, এবং এই অনাদি কেবিনের মোগলাই পরোটা, তার যে গুণ, সেই গুণগ্রাহী ছিলেন কিন্তু অনেক তারকারা, যেমন উত্তম কুমার, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট তারকারাও এই জায়গার, মানে এই অনাদির কেবিনের মোগলাইয়ের কিন্তু প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। লখনৌয়ের নির্বাসিত সম্রাট ওয়াজিদ আলী শাহ কলকাতাকে দিয়েছিলেন মোগলাই ঘরানার ঐতিহ্য, কিন্তু কলকাতা শুধুমাত্র কাবাবে আর বিরিয়ানিতে কিন্তু থেমে থাকেনি, তারা কিন্তু শিখেছিল আরও অনেক মোগলাই ডিশ। মোটা করে পরোটা, তার মাঝে কিমার পুরু আস্তরণ, আর বাইরেটা কড়া করে ভাজা, সাথে ঝালঝাল আলুর তরকারি আর মিহি করে কাটা পেঁয়াজ। 94 বছর পুরনো এই অনাদির কেবিন এখনও চলছে রমরমিয়ে। নিউ মার্কেট চত্বরে এই অনাদির কেবিন কিন্তু খুব জনপ্রিয়। প্রতিদিন দুপুরবেলায় এখানে ভিড়ে ঠাসা ঠাসি অবস্থায় মানুষকে আসতে হয়, মানে এতটাই ভিড় হয়, এবং একের পর এক মোগলাই পরোটা তাওয়া থেকে প্লেটে আসে, সেটা দেখতেও না, মানে দেখলেও মন তৃপ্তিতে যেন ভরে যায়। এখানেই ঘ্রাণেন অর্ধ ভোজনং কথাটা কিন্তু খুব প্রযোজ্য। আপনি যদি বাইরে দাঁড়িয়ে ওয়েট করেন এবং সেই একটার পর একটা মোগলাই কষা মাংস আপনার সামনে দিয়ে যখন ওখানে অন্যদের প্লেটে যাবে, আপনি কিন্তু ওই ঘ্রাণেন অর্ধ ভোজনঙ্গের মতো অর্ধেক পেট ভরিয়েই ফেলবেন। কি খাবেন সেখানে গিয়ে? মোগলাই পরোটা, কবিরাজি কাটলেট, কষা মাংস, আর মোটামুটি খরচ এই ধরুন 150 থেকে 200 টাকা। হ্যাঁ, এরকম কিন্তু আপনাদের একটু পকেটে নিয়ে যেতেই হবে। লাইনে কিন্তু একটু দাঁড়াতে হলেও হতে পারে, কারণ ভিতরের জায়গাটা একটু কম। তাই এই নিউ মার্কেট চত্বরের অনাদির কেবিন, যা কিনা 90 বছরেরও বেশি সময় ধরে মানুষের রসনা তৃপ্তি করছে, এবং শুধু তাই নয়, সেই সময় দাঁড়িয়ে এমন একটা খাবারের দোকান যেটা কিনা মোগলাই খাবারের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল, সেটা অনাদির কেবিন। কলকাতার অলিতে গলিতে ঘুরলে এরকম আরও অনেক জায়গা, অনেক ছোট দোকান, অনেক খাবারের দোকান আছে যা কিনা বহুদিন ধরে বাঙালির রসনা তৃপ্তি করছে, এখনও লাইন দিয়ে সেখানে খাওয়া দাওয়া চলে। গানের পরে ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে, মৌসুমি রয়েছি বাংলার ক্যানভাস নিয়ে।

0: কাউকে সাথে নিন বা একা যান। এই যে আমরা বাঙালি এবং আমরা খেতে ভালোবাসি, কলকাতা কেবল তো অট্টালিকা বা সাহিত্যের শহর নয়, কলকাতা হলো ভোজন রসিকদের কাছেও কিন্তু একটা স্বর্গরাজ্য। গঙ্গার তীরের এই তিলোত্তমার অলিতে গলিতে লুকিয়ে রয়েছে শতবর্ষের ইতিহাস। ইতিহাস অনেকটাই বয়ে চলেছে এখানকার ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলোর মাধ্যমেও। ব্রিটিশ আমলের আভিজাত্য থেকে শুরু করে উত্তর কলকাতার এই কেবিন কালচার, কলকাতার খাদ্য সংস্কৃতি কিন্তু এক অনন্য মেলবন্ধন। উত্তর কলকাতার ঘিঞ্জি গলির কেবিন কালচার বা ঢাকায় মোগলাই স্বাদের আড্ডা ঘরগুলো কেবল খাবার বিক্রির তো জায়গা এমনটা নয়, এগুলো কলকাতার আবেগ এবং স্মৃতির এক একটি মাইল ফলক যাকে বলা হয়। ছাঁকা ঘিয়ে ভাজা কাটলেট, মাটির ভাঁড়ের গরম চা এবং রসে টইটুম্বুর রসগোল্লা কিংবা সুবাসিত বিরিয়ানি এবং মচমচে কাঠি রোল, প্রতিটি কামড়েই যেন ঘিরে পাওয়া যায় পুরনো দিনের সেই নস্টালজিয়া। আর কলকাতার শহরকে সত্যি অর্থে জানতে ও চিনতে গেলে ঐতিহ্যবাহী এই খাবারগুলোর কথা বা খাবারগুলোর নাম যদি না আপনাদের সাথে শেয়ার করি, তাহলে তো আর বাঙালি হিসেবে খাদ্যরসিক বলা যায় না নিজেকে, তাই না? কথা হবে আপনাদের সাথে এই নিয়েই, বাংলার ক্যানভাস নিয়ে, ঠিক 10 মিনিট পর 100.1 FM গোল্ডে।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। কর্ণাটকের মাইসুরুতে আজ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন। সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শিবকিলার মধ্য দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় 2,117 কোটি টাকার বেশি অগ্রিম সহায়তা অনুমোদন করেছেন। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে আজ এখনও পর্যন্ত ভারত 5টি সোনা পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধনের পর তিনি বলেন, স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। দেশের যুবারাই বিশ্ব উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠছে বলে তিনি জানান।
2: स्वामी विवेकानंद जी युवाओं की शिक्षा को राष्ट्र निर्माण का मजबूत आधार मानते थे। उन्होंने स्वयं ये देखा था कि कैसे दुनिया के देश अपने युवाओं को शिक्षित बना रहे हैं, लेकिन दुर्भाग्य से तब भारत गुलाम था। उस दौर से लेकर अब तक भारत के युवा ने एक लंबी यात्रा तय की है। आज युवा दुनिया के विकास को गति दे रहा है। आज भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही है। भारत के युवाओं के सामर्थ्य से
1: 1892 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপতি থওয়ার চাঁদ গেহলট এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরমে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রী মোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তর অন্ধ্রে উন্নয়নের এক মাইল ফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর নামাঙ্কিত বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে উল্লেখ করে শ্রী মোদী জানান, দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে, 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানে ভ্রমণ সম্পর্কে আরও সাশ্রয়ী করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচি সূচনা করবেন। এর সঙ্গে 100 সপ্তাহব্যাপী দেশের জনভাগিদারী প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবে। প্রায় 6 বছর বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার

0: কুমিল্লার মাধ্যমে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আজ সকালে নো ম্যানস ল্যান্ডে ভারতের ও চীনের আধিকারিকরা বৈঠক করেন। কোভিড অতিমারীর কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল 2026 লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। মহারাষ্ট্রের পুনেতে আজ লোকমান্য বাল গঙ্গাধর তিলকের 106তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে অজিত ডোভাল অসাধারণ অবদান রেখেছেন। দেশের প্রতি তাঁর অবিচল সেবা ও ভালোবাসার স্বীকৃতি হল এই পুরস্কার।
1: अजीत डोभाल जी को पुरस्कार देने के लिए उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
0: অজিত ডোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত শক্তিশালী ও দক্ষ দেশ হিসেবে উঠে আসছে। নাগরিকদের বিকশিত ভারত গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
2: ভারত কা বিকাশ কই লোগোঁ কে লিয়ে, কই দেশোঁ কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে খাতা কি। देश के इंटरेस्ट को सोचिए, देश के इंटरेस्ट में काम करिए, अपनी हर उसको आप आगे बढ़ाने के लिए अगर एकजुट होकर चलें तो उतनी दूर भी नहीं है। आज हम बहुत भाग्यशाली हैं, हमारे देश में एक ऐसा नेतृत्व तो है, हमारे देश के अंदर एक ऐसा वातावरण है कि जहां पर हम अपने आप को शक्तिशाली बना सकते हैं।
0: কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা দিয়েছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000 বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় 2,117,85,00,000 টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা এসডিআরএফ এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই তিন রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379,35,00,000 টাকা। হিমাচল প্রদেশ পাচ্ছে 193,95,00,000 টাকা। অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44,55,00,000 টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদে জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এদিকে আজ বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকায় খেদেগাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্য জুড়ে ভূমিধ্বস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আবহাওয়া দপ্তর আজ কেরলের 9টি জেলায় লাল সতর্কতা এবং 5টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। মহানদী এবং এর শাখা নদীগুলিতে জলস্তর বেড়ে চলায় ওড়িশার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই বন্যায় 8 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 2,69,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমাচল, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ জুড়ে আজ সূচনা হয়েছে জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে এর সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের দারুণ পারফরমেন্স অব্যাহত। বক্সিংয়ে অরুন্ধতী চৌধুরী, প্রীতি পাওয়ার, সাক্ষী চৌধুরী, প্রিয়া গাঙ্গাস, জ্যাসমিন লাম্বোরিয়া ভারতকে সোনা এনে দিয়েছেন। মহিলাদের 60 কেজি বিভাগে প্রিয়া কানাডার প্রতিদ্বন্দ্বীকে 4-1 হারিয়ে সোনা জেতেন। 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী জয় পেয়েছেন, তিনি ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে দেন। মহিলাদের 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার কানাডার স্কারলেট ডেলগাডোরকে 5-0 পরাজিত করে সোনা জিতেছেন। মহিলাদের 57 কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিখাইল ওয়ালেশকে হারিয়ে 5-0 হারিয়ে দেন জ্যাসমিন লাম্বোরিয়া। অরুন্ধতী চৌধুরী 70 কেজি বিভাগে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জিতেছেন। পুরুষদের বক্সিংয়ে ভারতের যদুমণি সিং 55 কেজি বিভাগে রূপো পেয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার জাই ডিক্সনের কাছে পরাজিত হয়েছেন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে সোমন রানা সোনা এবং শুভম জুয়াল রূপো জিতেছেন। ভারতের ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রবেল রূপো এবং সেলভা প্রভু ব্রোঞ্জ পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। কমনওয়েলথ গেমস বক্সিংয়ে আজ এখনও পর্যন্ত ভারত 5টি সোনা পেয়েছে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold।

শুনছিলাম গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। আর এই ঘণ্টায় এসে এবারে যেখানে যাব সেই জায়গার নাম বা সেই সাইনবোর্ডটা দেখলেই কেমন যেন মনে হয় সেই খাদ্য রসিকদের জন্য একটা স্বর্গের স্বাদ। 138 বছরের পুরনো এই দোকান। কথা বলছি আজকের বাংলার ক্যানভাসে বাংলার বা কলকাতার ঐতিহ্যবাহী এমন কিছু খাবারের দোকান, খাবারের জায়গা যা কিনা বহু বছর ধরে, কিছু কিছু তো 100 বছরও পেরিয়ে গেছে। যেমন এই মুহূর্তে বলবো এরকম 100 বছর পেরিয়ে যাওয়া একটা খাবারের জায়গার নাম, ঠিক তেমনই মানুষের রসনা তৃপ্তি করে আসছে এমন বেশ কিছু জায়গার নাম। 138 বছরের পুরনো এই দোকান, বাইরের সাইনবোর্ডে লেখা স্বর্গের স্বাদ। হ্যাঁ, কথা বলছি অ্যালেন কিচেন, মানেই মুখের মধ্যে মিলিয়ে যাওয়া চিংড়ির কাটলেট। অ্যালেনের খাবারের স্বাদের সামনে তা বিন্দুমাত্র অতিশয়োক্তি কিন্তু নয়। চতুর্থ প্রজন্মের দোকানটির কর্ণধার এখন জীবনকৃষ্ণ সাহা, আর যার হাত ধরে এই চিংড়ি কাটলেট কিন্তু এত রমরমা, জাঁকজমক খুঁজলে কিন্তু এখানে সেটা পাবেন না। কিন্তু পাবেন যেটা সেটা হচ্ছে অসাধারণ একটা ফিশ কবিরাজি, আর যতক্ষণ না কাটলেট আসছে নিয়ে নিন একবাটি মাটন স্ট্রু। অবশেষে পাবেন খাঁটি ঘিয়ে ভাজা কাটলেটের ভিতরে তুলতুলে সেই চিংড়ি, আর বাইরে মুচমুচে সোনালি আবরণ। একবার একটু কাসুন্দি আর স্যালাড দিয়ে এক কামড় খেয়ে দেখলেই বুঝতে পারবেন কেন দোকান বন্ধ হওয়া ঘণ্টা দুয়েক আগেই এদের সব স্টক শেষ হয়ে যায়। কেননা এই চিংড়ি কাটলেটের চপ জায়গা শোভাবাজার, যতীন্দ্রমোহন এভিনিউ। তাই এই এত দেরিতে গেলে হয়তো পাবেন না, কিন্তু কালকে সন্ধ্যের দিকে যদি ওদিকে যান একবার করে দেখতে পারেন। কি যাবেন নাকি? একটা গান রয়েছে আপনাদের জন্য, এবং সেই গানের পরে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি তারপরে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
2: শুনছেন বাংলার ক্যানভাস, আর সেটা শুনতে শুনতে আমরা কিন্তু কথা বলছি এমন কিছু খাবারের জায়গা যা কিনা বহু বছর ধরে বাঙালির রসনা তৃপ্তি করে আসছে। এইবারে এককালের কালপুরুষ আর সাহেব বিবি গুলামের মতো সিনেমা দেখা পাওয়া যেত ফার্ন হোটেলের খাঁটি বাঙালি খাবার আর আনুষাঙ্গিক টুকিটাকির টানে সেই 1938 সাল থেকে মানুষ ছুটে আসেন এই বিখ্যাত কেবিনে। উৎসাহী প্রেমিক প্রেমিকাদের দৌরাত্ম্য সামলাতে না পেরে পুরনো বহু পুরনো রেস্তোরাঁতেই আজকাল আর কেবিনের দেখা পাওয়া যায় না, কিন্তু ফার্ন হোটেলের কেবিনগুলো আজও আছে। তাদের সামনে টাঙানো থাকে বিভিন্ন ধরনের বোর্ড, আর গড়িহাট বাজারে কেনাকাটার দরদাম সেরে লাঞ্চ করতে চলে আসতে পারেন, বা আপনি চলে গেছেন হয়তো অনেকবার এই ফার্নে, কবচি ডোবান ঝালঝাল মটন কষা আর ফিশ আফগানিতে। সন্ধে যত বাড়তে থাকে ভিড়ের সাথে পাল্লা দিয়ে হাওয়া বাড়তে থাকে মুচমুচে ফিশ ফ্রাই আর পরোটার ঘ্রাণে। হ্যাঁ, বুঝতে পাচ্ছেন তো, মানে এই জায়গাটাতে, মানে যারা ধরুন এখনও যাননি বা যারা ভাবছেন যে যাবেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ বা সুবর্ণ জায়গা বলা যায়। রাসবিহারি এভিনিউ, ফার্ন রোড, গড়িয়াহাট, কলকাতায় এই জায়গার মিলবে আপনাদের। কথা হচ্ছে ফিশ ফ্রাই আর মাছের গান হবে না, মানে বাঙালি মাছ এ দুটোকে তো আলাদা করা যায় না, তাই না? চলুন শুনে নিই গান পরপর দুটো, তারপরে ফিরছি। মৌসুমি আছে আপনাদের সাথে, থাকবে ঠিক রাত 12টা পর্যন্ত বাংলার ক্যানভাস নিয়ে 100.1 FM গোল্ডে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

শুনছেন বাংলার ক্যানভাস। আর বাংলার ক্যানভাসে আজকের যেটা নিয়ে কথা হচ্ছে, বিশ্বাস করুন, সেই যে বিষয়টা বা সেই যে আজকের টপিকটা, সেটা না আমাদের কাছে খুব প্রিয়। কেন প্রিয়? কেননা আছে খাবারের কথা। এবারে যে জায়গাটার নাম বলবো, এখানে ডেভিলের নাম নিলে কিন্তু কেউ বাঁকা চোখে তাকাবেন না আমার দিকে। ডিমের ডেভিল, বিখ্যাত স্কচ এগ রেসিপি, বাংলার সংস্করণ। তার উপরের আবরণটি ভেঙে নিলে দেখতে পাবেন মটন কিমা দিয়ে তৈরি হাঁসের ডিমের মোহময় রূপ। একটুখানি কাসুন্দির স্পর্শে নিরঞ্জনের এই ডেভিল যেন জিভের উপর এনে দেয় চরম সুখের আবেশ। দেখলেন তো, নামটা বলেই ফেললাম, নিরঞ্জন আকার। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এখানে কিন্তু শুকনো কাসুন্দি বা কাসুন্দ দেওয়ার চল রয়েছে। 1922 সালে স্থাপিত এই কেবিনের বাহ্যিক চৌলসের একটু ভাঁটা পড়েছে, কিন্তু বিশ্বস্ত খাবারের যে লোকজন তারা কিন্তু আজও মনে করিয়ে দেয় যে 80-এর দশকে নিরঞ্জনাগারের স্বর্ণযুগের কথা, যখন গাড়ি থামিয়ে চপ কাটলেট অর্ডার করতেন বহু তারকারা, শুধু সাধারণ মানুষ নয়, বহু তারকা, বহু সেই সময় বাবু বলা হতো যাদের, মানে বাবু আনায় যারা ছিলেন সেই সমস্ত মানুষজনও কিন্তু আসতো সেই সময় গাড়ি থামিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করতেন এবং তারপরে যেতেন। আর এটা অবস্থিত গিরিশ পার্কে। কি একবার গিয়ে দেখবেন নাকি? আমি জানি হয়তো অনেকে গিয়েছেন, যারা যাননি ভাবছেন একবার দেখবেন, দেখতেই পারেন।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
1: শুনছেন বাংলার ক্যানভাস, আর বাংলার ক্যানভাসে এমন কিছু খাবারের জায়গার কথা বলছি যে খাবারের জায়গাগুলোতে এখন নয়, বিশ্বাস করুন, সেই কবে থেকে এত ভিড় হয় বা এত মুখরোচক খাবার সেই দোকানগুলো আমাদেরকে দিয়ে আসছে যে বলাই বাহুল্য। মানে আপনি এখন গিয়ে খাবেন ভাবছেন তো, দেখা যাবে যে আপনার আগের জেনারেশন বা তার আগের জেনারেশনও হয়তো সেই জায়গা থেকে খেয়ে এসেছে। এমন কিছু জায়গার কথা বা খাবারের দোকানের কথা আপনাদেরকে বলছি। এক ঝাঁক বই, এক সারি বইয়ের দোকান, আর তার মধ্যেই লুকিয়ে শতাব্দী প্রাচীন বসন্ত কেবিন। ভেঙে পড়া বাড়িটি দেখলে কিন্তু মনে হয় যেন কবেকার হারিয়ে যাওয়া একটা ফটোগ্রাফ, যেন তার মাঝে কেটে গেছে 129 বছরের মতো, যেন একবিংশ শতাব্দীতে নিজেকে খুঁজে পেয়ে সে নিজেও বিস্মৃত। সম্ভবত বিখ্যাত কবিরাজির জন্ম কিন্তু এখানেই, তার পিছনে রয়েছে বেশ এক মজার গল্প। শোনা যায় কবিগুরু রবীন্দ্রনাথ এসেছিলেন খেতে, কিন্তু বিস্কিট গুঁড়োর কোটিং দেওয়া কবিরাজি তাঁর রুচল না, নালিশ গেল রান্নাঘরে। হেট রাঁধুনিও দোম্বার পাত্র নয়, নালিশটি নিলেন চ্যালেঞ্জ হিসেবে। ব্রেড ক্র্যাম কোটিংয়ের পরিবর্তে ব্যবহার করলেন ডিম দিয়ে তৈরি ব্যাটার। জন্ম হলো অভূতপূর্ব কবিরাজি। ওপরে পাতলা সোনালি মুছে আবরণ, আর ভিতরে নরম সাদা মাছের অবস্থান। তারপরে বহু ক্যাফের মেনুতেই কবিরাজি জায়গা করে নিয়েছে, কিন্তু দ্য বেটার ইন্ডিয়াকে ম্যানেজার মানে অমরনাথ রায় জানান যে আমাদের মতো জায়গাগুলো সাফল্যের পিছনে রয়েছে কিন্তু বহু বছর ধরে লালন করা ভালোবাসা আর আড্ডা আর খাবারের মধ্যে দিয়ে গড়ে ওঠা সম্পর্ক। তাই তাদের এই রেসিপিটা হয়তো নকল করা যাবে, কিন্তু প্রতিটা ডিশের প্রতি তাদের যে যত্ন আর ভালোবাসা তা কিন্তু নকল করা যাবে না। কি খাবেন এখানে গিয়ে? খাবেন চিকেন কবিরাজি, খাবেন ফিশ ফ্রাই, আর জায়গা কলেজ স্ট্রিট, বইপাড়া তো বলেই দিয়েছি আপনাদেরকে। কিংবদন্তি এই কেবিন আর ক্যাফেগুলো কিন্তু আজও স্মৃতির অগোচরে আছে আমাদের। জীর্ণ রংচটা দেওয়াল আর ফেলে আসা সোনালি দিনগুলোর উদ্দেশ্যে এই যে জায়গাগুলো দীর্ঘশ্বাসে ভরা, কত আড্ডা, কত প্রেম, কত ভালো লাগা, কত ভালোবাসা, সব কিছুই আমরা হয়তো পেয়েছি এই জায়গার মাধ্যমে। কত কিছুই না এই জায়গাতে, হ্যাঁ শুধুমাত্র এই জায়গাতেই আমরা বার বার করে খুঁজে পাই। এমন একটা জায়গার কথা বা এমন কিছুর জায়গার কথা আপনাদেরকে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা কি না সত্যি ভাবলেও কেমন একটা লাগে না, যে এত দিন ধরে, এত বছর ধরে এরা কেমনভাবে যেন আমাদের রসনা তৃপ্তি করে এসছে। সত্যি এমন সব জায়গা যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আজকের এই বাংলায় যে খাদ্যরসিক বাঙালিদের কথা হচ্ছে, খাবারের জায়গার কথা হচ্ছে, সেগুলো কোথাও না অপূর্ণ থেকে যায়। ফিরছি গানের পরে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: কথা হচ্ছে আজকের বাংলার ক্যানভাসে। আজকের দিনটা পয়লা আগস্ট, আর আগস্ট মাস মানেই স্বাধীনতার মাস। 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম আমরা, তাই সেই স্বাধীনতাকে ঘিরে, স্বাধীনতা দিবসকে ঘিরে বা স্বাধীনতার এই মাসে FM গোল্ডের বিশেষ নিবেদন।
1: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
2: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চায়।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুনাল দা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,

0: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বিনা দাসে জেল হয়।
1: ওকে,
0: আর 1960-তে ভারত সরকার বিনা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বিনা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
1: আচ্ছা,
0: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
1: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
0: ঠিক কথা। আসলে বিনা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে কিন্তু কখনোই পরাধীন হতে
1: পারে। এই লাইনটা তো দারুণ।
0: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস।
1: ওকে,
0: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বিনা দাসের বাবা। সেই সূত্রে বিনা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
1: হতেই পারে।
0: আর আমাদের এই শহর আজকে কিন্তু আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বিনা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষরে।
1: সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে। আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।

0: 90kg quarterfinals, defeating New Zealand's Elliot Connolly by a pawn in 3 minutes 29 seconds. His next opponent in the last 8 stage will be Canada's Guillaume Gouelin. President Draupadi Murmu extended congratulations to our boxers in a social media post, saying that India's remarkable run in boxing at the Glasgow Commonwealth Games continues with yet another golden triumph. And that is the end of this news bulletin.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold. বাংলার ক্যানভাস।
2: বাংলা ক্যানভাসে চলে এসেছে একদম শেষের ঘন্টায়। ঘড়ির কাঁটা বলছে 11:10 কিন্তু হয়ে গিয়েছে। বাঙালি চিরকালই ভোজন রসিক, আর ভোজন রসিক বাঙালিরা ভালো খাবারের জন্য সব জায়গায় যেতে প্রস্তুত। কি তাই তো, সে হোক না পাঁচতারা হোটেল বা যে কোনো স্ট্রিট ফুড, বাঙালিরা ভালো ও সুস্বাদু খাবারের ভক্ত, এটা কিন্তু সত্যি। আর ভোজন রসিক শুনলেই আমাদের মনে যেসব খাবার ভেসে ওঠে তা হলো কষা মাংস, কাবাব, বিরিয়ানি, ফুচকা, দোসা, ইডলি, মাছের চপ, কাটলেট, এগ ডেবিল, ফিশ কবিরাজি, আরও কত কিছু। তবে মিষ্টিকে কিন্তু ভুললে চলবে না, কেননা মিষ্টি মানে বাঙালির শেষ পাতে মিষ্টি পড়বে না সেটা কি করে হয় বলুন তো, মানে না মানে সেটা কি হওয়া সম্ভব, তাই না? কথা হবে এরকম আরও বেশ কিছু জায়গার, এবং অবশ্যই এইরকম খাবারের সন্ধানও যেটুকুনি সময় আছে দেবো আপনাদের, যে কিনা অনেক দিন ধরে মানুষের রসনা তৃপ্তি করছে। আর মিষ্টির কথা হলো, মিষ্টি মিষ্টি গান শুনবো না বা মিষ্টির গান শুনবো না সেটা কি করে হয় বলুন। ফিরছি গানের ওপারে।

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাঁটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: আলচানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়,
1: কথা বন্ধ হয়,
0: মুখের কথা বন্ধ হয়। এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্য নয়,
1: বিধানসভার জন্য নয়,
2: বিধানসভার জন্য নয়।
0: পেপারমিন্টকে সারা জীবন বলছে লোকে পেপারমিন্ট, গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণ।

0: সময় মতো আমার চাই।
1: ললিপপের রাংটাকে কায়দা করে খোলার পর,
2: কায়দা করে খোলার পর,
1: কায়দা করে খোলার পর, মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর,
2: আয়েশ করে জব্দ কর,
0: আরে আয়েশ করে জব্দ।

0: আপনাকে কি ডাকছে বলুন তো?
1: না মানে আপনাকে কি ডাকছে? এই যে খাওয়ার কথা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন ধরনের খাওয়ার কথা বলছি ঠিকই, কিন্তু এই যে সকালবেলা ধরুন আপনি বেরিয়েছেন এবং বেরিয়ে আপনি একটু কেনাকাটা করবেন ভাবছেন, সেটা করতে গিয়ে আপনার একটু তেষ্টাও পেল, কি এই সব কিছু যদি হয় তাহলে আপনি কি করবেন, মানে আপনি কোথায় যাবেন? আর কেনাকাটা মানে, হ্যাঁ কেনাকাটা করবেন মানে যেটা, সেটা হচ্ছে যে স্প্ল্যানেট, নিউ মার্কেট, অথবা আপনি হয়তো চলে যাবেন গড়িয়াহাটে। তবে নিউ মার্কেটে যদি আপনি যান এবং আপনি কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন এবং আপনার গলা শুকিয়ে যায়, আপনি কলকাতা ঘুরে বেড়ান, সেখানে যেরকম বহু খাবার পাবেন ঠিক তেমনই কেনাকাটা করতে করতে যদি বই পাড়ায় চলে যান, তাহলে কলকাতার কলেজ স্ট্রিটে বই বাজারে কিন্তু আছে এমন কিছু জায়গা যেখানে পুরনো দেওয়াল আর উঁচু ছাদের কারণে এই পরিবেশটা বেশ স্বচ্ছন্দ। ১৮১৮ সালে জুস এবং শেক পরিবেশনের জন্য জায়গাটা তৈরি হয়েছিল, মানুষের মনে দাগ কেটেছিল এবং এখানকার ডাব শরবত এবং কেশর মালাই অবশ্যই চেখে দেখতে হবে। কিন্তু কিসের কথা বলছি? প্যারামাউন্টের কথা। প্যারামাউন্ট যা কিনা শরবত এবং আমাদের তেষ্টার মেটানোর এক অনবদ্য জায়গা বলা যায়, বা এই ধরনের জায়গাগুলো সেই কবে থেকে যেন মানুষের তৃষ্ণা মিটিয়ে আসছে। এতক্ষণ বলছিলাম রসনা তৃপ্তির কথা, শুধু তো রসনা তৃপ্তি নয়, তার সাথে তেষ্টা মেটানো এবং মানুষের মনকে ভরিয়ে দেওয়া এই সব কিছুই কিন্তু রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে। যেমন এই মুহূর্তে বললাম প্যারামাউন্টের কথা। কলকাতার অলিতে গলিতে এমন বহু জায়গা রয়েছে, খাবার জায়গা, যে যা কিনা অনেক অনেক দিন ধরে, বহু বছর ধরে মানুষের রসনা তৃপ্তি করছে, তৃষ্ণা নিবারণ করছে, আরও কত কি মন ভরিয়ে দিচ্ছে। কারণ খাবার মানেই বাঙালিদের কিন্তু মন ভরে যাওয়া।

কলকাতা মানেই খাবারের জন্য এক স্বর্গরাজ্য। কলকাতার কলেজ স্ট্রিট এবং এমজি রোডের সংযোগস্থলে অবস্থিত আবার একটা এমন খাবারের জায়গা যা কিনা এই যে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ভোজনালয়, যা ফিশ কবিরাজি কাটলেট এবং পুরনো দিনের খাবারের জন্য বিখ্যাত। 1900 ওই রকম সময়ে শুরু হয়েছিল এই কেবিনটি, দিলখুশা কেবিন। বাংলায় স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের গোপন বৈঠকের ও আড্ডারও কিন্তু অন্যতম কেন্দ্রস্থল ছিল এই দিলখুশা কেবিন। কলেজ স্ট্রিটের অবস্থিত, 1900 কাছাকাছি সময়ে এটা চালু হয়েছিল, যা কিনা এখন প্রায় 125 বছরের উপর হয়ে গিয়েছে পুরনো। আর সেই সময় মহিলারা বা পরিবার নিয়ে সাধারণের সামনে খাওয়া দাওয়া করবে যে সেই সামাজিক প্রথাটা ছিল না। গোপনীয়তা এবং মর্যাদার আড়ালে পরিবার বা সাধারণ মানুষের আহারে সুবিধার জন্যই এই ধরনের কেবিন প্রথা কিন্তু চালু হয়েছিল। আর সেখানে দাঁড়িয়ে এই দিলখুশা কেবিনেরও একসময় 6 আলাদা প্রাইভেট কেবিন বা পার্টিশন ছিল, যা পরবর্তীকালে যদিও মানে 2011 সেটা তুলে দেওয়া হয়েছিল। আর এখানে কাজী নজরুল ইসলাম, চিত্রশিল্পী গণেশ পাইন সহ বহু প্রখ্যাত সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবীদের নিয়মিত কিন্তু আড্ডা ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে স্বাধীনতা সংগ্রামী এই কেবিন সাক্ষী সব কিছুই। এখনকার পুরনো কাঠের চেয়ার, মার্বেল টপ, টেবিল এবং বড় কাঠের ফ্রেমের আয়না সেই আদি আমলের স্মৃতি বহন করে চলেছে। কি খাবেন এখানে গিয়ে? ফিশ কবিরাজি, ভেজ চিকেন কাটলেট, ডেভিল মানে ডিম আর মাংসের কিমা দিয়ে যেটা তৈরি, আর মটন কষা বা দই চিকেন। দেখুন না একবার গিয়ে যে আপনি ঠিক কোনটা চাইছেন সেখানে গিয়ে অর্ডার করতে। গিয়েই দেখুন না, সবটা না হয় না শুনে গিয়েও চাক্ষুষ করলেন।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

পরপর গান শুনছিলাম এবং গানগুলো দুটোই মাছের ছিল, তবে এবারে মাছ নয় কষা মাংসের কথা বলবো। কলকাতা যে শহরকে বলা হয় সংস্কৃতি শহর, সাহিত্য শিল্পের শহর, ঠিক তেমনই এটা তো রসনা বিলাসীদেরও শহর। এই শহরের অলিগলি জুড়ে রয়েছে এমন কিছু খাবারের ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মন জয় করে আসছে, আর সেই তালিকার অন্যতম হলো শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস। উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আছে অবস্থিত এই ঐতিহ্যবাহী খাবারের ঠিকানা। কথিত আছে প্রায় এক শতাব্দীরও বেশি আগে এই বাড়িটি ছিল গোলাকার আকৃতির, সেই থেকেই মানুষের মুখে মুখে এর নাম হয়ে গিয়েছে গোলবাড়ি। সময়ের সঙ্গে নামটাও হয়ে উঠেছে একটা কিংবদন্তির মতো। গোলবাড়ির কষা মাংসের আসল জাদু লুকিয়ে রয়েছে তার রান্নার কৌশলে। টাটকা খাসির মাংস, সর্ষের তেল, আদা রসুন পেঁয়াজ এবং বাছাই করা মশলা দিয়ে ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে কষিয়ে তৈরি করা হয় এই পদ। অতিরিক্ত ঝাল নয়, আবার একেবারে মৃদুও নয়, মশলার ভারসাম্যই এর প্রধান আকর্ষণ। এবং গাঢ় বাদামি রঙের ঝোল আর নরম মাংসের প্রতিটি টুকরো যেন মুখে দিলেই গলে যায়। গোলবাড়ির আরেকটা বিশেষত্ব হলো এখানে কষা মাংস সাধারণত পরিবেশন করা হয় গরম গরম পরোটা বা রুটির সঙ্গে। অনেকেই আবার পেঁয়াজ আর তেঁতুলের চাটনি দিয়ে এই স্বাদকে আরও উপভোগ করেন। কলকাতাবাসীর কাছে এটা শুধু একটা তো খাবার নয়, বরং নস্টালজিয়া, ঐতিহ্য এবং স্মৃতির এক অনন্য মেলবন্ধন। বছরের পর বছর ধরে দেশ বিদেশের পর্যটক, খাদ্যরসিক, শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একবার হলেও গোলবাড়ির কষা মাংসের স্বাদ নিতে এখানে ছুটে আসেন। সময় বদলেছে, শহর বদলেছে, কিন্তু গোলবাড়ির জনপ্রিয়তা এখনো কিন্তু অটুট রয়ে গেছে আগের মতোই।

0: ওরা ঝুলছে কেন?
1: এইভাবেই লোকে ছয় মাসে ঝুলে চলে।
0: যদি পড়ে যায়?
1: আগে পড়ে যেত, এখন এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রথ ধরে ঝোলাটাই ট্যাকটিক্স। এই এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রথ ধরে ঝোলাটাই।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দাদা করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আইবার পাশ গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না
1: কথা হচ্ছে আজকের বাংলার ক্যানভাস নিয়ে। আর বাংলার ক্যানভাসে বেশ কিছু খাবারের দোকানের নাম আপনাদেরকে বলছিলাম, তাই তো? আর বেশ কিছু খাবারের দোকানের নাম মানে দেখুন, সেই খাবারের দোকানগুলো যে শুধুই খাবারের দোকান, মানে শুধুই মাত্র আমরা খেয়ে দেই সেখান থেকে রসনা তৃপ্তি করছে এমন নয়, সেই খাবারের দোকানগুলোর এতটাই ঐতিহ্য বা এতটা পুরনো যে সেই সমস্ত খাবারের দোকান সেই কবে থেকে আমাদের রসনা তৃপ্তি করে আসছে। এবং এই যে খাবারের দোকানগুলোর নাম আপনাদেরকে বলছি এবং সেখানে দাঁড়িয়ে, এমন কিছু জায়গা আছে যেটা কি না সময় বিশেষে খাবারের দোকান আসে এবং সেই সময় বিশেষে খাবারের দোকানগুলো আমরা রসনা তৃপ্তির জন্য যাই। কলকাতার ঐতিহাসিক জাকারিয়া স্ট্রিট এবং তার বিখ্যাত ইফতার বাজার, ঐতিহ্যবাহী সুতা কাবাব হালিম এবং সম্প্রতি চালু হওয়া বিশেষ হেরিটেজ ফুড ওয়াক, এর জন্য কিন্তু এটা বিখ্যাত। আর এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে নাখোদা মসজিদের পাশে এই রাস্তায় ইফতার

ও সময় সুতো কাবাব, সেহরির সময় সুতো কাবাব এবং বাকরখানি, মহম্মদ কা শরবত, এই সব কিছু কিন্তু এখানে খুব বিখ্যাত। তবে এই যে বললাম, এটা আবার সব সময়ের জন্য আপনি গেলেই যে ফুড স্ট্রিটগুলো পাবেন তা নয়। হ্যাঁ, বিশেষ কিছু দোকান রয়েছে সেখানে পাবেন, কিন্তু বিশেষ করে ঈদের আগে মানে ইফতারের জন্য এই যে দোকানগুলো বা এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু এখানে দেখা যায়। হ্যাঁ, এইগুলো এখানে দেখা যায় এবং এই জায়গাগুলো কিন্তু এতটাই জনপ্রিয়, এতটাই এই সমস্ত জায়গাগুলো মানুষের মনের কাছে, মনের একদম গভীরে ছুঁয়ে যায় যে আলাদা করে সত্যি বলার জায়গা রাখে না। এইবারে বলি সেই জায়গাটার কথা, যে জায়গাটা মানুষের নস্টালজিয়া এবং সেই যে আড্ডা, প্রেম, এই সব কিছু নিয়ে এই জায়গা, অর্থাৎ কফি হাউস। এবং এই কফি হাউস, যেটা কিনা কলেজ স্ট্রিটে অবস্থিত, এটা নিয়ে জানি অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনার আছে। আর এই কলেজ স্ট্রিটের কফি হাউসেরও কিন্তু যে ঐতিহ্য, সেটা আলাদা করে বলার কিছু নেই, জানি। এবং এই কফি হাউসে গেলে এখনো পর্যন্ত কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, প্রেম, আবেগ, ভালোবাসা, এই সব কিছু। তাই কফি হাউস মানেই কলেজ স্ট্রিটের কলকাতা মানেই যেমন ট্রাম, বই পড়া কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক তেমনই কলকাতা মানেই কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউস, কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক ভবনের যাত্রা শুরু হয়েছিল 1876 সালে। তখন এর নাম ছিল অ্যালবার্ট হল এবং পরে 1942 সালে এখানে কফি হাউস চালু হয়। আর স্বাধীনতার পর থেকে এর নাম হয় ইন্ডিয়ান কফি হাউস। কফি হাউস শুধু একটা রেস্তোরাঁ নয়, এটা ছিল চিন্তার মুক্ত মঞ্চ। দিনের পর দিন এখানে বসে আড্ডা দিয়েছেন কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক এবং ছাত্র যুব সমাজ। এখানকার প্রতিটি টেবিল যেন অসংখ্য গল্প, বিতর্ক আর সৃষ্টির নীরব সাক্ষী। সত্যজিৎ রায়, মৃণাল সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, অমর্ত্য সেন, এরকম বহু বিশিষ্ট মানুষের আনাগোনা ছিল এই কফি হাউসে। কফি হাউসে ঢুকলেই চোখে পড়ে উঁচু ছাদ, পুরনো ঝুলন্ত পাখা, পোশাক এবং পাকড়ি পরা পরিবেশনকারীরা, আর এক অন্যরকম নস্টালজিয়ার আবহাওয়া। এক কাপ কনফিউজড কফি সঙ্গে চিকেন বা মটন কাটলেট, এ যেন কলকাতার এক চিরচেনা স্বাদ। এই কফি হাউসকেই অমর করে রেখেছে কিন্তু সেই গান, যে গান শুনতে শুনতে আজকের বিদায় নেব। বাংলার ক্যানভাস নিয়ে মৌসুমি এতক্ষণ ছিল আপনাদের সাথে, আর বাংলার সেই সমস্ত খাবার জায়গাগুলোর কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম, যেগুলো কিনা বহু কাল ধরে মানুষের রসনা তৃপ্তি করছে। বাংলার ক্যানভাস থেকে টাটা বাই বাই বলার পালা। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রত্যেকে। 100.1 FM গোল্ডে ছিলাম মৌসুমি, বাংলার ক্যানভাস নিয়ে।

0: সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের পর এবারে শিল্পী জগন্ময় মিত্র।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। রবির পর এবারে শিল্পী অর্ণব।

ধনরাজ তামাং ছবিতে শ্যামল মিত্র।

এতক্ষণ শুনছিলেন ধনরাজ তামাং ছবি থেকে গান। এবারের ছবি অন্যায় অবিচার, প্রথম শিল্পী সাবিনা ইয়াসমিন।

অন্যায় অবিচার ছবি থেকে শুনছেন গান। এবারে শিল্পী আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং।

0: রাখো আমার কাছে।
1: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে অন্যায় অবিচার ছবির পরে এবারে শিল্পী লতা মঙ্গেশকর আর ছবির নাম অনুসন্ধান।

लोग पीछा रहा।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন অনুষ্ঠান। লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আমরা শুনছিলাম গান। এবার নানা রঙের গান। প্রথম শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

আমাদের মনে প্রশ্ন জাগে, বেবির গায়ের রং এত কালো কেন? এই কল্পনার রহস্য কি? বেবির ঘন কালো রূপের মধ্যে কেনই বা এত আলোর ঝলকানি? পুরাণ ব্যাখ্যা করে বলছে, অসুরদের ধৃষ্টতার কথা শুনে ও যুদ্ধে তাদের বক্র বাক্যে দেবী এতটাই ক্রোধান্বিতা হয়েছিলেন যে সেই ক্রোধে তার গাত্রবর্ণ একেবারে মিশ কালো হয়ে গিয়েছিল। তাই নাকি দেবীর নাম কালী? যথার্থ সাধক বা সিদ্ধ পুরুষের দৃষ্টিতে কালো রূপের মধ্যেই রূপের পরাকাষ্ঠা ধরা পড়ে। সাধক রামপ্রসাদ তাই গেয়ে উঠেছেন, যে হেরেছে কালো রূপ তার অন্য রূপ লাগে না ভালো। কিংবা সেই গানটার কথা তো মনে পড়ে, তুই কালী মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে।

0: সোনালি রায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এ ভক্তিগীতি। এই ভক্তিগীতির সঙ্গেই শেষ হল এই পর্যায়ের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন, ডিটিএইচ বাংলা পরিষেবায়। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ বিলাস খানি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন। শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ বিলাস খানি টোড়ি। তবলাবাদনে ছিলেন তাপস পাল এবং হারমোনিয়াম সঙ্গতে ছিলেন হিরণময় মিত্র। প্রভাতী অনুষ্ঠানে এবার শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব, তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা। শেষ হল প্রভাতী, আর কয়েক মুহূর্ত তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 2 আগস্ট রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তন সত্য কত রকমভাবে ধরা পড়ে, তাই না? কতদিন যাপন করে, বিশেষ কিছু বিষয়কে অবলম্বন করে। যদিও চিরন্তনীতে আমরা সব রকম বিষয় নিয়ে গল্প করি, গল্প শোনাই, কারণ সবকিছুর মধ্যেই গল্প তো কিছু আছেই, শুধু তাকে খুঁজে দেখার চেষ্টা আর খুঁজে পাওয়ার অপেক্ষা। তাই আজ গল্প সাজিয়েছি আজকের বিশেষ দিনটিকে উপলক্ষ করে। আজ বন্ধু হবার দিন, বন্ধু পাবার দিন। হ্যাঁ, আজ বিশেষ একটা দিন, বন্ধুত্ব দিবস। আহা, তাই বলে কি আমরা অন্যান্য দিনগুলোতে বন্ধু থাকব না? নিশ্চয়ই থাকব, কিন্তু আজকের এই দিনটায় বিশেষ।

করে বন্ধুর কথা ভাবার, বন্ধু হয়ে ওঠার চেষ্টা আমাদের করতেই হবে। কে বলে আমরা একা একা? চারপাশে আমরা এতজন আছি, আমরা সকলেই সকলের বন্ধু। আর সেই বন্ধুত্বের অসাধারণ একটা গল্প, আমি তো পড়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আর তখনই ভেবেছি আর চিরন্তনীতে এই বন্ধুত্ব দিবসে বরং বন্ধু হয়ে ওঠার, সত্যিকারের বন্ধুত্বের মনটার গল্প শোনাব। তবে বলাই বাহুল্য, গানও তো আমাদের বন্ধু। গান, গল্প সব কিছুই সারাদিন আমাদের মনে মনে ভরিয়ে রাখে। এই মুহূর্তে সুরে সুরে সেই বন্ধুর কথা একটু শুনি, তারপর আসছি গল্পে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বন্ধু রহ রহ সাথে, বন্ধুকে থাক।

থাকতেই হবে, আজকের দিনে তো থাকতেই হবে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গানটি। আর আজ শোনাব বিজ্ঞানী বন্ধুত্ব, কার কার জানেন? সকলের প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর সিওথানু পিল্লাই, ওদের দুজনের বন্ধুত্বের কথাই আজ আমাদের চিরন্তনীতে। স্বপ্ন সেই নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেবে না। এই কথাগুলোই না শুধু একটা উক্তি নয়, বরং বলা যায় এক গভীর জীবন দর্শন। আর যে মানুষটি এই কথা বলেছিলেন তিনি ছিলেন বিজ্ঞানী, শিক্ষক এবং কোটি কোটি ভারতবাসীর প্রেরণার উৎস, ডক্টর এপিজে আব্দুল কালাম। আর তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে যারা পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর সিওথানু পিল্লাই। আসলে বন্ধুত্ব নতুন অনেক পথ খুঁজতে সাহায্য করে। মনে হয় পাশে এমন একজন আছে যে বোধহয় আমারই কোনো এক্সটেনশন পার্ট। আমরা বলি না হরিহর আত্মা কি বন্ধুত্ব দেখো, এই অর্ধেক কথা বললে বাকি অর্ধেক সে বুঝে নেয়। তাই তো, গভীর বন্ধুত্ব একেই বলে। আর এমনই বন্ধুত্ব ছিল এই দুজন মানুষের মধ্যে, ডক্টর সিওথানু পিল্লাই আর ডক্টর এপিজে আব্দুল কালাম। তাদের কোন কোন কাজের ক্ষেত্রে তাদের জীবন দর্শন, তাদের বন্ধুত্ব আজকের নতুন যে প্রজন্ম তাদের কাছে কেন পথ চলার প্রেরণা, সে কথাই বলবো আজকের গল্পে। বন্ধুত্বের এক অনন্য উদাহরণ তাদের সম্পর্ক, তাদের কাজ। আর সম্পর্ক মানে নিছক বন্ধুত্বের সম্পর্ক তো নয়, তাদের বন্ধুত্ব ছিল বিশ্বাস, শ্রদ্ধা আর অবশ্যই গভীর এবং প্রকৃত বন্ধুত্ব। তার এক অনন্য উদাহরণ ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর সিওথানু পিল্লাই। কেন এই বন্ধুত্ব কোন কাজ করেছে বলবো সে কথা ছোট্ট এই গানের পর।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শ্রীকান্ত আচার্যের গলায় চিরবন্ধু। তাই তো, এমন একজন বন্ধুত্বের আশা প্রত্যাশা সবই আমাদের থাকে, সকলের থাকে। আর সত্যি সত্যি সেই যে যিনি চিরবন্ধু, যিনি আমাদের হাত ধরে বন্ধুত্বের সংজ্ঞা, পাশে থাকার সংজ্ঞাকে গানে, গল্পে, কবিতায়, তার রচনায় সর্বত্র তিনি অনুভব করিয়েছেন, কে চিরবন্ধু। বলছিলাম সেই কথা, স্বপ্ন আসলে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা নয়, সত্যিকারের স্বপ্ন তাই যা ঘুমোতে দেয় না। আর এমন একটা সুন্দর কথা, গভীর জীবন দর্শনের কথা বলেছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। তার এবং ডক্টর শিবধানু পিল্লাই, এই দুই বিজ্ঞানীর গল্প নিয়েই, তাদের বন্ধুত্বের গল্প নিয়েই আজকে চিরন্তনী। আটের দশকের গোড়ার দিকে ভারত যখন নিজস্ব প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে, তখন দেশের বিজ্ঞানীদের সামনে ছিল অনেক অনেক রকমের বাধা। খুব স্বাভাবিক, উন্নত প্রযুক্তি পাওয়া যেত না সহজে, বিদেশের উপর নির্ভরশীলতা তো ছিলই, অনেক বেশি ছিল। আর সেই সময় ভারতের প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই শুরু হল বিভিন্ন রকমের উচ্চাভিলাষী প্রকল্প। আজ কতগুলো দিন পেরিয়ে গিয়েছে, আমরা দেখছি প্রযুক্তি আমাদের জীবনকে, ভবিষ্যৎকে, এমনকি দৈনন্দিন জীবনযাপনকে কেমনভাবে প্রতিভাত করছে, সাহায্য করছে। আজ আমরা কেউ প্রযুক্তি ছাড়া জীবনযাপনের কথা হয়তো ভাবতেই পারি না। কিন্তু সেই আটের দশকের সময়, তখন প্রযুক্তির উন্নততর করার চেষ্টা শুরু হয়েছিল বলেই না আজ আজকের প্রজন্ম, আজকের সময় সেই সুবিধাটা পাচ্ছে। আর সেই উন্নততর প্রযুক্তির ক্ষেত্রেই এই বন্ধুত্ব কি অসাধারণভাবে কাজ করেছিল, সে কথাই তো আজ গল্পে বলব। ডক্টর কালাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তিনি জানতেন একটা বড় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একটা শক্তিশালী দল। তিনি সব সময় বলতেন, একজন নেতা তার দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেবেন এবং সাফল্যের কৃতিত্ব দলের সদস্যদের দেবেন। আর ডক্টর শিবধানু পিল্লাই ছিলেন সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, অসাধারণ প্রযুক্তিবিদ এবং একজন দূরদর্শী বিজ্ঞানী। কর্মক্ষেত্রে তাদের পরিচয় হলেও ধীরে ধীরে এই সম্পর্ক রূপ নেয় গভীর শ্রদ্ধায়, গভীর বিশ্বাসের বন্ধনে। তৈরি হয় দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব, অসাধারণ সেই বন্ধুত্ব যা অনেক কিছুকে সৃষ্টি করেছে। একদিন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে ডক্টর কালাম তাঁর সহকর্মীদের বলেছিলেন, দেখো, আমরা কিন্তু শুধু একটি প্রকল্প তৈরি করছি না, আমরা ভারতের আগামী দিনের আত্মবিশ্বাস

উপন্যাস গড়ে তুলছি। আর বৈঠক শেষে পিল্লাই তাকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আমরা যদি ব্যর্থ হই? তখন ডক্টর কালাম মৃদু হেসে বলেছিলেন, ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা হলো সাফল্যের প্রথম পাঠশালা। আমরা পড়ে যেতে পারি, কিন্তু উঠে দাঁড়ানো তো বন্ধ করতে পারি না। কি অসাধারণ একটা কথা, একটা ছোট্ট শিশু যখন প্রকৃতিকে একটু একটু করে চিনতে শেখে, তখন সে বারে বারে পড়ে যায় আর বারে বারেই উঠে দাঁড়ায়। পড়ে গেছে বলে তার ওঠা যেমন বন্ধ হয় না, তার পড়াও তো চলতে থাকে। আর আমরা তো জানি জীবন মানেই এই ওঠা পড়া, আর তারই মধ্যে এক গভীর সম্পর্ক। উঠতে হবে, পড়তে গেলেও আবার ফিরে দাঁড়াতে হবে। না, পড়তে তো কেউ চাই না, কিন্তু আমাদের জীবন শিক্ষার সেই সহজ পাঠ আমাদেরকে বলে দেয় ছোট্টবেলায়, উঠতে গেলে পড়তেও হয়। কিন্তু এই কথাগুলি, ডক্টর কালামের এই কথাগুলি ডক্টর পিল্লাইয়ের মনে দারুণভাবে গভীর এক ছাপ ফেলেছিল। তারই ফলস্বরূপ তাদের কর্মজীবনে দেখা গেল এক গভীর প্রভাব।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি লোপামুদ্রা মিত্রের গলায়। আর এক গভীর বন্ধুত্ব কত সুন্দর করে কত কিছু তৈরি করতে পারে সেই কথাই আজকের গল্পে বলছি, সেই চিরন্তন সত্যের কথা, এক গভীর বন্ধুত্বের কথা। যাই হোক, ঘড়ির দিকে তাল মিলিয়ে আমাদের চলতে হয়, তাই গল্পে চলে যাই আর অন্য কোনো কথা না বলে। দিন রাত পরিশ্রম করে তারা কাজ করে চললেন, কখনো ল্যাবরেটরিতে, কখনো মিটিংয়ের টেবিলে, কখনো বা বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে। ওদের কাজে সময়ের কোনো নির্দিষ্ট সীমা ছিল না, দেশের স্বপ্নই ছিল একমাত্র লক্ষ্য। একবার একটা পরীক্ষামূলক কাজের সময় কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিল, তো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়লেন, খুব স্বাভাবিক। কিন্তু না, ডক্টর কালাম কাউকে দোষারোপ করেননি, তিনি সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন এবং তার দলের সদস্যদের বললেন, আমরা ভুল করেছি তাই আমরা শিখব। ভুল করতে ভয় পেও না, শিখতে ভয় পেও না। ডক্টর পিল্লাই পরে স্মরণ করেছিলেন যে একজন নেতার এই অসাধারণ গুণ তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল। তিনি বুঝেছিলেন যে প্রকৃত নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং দলের পাশে দাঁড়ানো। তাদের কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা ছিল দেশের কৌশলগত প্রযুক্তির উন্নয়ন। বহু আন্তর্জাতিক বাধা এবং সীমাবদ্ধতার মধ্যেও না, তারা কখনো আশা হারাননি। তাদের বিশ্বাস ছিল ভারতীয় বিজ্ঞানীরা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। একদিন গভীর রাত পর্যন্ত কাজ চলছে, ডক্টর পিল্লাই ক্লান্ত, দেখলেন এসে ডক্টর কালাম এক মনে কাজ করে চলেছেন। তখন বললেন উনি, স্যার আপনি কখন বিশ্রাম নেন? ডক্টর কালাম মৃদু হেসে তাকে উত্তর দিলেন, যখন আমি তরুণদের স্বপ্ন দেখতে দেখি তখন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আমার মনে হয় আলাদা করে বিশ্রামের আর প্রয়োজনই পড়ে না। তাই তো, তার কাছে বিজ্ঞান কখনো শুধুমাত্র প্রযুক্তি ছিল না, বিজ্ঞান ছিল মানুষের জীবনকে উন্নত করার এক মহান উপায়। তিনি বিশ্বাস করতেন যে বিজ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতেই হবে, আর তাই তিনি নিরলস সাধনায় ছিলেন ব্যস্ত। ডক্টর পিল্লাইও সেই একই আদর্শে বিশ্বাস করতেন, তাই তাঁদের সম্পর্ক শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর সহকর্মীর মধ্যে সীমাবদ্ধ।

তো একেবারেই ছিল না, তারা ছিলেন একে অপরের চিন্তার সঙ্গে। ডক্টর কালামের আরেকটা বিশেষ গুণ ছিল, তা হলো তার বিনয়। তিনি কখনো নিজের সাফল্যের কথা বলতেন না। কোনো প্রকল্প সফল হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে দলের সদস্যদের এগিয়ে দিতেন, আর কোনো সমস্যা হলে নিজেই সমস্ত সমালোচনার মুখোমুখি হতেন। এমনই অসাধারণ মানুষ ছিলেন তিনি। ডক্টর পিল্লাই পরবর্তীকালে অনেকবার ওনার নানান গুণাবলীর কথা উল্লেখ করেছেন, কোথায় কোথায় তার কাছে সকলে শিখেছেন, তিনি সকলের শিক্ষক হয়ে থেকেছেন। শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নয়, সে কথা বারংবার তিনি স্মরণ করেছেন। স্বল্প সময়ে স্বল্প গল্পই আসে আমাদের কাছে, রয়ে যায় অনেক অনেক বাকি। আবার কোনোদিন হয়তো আরও কিছু গল্প বলবো। না, আজকের গল্প শেষ হয়নি, এই বন্ধুত্বের গল্প এখনও কিছু আছে। এখন বরং আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব ধরা থাক একটু সুরে সুরে।